0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন. তিলাওয়াতকৃত সূরা নাহাল এর 35 থেকে 37তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা তাঁকে ছাড়া অন্য কিছুর ইবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও করত না, আর তাঁর আদেশ ব্যতিরেকে কোনো কিছু হারামও করতাম না, এরূপই করেছিল তাদের পূর্ববর্তীরা। রাসূলদের দায়িত্ব শুধু স্পষ্ট বাণী পৌঁছে দেয়া। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই কোনো না কোনো রাসূল প্রেরণ করেছি এ নির্দেশ প্রচারের জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। তারপর তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ হেদায়ত দান করেন এবং কারো ওপর গোমরাহি অবধারিত হয়ে যায়। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা আরোপকারীদের পরিণাম কেমন হয়েছে। যদি আপনি তাদের হেদায়ত প্রাপ্তির আকাঙ্ক্ষাও করেন, তবু আল্লাহ এমন লোকদের হেদায়ত দান করবেন না যাদেরকে তিনি বিভ্রান্ত করেছেন এবং কেউ তাদের সহায় হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: পথ উপাধেয়, আজকের বিষয় যৌবনকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে বলছেন মাওলানা মুর্তাজা ইবনে মুস্তাফা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ একজন মহামানব, যার ভালোবাসায় প্রাণ পায় ঈমান, যার জীবন মানবতার জন্য রহমত, যিনি এসেছেন মানুষের চরিত্রের জন্য পূর্ণতা হয়ে এবং রয়েছেন পথ হারা মানুষের জন্য আলোর মিনার হয়ে, তিনি হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন ইতিহাসের মহামানব নন, তিনি আল্লাহর প্রেরিত সর্বশেষ রসুল। তিনি দয়া ও মানবতার সর্বোচ্চ আদর্শ। যে মরুভূমিতে অজ্ঞতার অন্ধকার ঘনিয়ে এসেছিল সেখানে তিনি জ্বালিয়েছেন হিদায়তের সূর্য। যে হৃদয়গুলো গোত্র বর্ণ ও প্রতিহিংসার আগুনে পুড়ছিল তিনি সেগুলোকে ঈমান ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঘোষণা করেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলম আয়াত 4। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমরা একটু ফিরে যাই সেই পবিত্র নগরী মক্কায়, যেখানে এক তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠেছেন। তিনি জন্মের আগেই পিতৃহারা হন। 6 বছর বয়সে মাতৃহারা, শৈশবেই হারিয়েছেন অভিভাবকের ছায়া, কিন্তু প্রতিকূলতা তাকে ভেঙে দেয়নি, প্রতিটি কষ্ট যেন তাকে আরও পরিণত করেছে। যৌবনের প্রথম শিক্ষা, কষ্টকে অজুহাত নয় শক্তিতে পরিণত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর যৌবনে মানুষের মেষ চড়িয়েছেন। তিনি নিজেই বলেছেন, আল্লাহ এমন কোন নবী প্রেরণ করেননি যিনি মেষ চড়াননি। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি? তিনি বললেন, হ্যাঁ, আমিও মক্কার লোকদের মেষ কয়েক কিরাতের বিনিময়ে চড়াতাম। সহিহ আল বুখারী হাদিস 2262। আজকের তরুণ যদি কোন কাজকে ছোট মনে করে, তবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনের এই অধ্যায়টিকে স্মরণ করুক, কেননা কাজ ছোট নয়, মানুষের নিয়ত ও চরিত্রই তাকে বড় করে। এরপর ব্যবসায়িক জীবনে তার সততা ও বিশ্বস্ততা তাকে মক্কার মানুষের কাছে অনন্য মর্যাদা দিয়েছিল। তার পরিচয় ছিল আল আমিন, আস-সাদিক, তথা বিশ্বস্ত ও সত্যবাদী। আজ যুব সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ তাদের অর্থবিত্ত নয়, তাদের সবচেয়ে বড় সম্পদের নাম হল চরিত্র। সেই চারিত্রিক মাধুর্যতার অনন্য আদর্শ রয়েছে যুবক বয়সী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাই দ্বিতীয় শিক্ষা হল যৌবনকে পবিত্র রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুবক তার রবের ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে সেই হবে কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়া লাভকারী 7 শ্রেণীর মধ্যে অন্যতম। সহিহ আল বুখারী। তৃতীয় শিক্ষা, শক্তিশালী হও কিন্তু সেই শক্তি কল্যাণে ব্যবহার করো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকে ভোগের উপকরণ বানাননি, বানিয়েছেন আত্মমানবতার আশ্রয়। নিজের যৌবনকে ঢাল করে দাঁড়িয়েছেন অসহায়ের পাশে, মুসলিমের অধিকার রক্ষায়, মানবিকতার মর্যাদা প্রতিষ্ঠায়, যেন তার তারুণ্যের প্রতিটি স্পন্দন ছিল মানুষের কল্যাণের জন্য আর প্রতিটি পদক্ষেপ ছিল মানবতার বিজয়ের পথে। যার বাস্তবিক প্রমাণ হেলফুল ফুজুলে অংশগ্রহণ। নবুয়তের ঘোষণার পূর্বে যুবক বয়সে মক্কার কিছু গোত্র মিলে মুসলিম মানুষের অধিকার

0: রক্ষার জন্য একটি চুক্তি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশগ্রহণ করেন। এটি তার ন্যায়বোধ ও মুসলিমের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত। কাবা শরীফ পুনর্নির্মাণের সময় হাজারে আসওয়াদ কে স্থাপন করবেন, এই বিষয় নিয়ে কুরাইশদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হন। তিনি একটি চাদর বিছিয়ে হাজারে আসওয়াদ তাতে রাখেন এবং প্রত্যেক গোত্রের নেতাকে চাদরের এক এক প্রান্তে ধরতে বলেন। এরপর নিজ হাতে পাথরটি যথাস্থানে স্থাপন করেন, এতে রক্তপাতের সম্ভাব্য সংঘাত শান্তিপূর্ণভাবে মিটে যায়। এই দুইটি ঘটনা তার যৌবনে ন্যায়পরায়ণতা, প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিকতার অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে। আজকের তরুণ তারা শুধু স্বপ্ন দেখবে না, দক্ষতা অর্জন করবে, শুধু চাকরি খুঁজবে না, যোগ্যতা তৈরি করবে, শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববে না, পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়েও তারা ভাববে। চতুর্থ শিক্ষা, তরুণের আসল বীরত্ব নফসের উপর বিজয় লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সহিহ আল মুসলিম, সহিহ বুখারী। আজকের যুব সমাজের জন্য ব্যাপক শিক্ষা হল রাগ নিয়ন্ত্রণ করা, চোখকে নিয়ন্ত্রণ রাখা, প্রযুক্তি ব্যবহারে নিয়ন্ত্রিত আচরণ করা, জিহ্বাকে সংযত রাখা, সময়ের প্রতি যত্নশীল হওয়া, প্রবৃত্তি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। কারণ যে নিজেকে জয় করতে পারে, পৃথিবীর কোন পরাজয় তাকে পরাজিত করতে পারে না। প্রিয় তরুণ সমাজ, তোমাদের হাতে একটি অমূল্য সম্পদ রয়েছে, যেটি হল যৌবন। এই যৌবন একদিন চলে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে, কিন্তু আজকের যৌবনে তুমি কি বপন করলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। তাই আমাদের সকলের উচিত যৌবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী হওয়া, তার মতো মানবিক হওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ ব্যতীতা অর্জন করা। আমাদের তরুণরা তাদের চোখে যেন হারামের দৃশ্যে নয়, জ্ঞান ও সত্যের সন্ধানে ব্যস্ত থাকে। তাদের হাত যেন অপরাধে নয়, সৃষ্টির সেবায় এগিয়ে যায়। তাদের কণ্ঠে যেন অশ্লীলতা নয়, সত্য, সৌন্দর্য ও কল্যাণের কথায় মুখর হয়। আর তাদের হৃদয় যেন দুনিয়ার মোহে বন্দী না হয়ে মদিনার সেই নূর, সেই আদর্শ, সেই প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আলোকিত হয়। কারণ যেই যৌবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে ওঠে, সেই যৌবন শুধু নিজের ভবিষ্যৎ বদলায় না, একটি পরিবার বদলায়, একটি সমাজ বদলায়, একটি জাতির ভবিষ্যৎ বদলায়। হে আল্লাহ, আমাদের তরুণ প্রজন্মকে ইমান, সৌন্দর্য, চরিত্রের পবিত্রতা, জ্ঞানের আলো, কর্মের শক্তি এবং আপনার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের তৌফিক দান করুন। আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল যৌবনকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে বললেন মাওলানা মুর্তাজা ইবনে মুস্তাফা। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

হব সবাই তুলসি রাত পার, সুপারিশের বরকতে তার।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
2: প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পবিত্র বাইবেল পাঠ মার্ক লিখিত সুসমাচার ১২ অধ্যায় ৩১ পদ। এরূপ লিখিত আছে, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। প্রভু যীশুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সকল আজ্ঞার মধ্যে কোনটি প্রথম? যীশু উত্তরে বলেছিলেন, তোমার সমস্ত অন্তকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। তারপর তিনি অবিচ্ছেদ্য আর একটি আজ্ঞা বললেন, তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। প্রভু যীশু বলেছিলেন, এ দুটি আজ্ঞা হতে বড় আজ্ঞা আর নাই। আমরা দৈনন্দিন জীবনে অনেক মানুষের সংস্পর্শে আসি, পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী, এমনকি অপরিচিত ব্যক্তি। যারা আমাদের প্রতি সদয় তাদের ভালোবাসা কখনো কখনো সহজ হয়, কিন্তু প্রভু যীশু আমাদের সকল মানুষকে ভালোবাসতে আহ্বান করেছেন, এমনকি আমাদের থেকে ভিন্ন অথবা আমাদের কষ্ট দিয়েছে তাদেরও। ভালোবাসা শুধু কথার কথা নয়, প্রকৃত ভালোবাসা কাজের মাধ্যমে প্রকাশ পায়। যখন আমরা কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করি, কোনো হতাশাগ্রস্ত ব্যক্তিকে উৎসাহিত করি ও সান্ত্বনা দিই, অসুস্থকে দেখতে যাই, অন্যদের জন্য প্রার্থনা করি অথবা আমাদের প্রতি অন্যায়কারীকে ক্ষমা করি, তখন আমরা খ্রিস্টের ভালোবাসায় প্রদর্শন করি। পবিত্র বাইবেল যোহন্নলিখিত সুসমাচার ১৩ অধ্যায় ১৫ পদ বলে, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। এই জগৎ বিভেদ, সংঘাত এবং একাকিত্বে পরিপূর্ণ। মানুষ দয়া, সহানুভূতি ও আশার সন্ধান করছে। তাদেরকে ভালোবাসতে আমাদের আহ্বান করা হয়েছে। আমাদের ভালোবাসা এক শক্তিশালী সাক্ষ্য হয়ে উঠতে পারে, যা মানুষকে যিশুর দিকে নির্দেশ করে এবং তারা যিশুকে আমাদের মধ্যে দেখতে পায়। পবিত্র বাইবেলের প্রথম যোহন ৪ অধ্যায় বলে, প্রিয় তোমরা আইস্য আমরা পরস্পর প্রেম করে, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। ঈশ্বর নিজেই প্রেম। যখন আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম গ্রহণ করি, তখন সেই প্রেম অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে যোগবন্ধন সৃষ্টি করে। প্রতিবাসের প্রয়োজন উপেক্ষা করে আমরা সত্যিকার অর্থে ঈশ্বরকে ভালোবাসতে পারি না। প্রতিবেশীকে ভালোবাসা ঈশ্বরের চরিত্রের প্রতিফলন ঘটায় এবং তার মহিমা প্রকাশ করে। এক মুহূর্ত ভাবুন, আপনার আশেপাশে কি এমন কেউ আছেন যার আজ উৎসাহ প্রয়োজন? এমন কেউ কি আছেন যাকে আপনার ক্ষমা করা প্রয়োজন? এমন কোন নিঃসঙ্গ ব্যক্তি কি আছেন যার বন্ধুত্বের প্রয়োজন? অথবা এমন কোন শোকার্ত দুঃখার্ত পরিবার কি আছে যাদের সান্ত্বনা প্রয়োজন? ঈশ্বর হয়তো আপনাকে তাদের প্রতি তার প্রেম প্রকাশ করার জন্য ডাকছেন। দয়ালু সমরিয়ের গল্পটি আমাদের শেখায় যে আমাদের প্রতিবাসী কেবল সেই ব্যক্তি নন যিনি আমাদের পাশের বাড়িতে থাকেন। আমাদের প্রতিবেশী হলেন এমন কেউ যার যখন যেখানে সহানুভূতি ও যত্নের প্রয়োজন। প্রভু যীশু আমাদের তার প্রেম প্রকাশ করার জন্য জাতি, ধর্ম, ভাষা এবং সামাজিক মর্যাদার বাধা অতিক্রম করতে আহ্বান করেছেন। আসুন আমরা যেমন নিজেকে ভালোবাসি, ঠিক তেমনি প্রতিবেশীকেও ভালোবাসি। ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার অনুপম ভালোবাসা ও শান্তি আমাদের সকলের উপরে থাকুন। আমেন।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
3: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই। এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৩৬, সূর্য অস্ত যাবে ৬:২৫। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত বংশে সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পোস্টেসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পী গানের অনুষ্ঠান মন বড়ুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পোস্টেসেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ির ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পোস্টেসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 90 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 MHz, এফএম 102 MHz, এফএম 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শরতের স্নিগ্ধ সুন্দর একটি সকাল, এই সকালটি আপনাদের সকলের জীবনে বয়ানক অনাবিল সুখ শান্তি ও সাফল্যের বার্তা, নিরাপদ হোক আপনাদের পথচলা, দিনটি শুরু হোক ইতিবাচকতার সাথে সাফল্যের পথে। আমরা সুপ্রত্যাশী শোনাব ভোরের গান, শিল্পী কামরুজ্জামান রাব্বি, গানটির রচয়িতা মেরিনা পারভিন, সুর করেছেন গোলাম সরোয়ার।

0: ভোরের গানটি শুনলেন কামরুজ্জামান রাব্বির কণ্ঠে। গানটি রচয়িতা মেরিনা পারভীন, সুর করেছেন মোহাম্মদ গোলাম সরওয়ার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, চলছে নজরুল বর্ষ। নজরুলের সৃষ্টিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবার জন্যই আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই নজরুল বর্ষকে। আসুন নজরুলের সৃষ্টি দুটি গান শুনি ফেরদৌসী রহমানের কণ্ঠে।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন ফেরদৌসে রহমান। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

আমার হৃদয় তোমার আপন হাতে দোলায় দোলে। রবীন্দ্রসঙ্গীত মহিউজ্জামান চৌধুরী কণ্ঠে।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মহিউজ্জামান চৌধুরী।
1: এদেশ আপনার আমার সকলের, এদেশকে গড়ে তোলবার দায়িত্ব আমাদের সকলের। দেশকে ভালোবাসুন, দেশবাসীকে ভালোবাসুন।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন। কৃষিপ্রধান দেশ বাংলাদেশে বর্ষা যেন বাড়তি এক ছন্দ মেলায়। চাষাবাদে বর্ষার প্রভাব অত্যন্ত গভীর ও বহুমুখী, তবে এই বর্ষা যেন আমাদের কৃষিতে বিরূপ প্রভাব না ফেলে সেই প্রার্থনা সবসময়। চলুন শুরু করি আজকের পরিবেশনা। কচু আমাদের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি কন্দ জাতীয় সবজি। এর কোন অংশই ফেলনা নয়। কচুর পাতা, ডাঁটা, লতি, মূল বা কচুর মুখি সবই সুস্বাদু ও পুষ্টিকর। সহজলভ্য হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও খনিজ, যা মানবদেহের জন্য দারুণ উপকারী। বাংলাদেশ সহ সারা বিশ্বে কচু একটি অত্যন্ত লাভজনক ও পুষ্টিকর ফসল। আর্দ্রতাপ্রিয় ফসল হলেও টানা জলাবদ্ধতা কচু চাষের জন্য মারাত্মক ক্ষতিকর। অনুষ্ঠানে আমার বাংলা পর্বে কচু চাষে জলাবদ্ধতা সমস্যা, ভাসমান পদ্ধতি ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে শুনবেন একটি কথিকা, বলছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা।
1: কচু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় উচ্চ ফলনশীল, পুষ্টিকর এবং তুলনামূলকভাবে কম খরচের ফসল। কচুর লতি, কন্দ ও পাতা সবই খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এতে শর্করা, খাদ্য আঁশ, খনিজ উপাদান এবং বিভিন্ন ভিটামিন রয়েছে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের অনেক এলাকায় বর্ষাকালে জমিতে পানি জমে থাকায় প্রচলিত ফসল উৎপাদন ব্যাহত হয়, কিন্তু কচুর কিছু জাত আর্দ্র ও স্যাঁতসেঁতে পরিবেশে ভালো জন্মাতে পারে। তাই জলাবদ্ধ এলাকাকে কাজে লাগিয়ে কচু চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। যদিও কচু আর্দ্র পরিবেশ সহনশীল, তবে দীর্ঘদিন অতিরিক্ত জলাবদ্ধতায় থাকলে এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যেমন শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়া, মাটিতে বাতাস চলাচল কমে যাওয়ায় গাছ দুর্বল হয়ে পড়া, রোগ ও পচন সমস্যা বাড়তে পারে। তাছাড়া কন্দ ও লতির গুণগত মান কমে যাওয়া এবং সময়মতো পরিচর্যা এবং ফসল সংগ্রহ সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে নিচু জমি, খাল বিলের পাশের এলাকা বা বৃষ্টির পানি জমে থাকা জমিতে কৃষিজীবী ভাইয়েরা এসব সমস্যার সম্মুখীন হন। তবে আশার কথা, এসব নিচু জলাবদ্ধ এলাকায় কচু চাষের জন্য একটি সম্ভাবনাময় প্রযুক্তি হল ভাসমান পদ্ধতিতে কচু চাষ। এটি মূলত ভাসমান কৃষি প্রযুক্তির একটি অংশ, যেখানে পানির উপর ভাসমান বেড তৈরি করে ফসল উৎপাদন করা হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভাসমান বেডে সবজি চাষের ঐতিহ্য রয়েছে। বর্তমানে এই প্রযুক্তিকে আরও উন্নত করে বিভিন্ন সবজি ও কচু উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ করা হচ্ছে। ভাসমান পদ্ধতিতে সাধারণত জলাশয় বা জলাবদ্ধ এলাকায় কচুর জন্য একটি ভাসমান বেড তৈরি করা হয়। এই বেড তৈরিতে কচুরিপনা, খড়, জলজ উদ্ভিদ ও জৈব উপাদান ব্যবহার করা যায়। প্রথমে কচুরিপনা ও অন্যান্য জৈব উপাদান স্তরে স্তরে সাজিয়ে একটি ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এর উপর পচনশীল জৈব পদার্থ দিয়ে চাষের উপযোগী স্তর তৈরি করা হয়। পরে উন্নত মানের কচুর চারা বা বীজ কন্দ রোপণ করা হয়। ভাসমান বেডে পানি সরবরাহের সমস্যা কম থাকে এবং জমির উপর নির্ভরতা কমে যায়, ফলে জলাবদ্ধতা ও পতিত জলাশয়কে উৎপাদনের আওতায় আনা সম্ভব হয়। ভাসমান পদ্ধতিতে কচু চাষের বেশ কিছু সুবিধা রয়েছে। জলাবদ্ধ বা অনাবাদী জায়গায় চাষাবাদের ব্যবহার করা যায়। প্রচলিত জমির উপর চাপ কমে এবং অতিরিক্ত জমি ছাড়াই উৎপাদন সম্ভব হয়। জৈব উপাদান ব্যবহারের কারণে মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বন্যা বা অতিরিক্ত বৃষ্টির সময়ও উৎপাদন ধরে রাখা সম্ভব হয় এবং এটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পারে। এই পদ্ধতি ব্যবহারে প্রচলিত চাষের মতোই সন্তোষজনক ফলন পাওয়া সম্ভব, তবে এটি একটি আধুনিক প্রযুক্তি হওয়ায় স্থানীয় পরিবেশ অনুযায়ী উপযুক্ত জাত নির্বাচন, ফসল ব্যবস্থাপনা এবং কৃষকের প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ। কচুর বাজার সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে শহরাঞ্চলে কচুর লতি ও মুখে কচুর প্রচুর চাহিদা রয়েছে। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শিল্পেও কচুর ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। তবে বাণিজ্যিকভাবে কচু উৎপাদনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ, যেমন ভালো জাত নির্বাচন, মানসম্মত চারা ব্যবহার, নিরাপদ ও উত্তম কৃষিচর্চা অনুসরণ, রোগবালাই ব্যবস্থাপনা, সঠিক সময়ে সংগ্রহ ও বাজারজাতকরণ। এসব নিশ্চিত করা গেলে কচু শুধু পারিবারিক সবজি নয়, একটি লাভজনক ব্যবসায়িক ফসল হতে পারে। বর্তমানে কচুর বেশ কিছু ভালো জাত রয়েছে, যেমন বাড়ি পানি কচু এক, যেটি লতিরাজ নামে পরিচিত, তাছাড়া বাড়ি পানি কচু দুই, এই দুটি জাত লতির জন্য বিখ্যাত। এছাড়া কন্দের জন্য বাড়ি পানিকচু তিন চার পাঁচ ছয় এবং সাত রয়েছে। এর মধ্যে বাড়ি পানিকচু সাত অন্যান্য জাতির তুলনায় অধিক জলাবদ্ধতা সহনশীল। কচু পরিচর্যায় কৃষিজীবী ভাইয়েরা অল্প কিছু বিষয় খেয়াল রাখলেই ভালো ফলন পাওয়া সম্ভব। যেমন স্বাস্থ্যকর ও রোগমুক্ত বীজ কন্দ ব্যবহার করতে হবে, জমি বা ভাসমান বেডে পর্যাপ্ত জৈব পদার্থ নিশ্চিত করতে হবে, আগাছা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় পুষ্টি ব্যবস্থাপনা করতে হবে, নিয়মিত রোগ ও পোকামাকড় পর্যবেক্ষণ করতে হবে, বাজারের চাহিদা অনুযায়ী সংগ্রহ ও বিক্রির পরিকল্পনা থাকতে হবে। সবশেষে বলতে হয়, জলাবদ্ধতাকে শুধু সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবেও দেখতে হবে। যেখানে প্রচলিত ফসল চাষ সম্ভব নয়, সেখানে ভাসমান কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যেতে পারে। তবে স্থানীয় কৃষি অফিস, গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রযুক্তি গ্রহণ করলে সফলতার সম্ভাবনা বেশি।
0: এবারে শুনবেন কৃষি বিষয়ক একটি গান। গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ, গানটি গেয়েছেন রুখসানা মুমতাজ।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, আটই ভাদ্র, নয় রবিউল আউয়াল, 23 আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির জোয়ানা। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যে কোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে ইরান। এবং ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ 210 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল অর্থাৎ রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং 3টি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন যোগ্যতা দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটি কমবে এবং নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভরতাও কমে যাবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান, চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়, রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার উপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি। পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোরও পরিকল্পনা রয়েছে সরকারের। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি

0: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল দুপুরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবাল রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এসব সমস্যা দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এখন তার মূল লক্ষ্য।
1: আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করব।
0: রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গতকাল এক বার্তায় ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কলেরা প্রতিরোধে দেশে গতকাল থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। গতকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: কলেরা প্রতিরোধে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। শনিবার সকাল 8টায় শুরু হয় বিনামূল্যে দেওয়া এই টিকাদান কর্মসূচি। এক বছর বা তার বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। রাজধানীর 7টি থানা এবং 4 জেলার 7টি উপজেলায় মোট 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে এই টিকাদান কর্মসূচি। তবে গর্ভবতী নারীদের রাখা হয়েছে এই কর্মসূচির বাইরে। প্রথম দিনে কিছু কেন্দ্রে সকালে টিকা দিতে আসা মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। অনলাইন রেজিস্ট্রেশনের জটিলতার কথা জানিয়েছেন কেউ কেউ।
3: ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, টিকার কার্ড লাগবে, এইগুলো তো বাসায় রয়ে যাবে, বাসাতে আনতে যাচ্ছে।
4: অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু হয়নি আর কি, সার্ভারে প্রবলেম করতেছে, মেবি সবাই ট্রাই করতেছে এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে।
2: তবে টিকা কেন্দ্রে থাকা স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলমান এই টিকা কর্মসূচিতে অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও যদি কেউ ভোটার আইডি কার্ড, টিকা কার্ড এবং জন্ম নিবন্ধন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে তাকে কলেরার টিকা দেওয়া হচ্ছে।
3: এই প্রতিটা লোকেশনের প্রত্যেকটা যারা এজ ক্যাটাগরিতে এলিজিবল সবাইকে হচ্ছে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো।
5: রেজিস্ট্রেশন যারা করেনি তারা এখান থেকে কার্ডের মাধ্যমে আমরা লিখে তাদেরকে দিচ্ছি, টিকাদান করছি।
2: স্বাস্থ্য অধিদপ্তর ও ICDDRB-র যৌথ গবেষণায় কলেরার হটস্পট হিসেবে চিহ্নিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছে এবারের টিকা কর্মসূচি। সে অনুযায়ী রাজধানীর লালবাগ, গেন্ডারিয়া, কদমতলি, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় 308টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর, কিশোরগঞ্জের তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদরের বাসিন্দারাও পাচ্ছেন এই টিকা। সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অসীম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা।

0: লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ।

0: প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান গতকাল রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর আয়োজন করে। বিএনপি মিডিয়া সেল জানায়, ক্যাম্পে বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় ও চশমা সরবরাহ করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত প্রক্রিয়া হিসেবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি গতকাল রাজধানীর মহাখালী জোন তিন আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনকালে একথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসি প্রতিটি জোনে ক্লিন উইক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় মহাখালীতে বিশেষ পরিচ্ছন্ন শব্দের কার্যক্রম শুরু হল। মারণ ব্যাধি ক্যান্সারের নাম শুনলেই তৈরি হয় আতঙ্ক, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এই চিকিৎসা এসেছে অভূতপূর্ব পরিবর্তন। শুধু নিরাময় নয়, কিছু নির্দিষ্ট ক্যান্সার এখন টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও জরায়ুমুখ ক্যান্সারের মতো নীরব ঘাতক রুখতে জোর কদমে চলছে টিকাদান কর্মসূচি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি ক্যান্সার। দেশে প্রতি বছর প্রায় 1.5 লাখের বেশি মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন লক্ষাধিক রোগী। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় উঠে এসেছে কিছু কিছু ক্যান্সারের পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া, আর সেখানেই পথ দেখাচ্ছে প্রতিষেধক টিকা। বাংলাদেশের নারীরা যে সকল ক্যান্সারে বেশি আক্রান্ত হন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অপস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মনিরা ফেরদৌসী বলেন, প্রায় 99% জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তবে এই ভাইরাস প্রতিরোধে রয়েছে টিকা।
2: যে আমাদের দেশে জরায়ুমুখে ক্যান্সার গোটা বিশ্বে আর কি নারীরা জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় 5 লাখের উপরে এবং তার ভিতরে মারা যাচ্ছে কিন্তু 2 মিলিয়ন পিপল। একটা সুখবর এটা যে এই জরায়ুমুখে ক্যান্সারে যে আক্রান্ত হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এই ভাইরাসটা কিন্তু আস্তে আস্তে প্রতিবার মাসিকের সময় কিন্তু ঝরে যায়, কিন্তু 2% ক্ষেত্রে এই জরায়ু ক্যান্সারটা থেকে যায়।
1: বর্তমানে বাণিজ্যিকভাবে অনুমোদিত ও বহুল ব্যবহৃত প্রধান ক্যান্সার প্রতিরোধী টিকা দুটি HPV ভ্যাকসিন। এটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধ করে, যা জরায়ুমুখ বা সার্ভিক্যাল ক্যান্সারের প্রধান কারণ। দেশে 5ম থেকে 9ম শ্রেণীতে পড়ুয়া এবং 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হয়। অন্যটি হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটি হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রোধ করে, যা দীর্ঘমেয়াদে লিভার ক্যান্সারের ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করে। দেশে শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া 9 থেকে 14 বছর বয়সী কিশোরী এবং 25 বছরের কম বয়সী নারীরা HPV ভ্যাকসিন গ্রহণ করতে পারেন। এছাড়া হেপাটাইটিস সি এবং প্রোস্টেট ক্যান্সারের কিছু চিকিৎসামূলক টিকা ও mRNA প্রযুক্তির ক্যান্সার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে ট্রায়াল চলছে। বিশেষজ্ঞদের মতে, সময় মতো সচেতনতা ও প্রাথমিক অবস্থায় টিকা গ্রহণই পারে হাজারো প্রাণ বাঁচাতে। তাওহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
0: গত বুধবার কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 জন বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ঘোজাডাঙ্গা, ভোমরা এবং পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে নিহত 6 জনের মরদেহ সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 7ম বাংলাদেশী নাগরিকের মরদেহটি পরিবারের ইচ্ছে অনুযায়ী গতরাতে কলকাতায় দাহ করা হয়। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 30। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: আন্তর্জাতিক সংবাদ। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় কোন রাষ্ট্র যোগ দিলে সেই রাষ্ট্রকেও শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এর প্রতিক্রিয়ায় তেহরান সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করবে বলেও সতর্ক করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সর্বশেষ এই হুঁশিয়ারি দেওয়া হল। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামুনিয়া বলেন, তেহরান প্রতিরক্ষামূলক নীতি থেকে সরে আক্রমণাত্মক সামরিক মতবাদ গ্রহণ করছে। তেহরানের উপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যায়িত করেছে ইরান। একই সঙ্গে ইরান ওয়াশিংটনের বিরুদ্ধে জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালানোর অভিযোগ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করেন। ফ্রান্স ইউক্রেনের জন্য অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাঠানোর অঙ্গীকার করেছে। রাশিয়ার হামলা বৃদ্ধির ফলে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্স অঙ্গীকার করল। এদিকে ইউক্রেন গতরাতে হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর উপর চাপ বাড়ানো এবং ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারের বিষয়ে আলোচনা করতে আগামীকাল ফ্রান্স ও ব্রিটেন বৈঠকে বসবে। খেলার খবর। ক্রিকেট। ম্যাকাইতে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ বিনা উইকেটে 5 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও বিনা উইকেটে 5 রান এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 210। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:36 এবং সূর্য অস্ত যাবে 6:25। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যেকোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে ইরান। এবং ম্যাকাইতে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখের ঠিকানার আজকের আয়োজনে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সুখী সমৃদ্ধ পরিবার গড়তে পারস্পরিক সমঝোতার গুরুত্ব এই বিষয়ে। এই বিষয়ে মূল্যবান আলোচনার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ইসরাত জামিন। আয়োজনের একেবারে শুরুতে জানতে চাই সুখী সমৃদ্ধ পরিবার গড়তে পারস্পরিক সমঝোতার গুরুত্ব। প্রথমে আমাদের শ্রোতাদের জন্য একটু বিস্তারিত বলেন, পরিবার বলতে আমরা কি বুঝবো?
2: পরিবার আসলে আমরা যদি আজকে যে বিষয়টি সেটা যদি সুন্দরভাবে বুঝতে চাই বিস্তারিত ভাবে, তাহলে আমাদেরকে আসলে প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে একটু বুঝতে হবে যে পরিবার কি। প্রথমে পরিবার হচ্ছে সমাজের সেই ক্ষুদ্রতম একক যেখানে কয়েকজন সদস্য একসাথে জীবনযাপন করে, একসাথে থাকে, তাদের বেড়ে ওঠা এবং দেখা যাচ্ছে যে কিছুটা একই মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। তারপরে তারা তাদের স্নেহ ভালোবাসা মায়া মমতা এই বন্ধনে আবদ্ধ থেকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তারা বসবাস করে। মানে এটাকে যদি আমি বলতে চাই যে একটি বাড়িতেই হয়তো আছে একটি পরিবার, পরিবারের যারা সদস্য তাদেরকে নিয়ে তাদের মধ্যে বেড়ে ওঠা নিয়ে আসলে একটা পরিবার গড়ে ওঠে।
1: আমাদের বিষয় আমাদেরকে আরেকটি বিষয় জানতে বলছে, সুখী সমৃদ্ধ পরিবার। সুখী সমৃদ্ধ পরিবার বলতে আমরা কি বুঝবো?
2: আসলে সুখী সমৃদ্ধ পরিবার বলতে তো এটাই বোঝায় যে পরিবারে সবসময় একটা ভালো অনুভূতি সবার মধ্যে কাজ করবে, একে অপরের প্রতি একটা স্নেহ ভালোবাসা মমতা এই অনুভূতিগুলো নিয়ে তারা একে অপরের প্রতি তাদের একে অপরের সাথে আচরণ করবে এবং একে অপরের যে কোনো সমস্যায় তারা এগিয়ে যাবে এবং তারা নিজেদেরকে ভালো করার জন্য, নিজেদের মধ্যে নিজেদের উন্নয়নের জন্য, নিজের মানসিক উন্নয়ন বা শারীরিক উন্নয়ন অথবা আর যা কিছু দরকার একজন মানুষের সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য যে বিষয়গুলো দরকার হয় সেই বিষয়গুলোকে খুবই ধনাত্মক ওয়েতে, মানে খুব ভালোভাবে গ্রহণ করে প্রত্যেকের সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সেভাবে পরিকল্পনা করে একটি পরিবারকে কিভাবে লিড করা, মানে পরিচালনা করা যায়, সেটা কিন্তু আমার সুখী এবং সমৃদ্ধ দুটোই হতে পারে। যে আমার ওই পরিবারটাতে একটা সুখ বিরাজ করবে, সেই সাথে পরিবারটা দিনকে দিন উন্নতি লাভ করবে।
1: এরপর যে জানতে চাই পারস্পরিক সমঝোতা এই বিষয়টি এবং এই সমঝোতা কতটুকু গুরুত্বপূর্ণ একটি সুখী সমৃদ্ধ পরিবার গড়ার জন্য।
2: পারস্পরিক সমঝোতা বলতে বলছি একজন আরেকজনের সাথে যে আমাদের সম্পর্ক তাদেরকে বোঝার, একজন পরিবারের একটি একজন সদস্য আরেকজনকে কিভাবে বুঝতে পারছে। উদাহরণস্বরূপ যদি বলি যে পরিবারে কে কে থাকেন, বাবা মা থাকেন, ছেলে মেয়ে থাকেন, ভাই বোন থাকে, তারপরে হচ্ছে আমাদের দাদা দাদি নানা নানি থাকেন আমাদের সাথে, তাহলে যদি একজন স্বামীর সাথে একজন স্ত্রীর একটা ভালো একটা বোঝাপড়া থাকে, তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে এবং একজন বাবা মা যখন তার সন্তানদের বেড়ে ওঠার পক্ষে খুবই সুন্দরভাবে তাদেরকে লালন পালন করে বেড়ে উঠতে সাহায্য করে, এই যে একে অপরের প্রতি যে সহমর্মিতা একটা অনুভূতি, এই জিনিসগুলো কিন্তু পারস্পরিক সমঝোতা। অর্থাৎ পরিবারে হয় না যে একজনের একটি সিদ্ধান্ত আরেকজনের পছন্দ হচ্ছে না, কিন্তু সেটা নিয়ে কোন রকম একজন অপরজনের সাথে বিবাদে না জড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সেটা সুন্দর একটা সমাধান নিয়ে আসা যায় কিভাবে, সেই বিষয়গুলো কিন্তু সমঝোতার মাধ্যমে করা সম্ভব। তাদের সিদ্ধান্তগুলোকে যদি একসাথে নিয়ে এসে সুন্দর একটি সমাধানে নিয়ে আসা যায় সেটাই কিন্তু সমঝোতা। অনেকগুলো পরিবার মিলে একটা সমাজ হয়, সমাজ অনেকগুলো সমাজ মিলে একটা রাষ্ট্র হয়। তো কাজেই আমাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এককে যখন এই সমঝোতাগুলো কাজ করে ভালোভাবে তখন কিন্তু একটা বৃহৎ এলাকা উপকৃত হয়, যেমন একটি রাষ্ট্র উপকৃত হতে পারে।
1: আচ্ছা, এই সমঝোতা যদি ঘাটতি থাকে তাহলে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে একটি পরিবারে?
2: সব রকম নেতিবাচক প্রভাবই পড়তে পারে। কারণ একজন স্ত্রী একজন স্বামীকে একটা কথা বললেন, স্বামী যদি সেই জিনিসটাকে মূল্য না দিয়ে উনি উনার মতো করে ডিসিশন নিলেন, স্ত্রীর চাহিদাকে অথবা তার মতামতকে গুরুত্ব না দিলেন, স্বাভাবিকভাবে সেই স্ত্রী মনে করবেন যে আমার এই পরিবারে আমার মতের কি দাম আছে। তখন ঠিক মনে মনে একটু ক্ষুব্ধ হবে, তার মানসিকভাবে উনি খুব হেয় প্রতিপন্ন হবে, অন্যের চোখে নিজেকে একটু ছোট মনে হবে ওনার কাছে বা একটু অসহায় ফিল করবেন, উনি অসহায় বোধ করবেন। তো এই বিষয়গুলো যদি ক্রমান্বয়ে ঘটতে থাকে অথবা একজন বাবার কাছে একটি সন্তান একটি কিছু আবদার করলো বা বোঝা চাইলো কিছু, বাবা সেটা নিজের মতো ব্যাখ্যা করে হয়তো সেই সন্তানের সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করলেন না, সেক্ষেত্রে কিন্তু এই নেতিবাচক প্রভাবগুলো পরিবারে অবশ্যই নিয়ে আসবে, যে দেখা যাবে একে অপরের সাথে যে পারস্পরিক একটা সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে।
1: একটি পরিবারে যদি এই বিষয়টি বোঝা যায় যে সমঝোতার ঘাটতি আছে, সেক্ষেত্রে ওই পরিবারের সদস্যরা কি কি করতে পারে?
2: সবার আগে বড়দেরকে এগিয়ে আসতে হবে, বড়রা যার ভূমিকা পালন করতে হবে, ছোটদের কথাগুলোকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। বড়দের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয় সেটা নিজেদের মধ্যে কিভাবে আলোচনা করে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। অনেক সময় দেখা যায় তৃতীয় ব্যক্তি কিন্তু কিছু ভালো ভূমিকা পালন করতে পারে। আমাদের যারা পরিবারে যারা আছে তার বাইরে হয়তো কোনো এমন কোনো বন্ধু আছে যার সাথে বিষয়টাকে যদি আমরা শেয়ার করি তাহলে সেই বন্ধু আমাদের ক্ষেত্রে কিছু ভালো ভালো পরামর্শ দিতে পারেন। সেখানে এই বিষয়গুলো মানে মোট কথা নিজেদের মধ্যে থেকে তাগিদ থাকতে হবে যে একটা সুখী সমৃদ্ধ সমঝোতাপূর্ণ সম্পর্ক আমরা সবসময় নিজেদের মধ্যে বিরাজ করাব।
1: আপনি তো দীর্ঘ কাজের অভিজ্ঞতা নিয়ে আছেন এবং হচ্ছে আমাদের দেশের বিভিন্ন পরিবারের তথ্য আপনার কাছে আছে, আমাদের দেশের বর্তমান অবস্থাটা কিরকম এই পারস্পরিক সমঝোতার ক্ষেত্রে?
2: যেটা বললেন যে আসলে কর্মক্ষেত্রে দীর্ঘদিন কাজ করার সুবাদে যেটা দেখেছি আগেকার দিনে যে কোনো আমাদের পরিবার পরিকল্পনার বিষয়ে বলেন আর যে কোনো বিষয়ে মেয়েদের মতামতটাকে একটু কম প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হতো, কিন্তু এখন মেয়েরা কিন্তু অনেক এগিয়েছে, তাদের চিন্তা চেতনাকে অনেকেই মূল্য দেয়। স্বামী যেমন মূল্য দেন, পরিবারের অন্যান্য সদস্যরা মূল্য দেন, সেই সাথে মেয়েরা যেহেতু নিজেদের একটি উপার্জনের একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে, অনেক ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আসছে, বাইরে আসছে, তারা কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করছে, প্রতিষ্ঠা পাল্লাভের চেষ্টা করছেন, যেহেতু নিজেদের একটা উপার্জনের পথ তৈরি করে নিয়েছে, কাজেই মেয়েদের একটা মত দেওয়ার ক্ষমতাও তৈরি হয়েছে। আমি আশাবাদী যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ আরো সুন্দর একটি সমঝোতাপূর্ণ পরিবেশ নিয়ে আসতে পারবে।
1: জি, অনেক অনেক ধন্যবাদ জনাব ইসরাত জাবিন, আপনাকে, আপনার মূল্যবান সময় এবং মূল্যবান আলোচনা আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছে, আপনি ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলছিলাম সুখী সমৃদ্ধ পরিবার গড়তে পারস্পরিক সমঝোতার গুরুত্ব এই বিষয়ে। আসুন আমরা সবাই আমাদের প্রত্যেকটি পরিবারের যারা যারা সদস্য আছেন তারা সবাই প্রত্যেকের মাঝে আমাদের বৃদ্ধত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য, সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য সবাই সবার জায়গা থেকে সচেষ্ট হই এবং গড়ে তুলি সুখী সমৃদ্ধ পরিবার।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: বন্ধুরা বিদায় নেব, বিদায় নেবার আগে জানিয়ে দিই আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনা ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জন

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: শহর সুর বিজলি তুফান বর্ষ শেষে ভাদ্র আশ্বিন মাসে ডাঙার জলে ডিমের উপর শরৎ রানী হাসে।
1: তুমি তো খুব সুন্দর আবৃত্তি করো, কবিতাটা কি তোমার নিজের লেখা? যাই হোক, শরৎ ঋতুটা আসলেই সুন্দর। নদীর দুধার জুড়ে শুভ্র ঘাসের বন, ঢেউয়ের ছন্দের তলে মাথা দুলিয়ে হচ্ছে আনন্দের ভাগিদার। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর দুধারে কাশফুল দেখলেই আমরা বুঝি শরৎ এসেছে।
0: হ্যাঁ, মানে একটু একটু কবিতা লেখার চেষ্টা তো করি, ভালো হয় না জানি, তারপরেও লিখি। কাশফুল শরতের আগমনের প্রতীক, আর শরতে পুকুর ডোবা হাওর বিল সহ সব জায়গায় ফুটেছে শাপলা ফুল, কামিনী ফুলের গন্ধে চারিদিক সুরভিত।
1: শরৎ মানেই যেন শিউলির শুভ্রতা, শিউলির রঙেই যেন শরতের পরিচয়। কেবল প্রভাত নয়, শিউলির সুবাস মাতিয়ে রাখে শরৎ সন্ধ্যাও।
0: ভোরের আলো ফোটার আগে ঝরে গেলেও যেন শেষ হতে চায় না শিউলির রূপ। শরতে গুচ্ছবদ্ধ সবুজ সাদা ছাতিম ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে দূর থেকে দূরে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান শরসুর। আমাদের এবারের আয়োজন শরৎ ঋতুকে ঘিরে, আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বন্ধুরা, শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের স্নিগ্ধতায় ঘেরা এক মায়াবী ঋতু। প্রকৃতির অপূর্ব রূপ আমাদের মনে প্রশান্তি আর এক গ্রাস সজীবতা এনে দেয়।
0: বহু কবি ও সাহিত্যিক শরতের পূর্ণিমার রাতকে প্রেম, রহস্য ও আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে মিলিয়ে লিখেছেন। বলা যেতে পারে কবিমাত্রই শরৎকে নিয়ে লিখেছেন।
1: শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। তিনি প্রকৃতিকে দেখেছেন জীবনের প্রতিচ্ছবি হিসেবে।
0: আজ কি তোমার মধুর মরুতি হেরণ শারদ প্রাতে, হে মাতা বঙ্গ শ্যামল অঙ্গ ঝরেছে অমূল শোভাতে।

0: গ্রীষ্মবর্ষা পেরিয়ে
1: যাত্রা শুরু করলো শ্বেত শুভ্র শরৎ ঋতু, যে ঋতুতে আকাশ দেখে মন ভালো হয়ে যায়। ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, পেঁজা তুলার মতো সাদা মেঘমালা।
2: শরৎ বন্ধনে পিছিয়ে নেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। তিনি তাঁর অসংখ্য গান ও কবিতায় শরতে বাংলার প্রকৃতির নিখুঁত আলপনা এঁকেছেন। বিশেষ করে শরতের শিউলি ফুল তাঁর হৃদয়কে অন্যরকম ছুঁয়ে গেছে। এই ফুলেশ্বরী যে চোখের আড়ালে রূপ বিলিয়ে জনমানুষের দৃষ্টিগোচরে হওয়ার আগেই অনেকটা ঝরে যায় আর সারাটা দিন রয়ে যায় তার রেশ, এটি তিনি উপলব্ধি করেছেন। শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ওই এমন রাতে একলা জাগি, সাথে জাগার সাথী কই। কবি নজরুলের অনেক গানই ধরা দিয়েছে শরৎ ঋতু। শরতের অপূর্ব রূপ ও কবির আবেগ মিলেমিশে একাকার হয়েছে এসব গান।

0: জানান দেয়।
1: নদী তীরে বাতাসের দোলায় যখন কাশফুলগুলো নিচে ওঠে, তখন প্রকৃতির সেই অকৃত্রিম রূপ দেখে নিমেষেই যেন মনটা ভালো হয়ে যায়।
0: শরতের শান্ত বিকেলে একলা বসে নদীর ধারে কাশফুলের ঢেউ দেখলে হৃদয়ের সব নাবালক কথাগুলো আপন মনেই ডানা মেলতে থাকে। আর গীতিকবিরা বলেন,

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরাসরি এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন আমাদের এই ঠিকানায়। সরসুর প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা 1207। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনা মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় বন্ধুরা, সরসুরের পরবর্তী আয়োজনে আবারও সবার সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত।

তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। প্রেমের এই নিবিড় স্বীকারোক্তির কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কাব্যে প্রেম কখনো নীরব পূর্ণিমা, কখনো বিরহের বিষণ্ন বাঁশি, কখনো আবার জীবনের গভীরতম সৌন্দর্যের অন্বেষণ। সেই প্রেমই তাঁর সৃষ্টিতে একসময় রূপ নেয় সাম্য, নীরবতা ও মুক্তির মহাগানে। তাঁর কাব্যে দ্রোহদীপ্ত, প্রেম স্নিগ্ধ আর সাম্যের বাণী চিরকালীন। তিনি বাঙালির জাগ্রত বিবেক ও মুক্ত মানবতার অনির্বাণ প্রতীক। শ্রোতা বন্ধুরা, কাজী নজরুল ইসলামের সে অমর সৃষ্টি সম্ভারকে নতুন প্রজন্মের হৃদয়ে আরো নিবিড় করে পৌঁছে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পালিত হচ্ছে নজরুল বর্ষ। তারই শিল্পিত অনুরণনে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন চির উন্নত মমশিরের গাহি সাম্যের গান পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আবৃত্তির মন্ত্রমুগ্ধ উচ্চারণে ছুঁয়ে দেখব নজরুলের সে আবেগময় কাব্য ভুবন, যেখানে মানুষেই শেষ সত্য, মানবতাই চিরমহিয়ান, যেখানে হৃদয়ের কথা হয়ে ওঠে সকলের অনুভব। ভয়কে জয় করে অন্তরে সহ্য ও ধৈর্যের দীপ জ্বালিয়ে মানুষকে মাথা উঁচু করে বাঁচার শক্তি দেওয়ার প্রার্থনা স্রষ্টার নিকটে, এমনই এক সৃষ্টি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হে সর্বশক্তিমান কবিতাটি। 1934 সালে গানের মালায় প্রকাশিত রাগ হেমকল্যাণ ও তাল দাদরায় বাঁধা ভজনধর্মী এই সৃষ্টিতে কবি প্রার্থনা করেছেন স্বাস্থ্য, আয়ু, মুক্ত বায়ু, শুদ্ধ জ্ঞান ও স্বাধীন চিত্ত, ভীত হৃদয়ে অপরিমেয় শক্তি, মৃত প্রাণ প্রাণে অমৃতের স্পন্দন। প্রিয় শ্রোতা, আয়োজনের প্রথম পরিবেশনায় শোনাব মানুষের অন্তরে সাহস, শক্তি ও মুক্তির চিরন্তন আরাধনা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হে সর্বশক্তিমান। আবৃত্তি করছেন সিরাজুর রহমান।

মঙ্গল কল্যাণ হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান, দাও শৌর্য দাও ধৈর্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কবিতাটি তাঁর সন্ধ্যা কাব্যগ্রন্থে সংকলিত প্রকাশিত হয় 1929 সালে। সাম্য ও মানবতার কবি নজরুল এখানে গিয়েছেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জয়গান। বন্য প্রকৃতি, জরা, মৃত্যুর ভয় ও প্রতিকূলতাকে জয় করে যাদের শ্রমে পৃথিবী হয়েছে শস্য শ্যামল, সুন্দর ও বাসযোগ্য, এই কবিতা তাদেরই প্রতি নিবেদিত এক মানবিক বন্দনা। ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে জোরালো, সাবলীল ও গতিশীল শব্দে রচিত এ কবিতার অন্তঃসুর মানুষের শ্রম, জীবনের প্রতি ভালোবাসা এবং মানবতার দীপ্ত জয়ধ্বনি। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব সাম্যের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের মানবতাবোধের এক অনন্য সৃষ্টি জীবন বন্দনা কবিতাটি। আবৃত্তি করছেন নাঈম ইসলাম নিবিড়।

0: গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। শ্রম কিরাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। বন্য সাপদ সংকুল যারা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা। যারা বর্বর হেতাবাদে ঘর পরম অকুত ভয়ে, বনের বাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণিলয়ে, এলো দুর্জয় গতিবেগ সম, যারা যাযাবর শিশু তারাই গাহিল নবপ্রেম গান ধরণী মেরির যিশু। যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্য অমিত বেগে, খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী। যাহারা করিল ধ্বংস সাধন পুনশ্চ চঞ্চল মতি, জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির, লঙ্ঘিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধুনীর। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্ব পানে, তবুও থামে না যৌবন আবেগ জীবনের উল্লাসে। চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে, যারা জীবনের পশরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে, করিতেছে ফিরি ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে। আমি মরু কবি গাহি সেই বেদে বেদুইনদের গান, যুগে যুগে যারা অকারণে করে বিপ্লব অভিযান। জীবনের অতিশয্যে যাহারা দারুণ উগ্র সুখে, সাধ করে নিল গরল পিয়ালা বর্ষা হানিল বুকে, আষাঢ়ের গিরি নিস্রাব্র সম কোনো বাধা মানিল না। বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্র মনা, কূপ মন্ডুক অসংযমীর আখ্যা দিয়াছে যারে, তারি তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে।
1: ভোর তখনো পূর্ণ হয়ে ওঠেনি, আকাশের কোণে কেবল আলোর আভাস। নিদ্রামগ্ন পৃথিবীর বুক চিরে এক শিশু মনের স্বপ্ন জেগে ওঠে, সে হবে সকালবেলার পাখি, সে হবে দিনের সহচর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী শিশুতোষ কবিতা খোকার সাধ। শিশুর সরল কল্পনা, ভোরের নির্মল সৌন্দর্য আর কর্মচঞ্চল জীবনের আহ্বানে কবিতাটি হয়ে উঠেছে এক অনন্য জাগরণের গান। আয়োজনের সবশেষ পরিবেশনায় শোনাব বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রকৃতির সৌন্দর্য, কর্মচাঞ্চল্য ও জেগে ওঠার অনুপ্রেরণায় ভরা সেই চিরসবুজ সৃষ্টি, খোকার সাধ কবিতার অংশবিশেষ। আবৃত্তি করছেন শারমিন সুলতানা ইসলাম।
2: আমি হব দিনের সহচর, বলবো ওরে রোদ উঠেছে লাঙল কাঁধে ধর, তোদের ছেলে উঠলে জেগে ওই বাজে তার বাসি, জাগলো দুলাল বনের রাখাল উঠ রে মাঠের চাষি, শ্যাওলা হাসা দুইনা বলদ দুই ধারেতে জুড়ে, লাঙলের ওই কলম দিয়ে মাটির কাগজ ফুড়ে, লিখব সবুজ কাব্য আমি, আমি মাঠের কবি, ওপর হতে করবে আশিস দীপ্ত রাঙা রবি, ধরাই ডেকে বলবো ওগো শ্যামল বসুন্ধরা, শস্য দিও আমাদেরই এবার আচল ভরা, জঙ্গি মেয়ে ছিলে তুমি ছিল না কুছিরি, মরুর বুকে থাকতে শুয়ে ফিরতে কানন গিরি, আমরা তোমায় ধরে এনে দিয়েছি ঘর বাড়ি, গা ভরা তোর গয়না মাগো ময়না মতেরই শাড়ি, জংলা কেটে ক্ষেত করেছি ফসল শেথা ফলে, পাহাড়ে তোর বাংল তুলে দ্বীপ রচেছি জলে, বন্ধা সম যে সুধা তোর একলা নিয়েছিলি, আমরা নিয়ে সেই সুধা তোর বিশ্বে করি।

বাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই উচ্চারণে যেন ধ্বনিত হয় নজরুলের সমগ্র জীবন দর্শন, মানুষের মর্যাদা, সাম্য আর ভালোবাসার যে অমর বাণী তিনি রেখে গেছেন, সেখানে ধর্ম বর্ণের বিভাজন নয়, মানুষেই হয়ে উঠেছে সবচেয়ে বড় পরিচয়। নজরুল তাই শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানব মুক্তির কবি। তিনি শোষিতের কণ্ঠ, নিপীড়িতের সাহস আর সাম্যের স্বপ্নে জেগে থাকা এক দীপ্ত চেতনা। নজরুল বর্ষ তাই কেবল একজন কবির স্মরণ করার আয়োজন নয়, এটি তাঁর মানবতা, সাম্য, সাহস ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ার এক মহৎ প্রত্যয়। এমনই প্রত্যয়ে নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরের গাহিসাম্যের গান পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। নজরুলের সাম্য, সাহস ও মানবতার বাণী

0: দোখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মেজবাহুল আজম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভাওয়াইয়া রহিমা খাতুনের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার ও সুরকার নুরুল ইসলাম জাহিদ।

0: রহিমা খাতুনের কণ্ঠে দুখানি ভাওয়াইয়া শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 3 দিনের বেশি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: তেতুর রানী শারদে জানি ভাদ্র মাসে আসে, আশ্বিন জুড়ে তাঁর ছোঁয়াতে কাশফুলেরা হাসে। সোনারোদে শিশির কণায় মুক্ত ঝরে ঝিলমিল, সাদা মেঘের একটু নিচে যায় উড়ে যায় গাংচিল। পদ্ম পাতায় ভরা বিলে চলে মাছের খেলা, সেই খেলা দেখতে গিয়ে পেরিয়ে যায় বেলা।
1: ঋতু বৈচিত্র্যের এদেশে প্রতি দুই মাস অন্তর অন্তর প্রকৃতি নবরূপে আমাদের তার সৌন্দর্য উপহার দেয়। ফলে সৌন্দর্যের আধার নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বছরের এক এক সময় এক এক রূপে আমাদের সামনে হাজির হয়ে থাকে। আর ঠিক তেমনি সময়ের আবর্তনে এখন আমাদের সামনে হাজির হয়েছে শরৎ ঋতু। দিগন্ত বিস্তৃত আকাশে সাদা ও নীলের খেলা আমাদের বিমোহিত করে তুলেছে। নদীর দুই ধারে ফোটা সাদা কাশফুল হাওয়া বাতাসে দোল খাচ্ছে, আর নদীর জলে তার স্পষ্ট প্রতিবিম্ব দেখা যাচ্ছে।
0: হ্যাঁ বন্ধুরা, আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না। দেশের মাটি আর মানুষের সাথে গভীরভাবে মিশে আছে শরৎকাল, মিশে আছে প্রকৃতির সাথে এমনভাবে যে শরৎকে পেয়ে সে গর্বিত। আর তার প্রমাণ মিলে আমরা যখন প্রকৃতির দিকে তাকাই, তখন দেখি বাংলাদেশের প্রকৃতির সাথে শরতের যে সুনিবিড় সম্পর্ক আর বোধ হয় অন্য কোনো ঋতুতে তেমন দেখা যায় না। স্বপ্নের মতো মায়াবী আর ছবির মতো ঝকঝকে, এত মায়া, এত মমতা, এত ভালোবাসার ঢেউ অন্য ঋতুতে পাওয়া কঠিন। তার মোহন রূপকে ভোলাও যায় না।

0: বিধুরা চলুন শরৎকালের সকালের রূপ আর গানের এমন সুরের সঙ্গে মিলে এখন আমরা চলে যাই আমাদের আজকে সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর প্রাঙ্গণে।
1: হ্যাঁ বন্ধুরা, আর আজ সেই প্রাঙ্গণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি রানীবালা,
0: সঙ্গে আমি শাকিল আহমেদ। শরৎকালের শুভেচ্ছা সকলকে। আজ রবিবার, 8ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, 23শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 9ই রবিউল আওয়াল 1448 ইসি শরৎকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন।
0: শুভ জন্মদিন।

0: আমাদের দৈনন্দিন জীবনের প্রধান সমস্যা আতঙ্কের নাম সড়ক দুর্ঘটনা। প্রায়ই টেলিভিশনে পর্দায় পত্রিকার পাতায় চোখ রাখতে আমরা দেখতে পাই সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর। শুধু নিহত নয়, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার সংখ্যাটাও কম নয়। প্রতি বছর অন্তত কয়েক হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়, যাদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন।
1: মাত্র কদিন আগের এক পরিসংখ্যানে দেখা গেছে, 2020 সাল থেকে 2026 সালের জুলাই পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশে 16,065টি মোটরসাইকেল দুর্ঘটনায় 15,712 জন নিহত এবং 14,143 জন আহত হয়েছেন।
0: 2020 থেকে 2026 সালের জুলাই পর্যন্ত ছয় বছরে শুধুমাত্র রাজধানী ঢাকাতে 1,849টি সড়ক দুর্ঘটনায় 1,384 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এই মাসের 8ই আগস্ট রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মোটরসাইকেল দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
1: সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে যে সড়কে শৃঙ্খলা ও সচেতনতার অভাবেই মৃত্যুর ঝুঁকি বেশি তৈরি হচ্ছে। বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কিশোর ও তরুণদের বেপরোয়া গতিতে বাইক চালানো, ট্রাফিক আইন অমান্য করা এবং বাস বা ট্রাকের মতো ভারী যানবাহনের বেপরোয়া ধাক্কা।
0: যত গতি তত ক্ষতি, মোটরসাইকেলের সাথে এই কথাটি যেন একদম মানানসই। সারা বিশ্বে যত দুর্ঘটনায় মানুষ মারা যান তার বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। তারপরও দুই চাকারী যানবাহনটি নিয়ে মানুষের এক্সাইটমেন্টের কমতি নেই, কিন্তু এই এক্সাইটমেন্টের পেছনে ছুটতে গিয়ে কিছু অসাবধানতা হয়ে যায় মারাত্মক দুর্ঘটনা।
1: আর এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে ওভার স্পিডিং, প্রপার ব্রেকিং টেকনিক ব্যবহার না করা, ক্লোজ ওভারটেকিং এবং লেন পরিবর্তনের ইন্ডিকেটর ব্যবহার না করা এবং সামনের যানবাহনের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখা। এছাড়াও অনেকেই সম্পূর্ণভাবে বাইক চালান না শিখেই রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়েন। এসবই দুর্ঘটনার মূল কারণ, যা কোনোভাবেই কাম্য নয়। এটা বন্ধ হওয়া দরকার।
0: হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন টিভি কিংবা পত্রিকা খুললেই দেখা যায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর। মৃত্যুর মিছিল যেন থামছে না, আহত অনেকে দুর্বিষহ জীবনযাপন করছে। এই ধরনের মৃত্যুকে মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একে এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, এর প্রতিকার অবশ্যই জরুরি। প্রতিটি মানুষের প্রাণ মহামূল্যবান,
1: আর তাই আমরা চাই না সড়ক দুর্ঘটনায় আর একটি প্রাণও ঝরে পড়ুক। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার, জনগণেরও সচেতনতা আরও বেশি করে দরকার। তাই সকলের কাছে আজ এই আবেদন জানিয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থানীয় প্রতিবেদন নগর পাঁচালী,
0: এছাড়াও থাকছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি, থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস ট্রেন অন্যান্য চলাচলকারী যানবাহনের সংক্ষিপ্ত সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা, আর সাথে তো থাকছে সুরের মূর্ছনা। চলুন শোনা যাক এক এক করে। বন্ধুরা, প্রথমে শুনবো আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি চলুন। আর এই সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
2: নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের রাগ ভিত্তিক সঙ্গীত নিয়ে বেনুকা শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা 6:30 সেগুনবাগিচায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। আজ সন্ধ্যা 7:00 বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক পারো। নাট্যকার মাসুম রাজা রচিত ও নির্দেশিত এ নাটক পরিবেশন করবে নাট্য সংগঠন দেশ নাটক। একই সময়ে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে নাটক তাহার নামটি রঞ্জনা। বিধায়ক ভট্টাচার্যের লেখা ও জনি মাহমুদের নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে পূর্ব পশ্চিম নাট্যাঙ্গনের শিল্পীরা। এছাড়া সন্ধ্যা 7:00 পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মঞ্চস্থ হবে ইসমাইল হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক শায়েস্তা খাঁর বই। এ নাট্যরূপ দিয়েছেন আবু সাইদ তুলু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশিস দত্ত তন্ময়। নাটকটি পরিবেশন করবে মেঘদূত নাট্য সম্প্রদায়। হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসেবে আদি ঢাকার ইতিহাস ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে এই নাট্য উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে আর্ট ডেমোক্রেটিক শীর্ষক চিত্র প্রদর্শনী চলছে শিল্পচর্চার প্ল্যাটফর্ম রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায়। প্রদর্শনীতে মকবুল ফিদা হুসাইন, যোগেন চৌধুরী, রফিকুল নবী এবং শাহাবুদ্দিন আহমেদের মতো প্রখ্যাত শিল্পীদের বিভিন্ন প্রিন্ট মেকিং ও চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। আজ ডেমোক্রেটিক প্রদর্শনীটি প্রতিদিন সকাল 11:30 থেকে রাত 8:00 সর্বসাধারণের প্রদর্শনের জন্য খোলা থাকে। প্রদর্শনী চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। এছাড়া লালমাটিয়ার ডি ব্লকে 9-এর 3 নম্বর বাড়িতে কলা কেন্দ্রে চলছে শিল্পী সুমন বর্মার ভাস্কর্য ও স্থাপনা নিয়ে একক প্রদর্শনী অন্তঃস্রোত। আগামী 31 আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল 4:00 থেকে রাত 8:00 পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। আর চিত্রগ্রাহক ও শিল্পী রাশেদ জামানের একক ভিজুয়াল আর্ট প্রদর্শনী ধানমন্ডির রাজধানীর 27 নম্বর সড়কের 42 নম্বর বাড়ির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী গ্যালারিতে। দ্য কোয়াইট বেথিন শীর্ষক এই প্রদর্শনীর মূল বিষয়বস্তু নিরবতা, আলোছায়ের খেলা এবং প্রকৃতি ও মানুষের ভেতরের শান্ত সংযোগ। আগামী 27 আগস্ট পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বিকেল 4:00 থেকে রাত 8:00 পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ঢাকা।
0: আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: মহানগরের প্রিয় শ্রোতা, আমরা জানি প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে। আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ, আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষগুলো। তো বন্ধুরা, শোনা যাক ঢাকা শহরে থাকা সেই সব কর্মঠ মানুষগুলোর দিন যাপনের গল্প।
0: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আছেনগর ঢাকা শহরে একজন ড্রাগন ফল বিক্রেতার সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণে শামসুন নাহারিনী।
3: প্রিয় শ্রোতা, আজকের পর্বে কথা বলবো মৌসুমি ফল ড্রাগন বিক্রেতার সাথে। ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করবো তার জীবন যাপনের আদ্য প্রান্ত। নাম পরিচয় বলবেন।
4: আমার নাম মোহাম্মদ কাউসার, আমার বাড়ি হলো ভোলা।
3: পড়াশোনা করেছেন?
4: হ্যাঁ, পড়াশোনা করছি, এসএসসি পর্যন্ত কমপ্লিট করা আর কি।
3: তারপর আপনি আর কেন পড়াশোনা করেননি?
4: পড়াশোনা ছেড়ে দিছি, আর্থিক অবস্থা তখন খারাপ ছিল আর কি, এই জন্য ছেড়ে দিছি আর কি।
3: এখন আপনি ড্রাগন বিক্রি করেন, এই মৌসুমি ফলগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করেন?
4: চুয়াডাঙ্গা থেকে এগুলো আসে, ঢাকা মিরপুরে আসে, আরদে আসে, ওখান থেকে কিনে নিয়ে আসে আর কি। নিয়ে এসে আগারগা তালতলা বিক্রি করি।
3: প্রতি কেজি কত টাকা দরে আপনি বিক্রি করেন?
4: বাজার তো সবসময় একরকম থাকে না, কোনো সময় বেশি হয়, কোনো সময় কমে, আপ ডাউন তো করে বাজার। কেজিতে মানে 20 টাকা লাভ করতেছে আর কি।
3: এই যে আপনি মৌসুমি ফল বিক্রি করেন, মৌসুমি ফল বিক্রি করে আপনি যে আয় রোজগার করেন, সেই আয় রোজগার দিয়ে কি আপনি আপনার পরিবারের সকলের চাহিদা পূরণ করতে পারেন?
4: মানে মোটামুটি বলতে এখন টানে টানে চলা লাগে, পরিবার নিয়ে ডাল ভাত খাওয়া যায়। আল্লাহর মতো ভালো আছি, আল্লাহ তালা সব দিকেই ভালো রাখছে, যে একটা কর্ম করতেছি, কোনো বাজে কিছুতে লিপ্ত হইতেছি না, কাজকাম করতেছি, অল্প আয় করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: আপনি তো আপনার পরিবারের কথা বললেন, আপনার পরিবারে কে কে আছে একটু বলবেন কি?
4: আমার পরিবারে বলতে আমার বাবা মা আছে, আত্মীয় স্বজন সবাই মোটামুটি আছে। আমার আয়ের উপরে নির্ভরশীল, আমার ওয়াইফ আছে, আমার এক ছেলে এক মেয়ে দুজন আছে, এটা আমি যা আয় করি এর উপর নির্ভরশীল। আর আমার ছেলের বয়স 9 বছর, আমার ছেলে এখন 2-এ পড়ে, মেধাবী ছেলে খুব। আমি এই আয়ের ভিতরে আমার সন্তানকে আমি পড়াশোনা যতটুক পারি, আমি তো উচ্চ লেভেলে আমার বাচ্চাদের উচ্চ লেভেলে আমি পড়াইতে পারি না, ভালো স্কুলে দিতে পারি না, মিডিয়াম লেভেলে যেই সব স্কুলে আছে চেষ্টা করি যাতে মিডিয়ামের ভিতরে ছেলেটা মানে ভালো করে বেড়ে উঠুক। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আমার নিয়ত, আমার মেয়েকে আমি ইসলামিক লাইনে দিব যাতে ও ইসলামিক কিছু শিখতে পারে। ছেলে আমার স্কুলে পড়তেছে, ওরে জেনারেল লাইনে দিছি, ওখানে দিছি, আগে চিন্তা ভাবনা এরকম ছিল না।
3: তো এখন আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন?
4: এখন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি স্বপ্ন দেখি, আমার ছেলে যদি পড়াশোনা ঠিক মতো করে, ওর যদি আল্লাহ তালা ওর মেধা ঠিক রাখে, আমার ছেলে ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারে, আমার চিন্তা ভাবনা ওইরকম।
3: আপনি আপনার ব্যবসা নিয়ে কি স্বপ্ন দেখেন?
4: আমি আমার ব্যবসা নিয়ে স্বপ্ন দেখি, আমার বড় কোনো স্বপ্ন নেই। আমার স্বপ্ন হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে আমার চিন্তা ভাবনা হলো মেয়েটা যদি ইসলামিক লাইনে পড়ে ওকে একটা ভালো জায়গায় বিয়ে শাদী দিয়ে দিব, আর ছেলেটা পড়াশোনা করতেছে, আল্লাহ যদি ওরে ভালো রাখে বা ও যদি পড়াশোনা ঠিক মতো করে ও দেশের জন্য যাতে কিছু করতে পারে, এটাই আমার চিন্তা ভাবনা, আমার আলাদা কোনো চিন্তা ভাবনা নাই।
3: আপনি সবসময় কি মৌসুমি ফল বিক্রি করতে চাচ্ছেন?
4: হ্যাঁ, মৌসুমি ফল বিক্রি করার একটাই কারণ, এটা যখন সিজন, যেই ফলটাই যখন মৌসুমি সিজন আসে তখন এই ফলটার চাহিদা থাকে। সামনে ড্রাগন চলে গেলে যেটা যে ফলটা আসবে, এই সিজন বাই সিজন যেটা আসবে ওইটাই বিক্রি করবো।
3: এই যে আপনি আপনার মনের কথাগুলো বাংলাদেশ বেতারের মাধ্যমে বলতে পেরেছেন, আপনার কেমন লেগেছে?
4: অবশ্যই আমার ভালো লাগছে। দেশে অনেক বেকার মানুষ আছে, কাজ করে ভাত খাওয়া যায় এখন সুন্দরভাবে, বেকারত্বের কোনো দরকারই নেই।
3: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: বাংলাদেশ বেতারের সবাইকে ধন্যবাদ, যারা আমার কথা শুনতেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সঠিক সরল পথে আমি চলতে পারি।
3: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারো সাথে। সবার জন্য রইল শুভকামনা।
1: বন্ধুরা, শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। বন্ধুরা, এবারের পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব ঢাকার বিরিয়ানি কাবাব নিয়ে প্রতিবেদন। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদ্বৈত মারু, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
5: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঢাকা শুধু একটি শহর বা মহানগর নয়, সময়ের সঙ্গে বদলে যাওয়া এক জীবন্ত ইতিহাস। এই শহরের অলি গলি মানুষের জীবন আর রান্নাঘরের ভিতর লুকিয়ে আছে বহু অজানা গল্প। বন্ধুরা, ঢাকা মহানগর ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের নিয়মিত আয়োজন নগর পাঁচালীর আজকের পর্বে আমরা শুনব ঢাকার রান্নাঘরের হারানো ইতিহাস, ঐতিহ্য, প্রভাব এবং সময়ের সঙ্গে তার বিবর্তনের কাহিনী। বন্ধুরা, নদী নির্ভর একটি জনপদ হিসেবে বাংলাদেশের কেন্দ্রস্থলে ঢাকা বহু শতাব্দী ধরে গড়ে উঠেছে। বুড়িগঙ্গা নদী সহ আশেপাশের নদ নদী এই অঞ্চলের জীবনযাত্রা, বাণিজ্য এবং খাদ্যাভ্যাসেও আজও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নদীমাতৃক এই ভূ প্রকৃতির কারণেই চাল, ডাল, মাছ সহ মৌসুমী শস্য ঢাকার খাদ্য সংস্কৃতির প্রধান উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শ্রোতা সঙ্গীরা, তবে এই খাদ্য সংস্কৃতি বদলে যায় 17 শতকের শুরুতে। মুঘল সাম্রাজ্যের অধীনে ঢাকা যখন সুবা বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিকশিত হয়ে ওঠে, এই সময় পারস্য ও উত্তর ভারতীয় খাদ্যধারার প্রভাব ঢাকার অভিজাত শ্রেণীর রান্নায় ব্যাপকভাবে প্রতিফলিত হতে থাকে। বিভিন্ন ঐতিহাসিক গবেষণায় উল্লেখ পাওয়া যায়, মুঘল দরবার সংলগ্ন অঞ্চলে সুগন্ধি চাল, মাংস, ঘি এবং বিভিন্ন মশলার সমন্বয়ে প্রস্তুত নানা পদ জনপ্রিয়তা লাভ করে। এর মধ্যে বিরিয়ানি, কোরমা ও কাবাব জাতীয় খাবার ঢাকার খাদ্য সংস্কৃতিতে অন্তর্ভুক্ত হয় এবং সময়ের সঙ্গে স্থানীয় স্বাদের সঙ্গে মানিয়ে নেয়। শ্রোতা সঙ্গীরা, প্রথমে আসা যাক বিরিয়ানি প্রসঙ্গে। বলা যায় এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তর মুঘল খাদ্য ঐতিহ্যের অংশ হিসেবে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে বিকশিত হয়েছে। ঢাকায় বিরিয়ানি একটি স্বতন্ত্র ধারা অর্জন করেছে যা স্থানীয় উপকরণ ও স্বাদের প্রভাবে গড়ে উঠেছে। তবে এর উৎপত্তি নির্দিষ্টভাবে ঢাকায় এমন কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। ঢাকার নবাব পরিবার বিশেষ করে ১৯ শতকে সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের আয়োজিত ভোজসভা ও আনুষ্ঠানিক আপ্যায়নে বিভিন্ন সমৃদ্ধ খাবারের প্রচলন দেখা যায়, যা শহরের অভিজাত খাদ্য সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ঐতিহাসিক দলিল ও বর্ণনায় দেখা যায়, দক্ষ বাবরচিরা বিভিন্ন অঞ্চল থেকে আগত রান্নার ধারা সমন্বয় করে নতুন স্বাদের বিকাশ ঘটাতেন। প্রিয় সঙ্গীরা, শুধু তাই নয়, পুরনো ঢাকার সাধারণ মানুষের খাদ্যাভ্যাসও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। নিহারি, হালিম, বাখরখানি, নান এই ধরনের খাবার ধীরে ধীরে নগরজীবনের অংশ হয়ে ওঠে। নিহারি সাধারণত দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে রান্না করা হয়। এটি ভোরবেলার খাবার হিসেবে পরিচিতি লাভ করে। একইভাবে বাখরখানি এটি এক ধরনের শুকনো রুটি। ঐতিহাসিকভাবে মুঘল আমলে প্রচলিত খাদ্যধারার সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে। এই খাবারগুলোর উৎপত্তি নিয়ে বিভিন্ন মত ও জনশ্রুতি থাকলেও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য সীমিত। বন্ধুরা, ঢাকার ঐতিহ্যবাহী রান্নায় মশলার ব্যবহার একটি গুরুত্বপূর্ণ দিক। অতীতে অনেক পরিবারে ঘরোয়া পদ্ধতিতে মশলা প্রস্তুতের প্রচলন ছিল এবং তা রান্নার স্বাদ ও ঘ্রাণে বৈশিষ্ট্য যোগ করত। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাজারজাত মশলার ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা নগর জীবনের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিবর্তন এসেছে রান্নার পদ্ধতিতেও। একসময় মাটির চুলা, কাঠ বা কয়লা ব্যবহার করে ধীরে ধীরে রান্নার প্রচলন ছিল। আধুনিক যুগে গ্যাস ও বৈদ্যুতিক চুলার ব্যবহারে রান্নার সময় ও পদ্ধতিতেও পরিবর্তন এসেছে, ফলে রান্নার প্রক্রিয়া সহজ ও দ্রুত হয়েছে। কিন্তু ঐতিহ্যগত পদ্ধতির কিছু বৈশিষ্ট্য এখন আর ততটা চোখে পড়ে না। শ্রোতাসঙ্গীরা, সময়ের ধারাবাহিকতায় ঢাকা এখন একটি বহুমাত্রিক নগরী। এর খাদ্য সংস্কৃতিতেও যুক্ত হয়েছে দেশি বিদেশি নানা উপকরণ। তবু ঐতিহ্যবাহী অনেক খাবার এখনও টিকে আছে এবং শহরের পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় শ্রোতা, ঢাকা রান্নাঘরের এই ইতিহাস আমাদের জানায় খাদ্য শুধু পুষ্টির বিষয় নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দলিল। অতীতের অভিজ্ঞতা ও প্রভাব মিলিয়ে বর্তমানের খাদ্য সংস্কৃতি গড়ে ওঠে এবং সেই ধারাই ভবিষ্যতের পথ নির্দেশ করে।
0: শুনলাম নগর পাঁচালি। ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরের প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানেই প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি প্রতিবেশে বসবাস। সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। এখন সময় এসেছে মহানগরীতে নতুন করে ঢেলে সাজাবার। সেই সুযোগকে কাজে লাগাতে হবে আমাদের, যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
1: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি। আজ শুনব নগরের পাখিদের কলরব নিয়ে প্রতিবেদন। গবেষণা গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
6: ঢাকা এক অনিঃশেষ ব্যস্ততার নগরী। এখানে সকাল মানেই ছুটে চলার এক নতুন দিন, আর রাত মানেই ক্লান্ত শরীরের নিঃশব্দ আত্মসমর্পণ। কংক্রিটের দেয়াল, উঁচু দালান, ধোঁয়া আর শব্দের ভিড়ে এই শহর যেন প্রতিনিয়ত নিজেরই ছন্দ হারাতে বসেছে। তবু এই অবিরাম কোলাহলের মধ্যেও খুব ভোরে যখন পূর্বাকাশে প্রথম আলো ফুটতে শুরু করে, ঢাকা তখন নিজেকে নতুন করে আবিষ্কার করে পাখিদের কলতানে। প্রথম প্রহরের সেই নরম আলোয় যখন বাতাসে থাকে শিশিরের শীতলতা, তখনই শুরু হয় এক অদৃশ্য সঙ্গীতানুষ্ঠান। শহরের অলিগলি, পার্ক, পুরনো গাছের ডালপালা, সবখানেই যেন জেগে ওঠে এক সুরের জগৎ। চড়ুইয়ের ক্ষুদ্র অথচ চঞ্চল ডাক, দোয়েলের মিষ্টি সুর, শালিকের ব্যস্ত কণ্ঠ আর কাকের কর্কশ অথচ পরিচিত আহ্বান, সব মিলিয়ে তৈরি হয় এক বিস্ময়কর সিম্ফনি। মাঝে মাঝে সুর মেলায় বুলবুলি, কোকিল আর বউ কথা কও। এই সুর যেন কোনো যন্ত্রে বাঁধা নয়, কোনো নিয়মে গড়া নয়, এ যেন প্রকৃতির নিজস্ব ভাষা যা মানুষের হৃদয়ে সরাসরি পৌঁছে যায়। ক্লান্ত নগরবাসী যদি এক মুহূর্ত থেমে এই সুর শোনে, তবে হয়তো সে খুঁজে পাবে হারিয়ে যাওয়া এক টুকরো শান্তি, এক বিন্দু নির্মল আনন্দ। একসময় এই ঢাকা ছিল পাখিদের স্বর্গভূমি, বিস্তৃত মাঠ, জলাশয়ের ঢেউ আর ছায়া ঘেরা বৃক্ষরাজি ছিল তাদের আপন আশ্রয়। আকাশ ছিল উন্মুক্ত, বাতাস ছিল নির্মল, কিন্তু সময়ের সাথে সাথে নগরায়নের নির্দয় স্পর্শে সেই স্বর্গ ক্রমে সংকুচিত হয়ে পড়েছে। কেটে ফেলা হয়েছে গাছ, ভরাট হয়েছে জলাশয়, আর আকাশ ঠেকে গেছে তার কংক্রিটের জালে। তবুও ধোঁয়ার ঘন চাদর, শব্দের নিরন্তর আঘাত আর খাদ্যের অভাব, সবকিছুর সঙ্গে লড়াই করে তারা টিকে আছে পাখিদের দল। তারা আজও বাসা বাঁধে মানুষের বাড়ির কার্নিশে, গাছের অবশিষ্ট ডালে কিংবা বৈদ্যুতিক তারের ওপর। তারা এখনো ভোরে গান গায়, নগরবাসীর ঘুম ভাঙায়। এই গান যেন শুধু গান নয়, এ যেন জীবনের ঘোষণা, অস্তিত্বের প্রতিধ্বনি। পাখিরা যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো বেঁচে আছে, এই শহরের প্রাণ এখনো নিঃশেষ হয়ে যায়নি। পাখিদের কলতান শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্যও এক অনন্য আশীর্বাদ। ব্যস্ততা, দুশ্চিন্তা আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে এই সুরের কোনো বিকল্প নেই। এটি আমাদের মনে জাগায় সংবেদনশীলতা, জাগায় প্রকৃতির প্রতি ভালোবাসা। পাখিদের কণ্ঠ যদি একদিন স্তব্ধ হয়ে যায়, তবে এই শহরের কোলাহল অর্থহীন হয়ে পড়বে। তাই আসুন আমরা শুনি, আমরা বুঝি আর আমরা রক্ষা করি এই পাখিদের কলতান, কারণ এই ক্ষুদ্র কণ্ঠগুলোতেই লুকিয়ে আছে আমাদের নগরীর সবচেয়ে নির্মল সুর, সবচেয়ে মানবিক স্পন্দন।
0: শুনলেন নগর প্রকৃতি। প্রিয় বন্ধুরা, সময় এখন সঙ্গীতের, শুনব তাই সিনেমার গান। শিল্পী রুনা লায়লা এবং নেটু কিশোরের কণ্ঠে চলুন অবুঝ হৃদয়ের একটি গান।

0: বন্ধুরা শুনলাম গান, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবর খবর নিয়ে শুভযাত্রা পর্বে।
1: শুভযাত্রা পর্ব একেবারেই শেষ প্রান্তে বিধায় আমাদের সংক্ষিপ্ত কথা দিয়ে শেষ করতে হবে। আসলে আমরা সকলেই নানা পথে যাতায়াত করি, সড়কপথ, নৌপথ, বিমান, আকাশপথ, তাই না? যে পথে আমরা চলি না,
0: এবং রেলপথ,
1: রেলপথ, সব পথ যেন আমাদের জন্য নিরাপদ হয়, সেজন্য আমাদের সকলকেই পথের নিয়ম মেনে চলতে হবে,
0: সচেতন থাকতে হবে।
1: তা সকল সকলেই সচেতন থাকবেন এই আহ্বানের শেষের কথাই বলতে চাই মহানগরের।
0: বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিউলী রানীবালা,
1: আমি শাকিল আহমেদ, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকাশ্য সহযোগিতায় তাহুদা আফরোজ,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান, চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনযোগ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণেরও নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই সময় সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরও দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে সক্ষম হয়েছে সরকার। তিনি গতকাল রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 2026 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক সেমিনারে একথা বলেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী এই সাফল্যের পেছনে বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধির মডেলকে কৃতিত্ব দেন এবং বলেন, সরকার সেই প্রক্রিয়াকে সহায়তা করবে। রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গতকাল এক বার্তায় ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। কলেরা প্রতিরোধে দেশে গতকাল থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। গতকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং আগামী 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় কোন রাষ্ট্র যোগ দিলে সেই রাষ্ট্রকেও শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এই প্রক্রিয়ায় তেহরান সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করবে বলেও সতর্ক করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই হুঁশিয়ারি দেওয়া হল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করেন। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের
দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 41 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 3 উইকেটে 41 রান এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 210 রান। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন একটি সুন্দর স্বনির্ভর শক্তিশালী দেশ গঠনে সবার আগে দেশপ্রেমী হতে হবে। আজকে বর্তমান প্রধানমন্ত্রীর একটি কালজয়ী স্লোগান সবার আগে বাংলাদেশ। সমস্ত দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশকে যদি সমৃদ্ধশালী করতে হয় সবার আগে যে জিনিসটি দরকার সেটা হলো দেশপ্রেম।
1: আপনারা জানেন দেশে একটি গণতান্ত্রিক সরকারের আজকে অবস্থান। এই গণতান্ত্রিক সরকার আসার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন জ্যেষ্ঠ সাংবাদিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান এবং উপস্থিত আছেন ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসনাব মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ভাই। স্টুডিওতে আসার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই আমি সাঈদ ভাইকে জিজ্ঞেস করতে চাচ্ছি, একটি দীর্ঘ পরিক্রমা, একটি দীর্ঘ রাজনৈতিক যুদ্ধ করে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকার প্রতিষ্ঠার পূর্বেই বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান একটি স্লোগান দিয়েছিলেন এবং সেই স্লোগানটা ছিল সবার আগে বাংলাদেশ। তো এই স্লোগান উনি দিয়েছিলেন তখন কি পরিপ্রেক্ষিতে

0: তাহলে সবার পেছনে পড়ে গিয়েছিল যে জায়গা থেকে সবার আগে বাংলাদেশকে হুক আপ করতে হলো, সেটি একটি জায়গা। আবার একটি রাজনৈতিক প্রেক্ষাপটও আছে, আবার অর্থনৈতিক একটি জায়গা আছে। এই তিন ভাবে এটিকে বিশ্লেষণ করা যায়। দেখুন, 1971 সালে বাংলাদেশটা যখন স্বাধীন হয়, মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল একটা মানবিক বৈষম্যহীন একটা বাংলাদেশ নির্মাণ। দেখেন, 72-73 দুই বছরের দুঃশাসনের পরে 74 সালে একটা দুর্ভিক্ষ দেখা গেল। তার মানে 74-এর দুর্ভিক্ষ কিন্তু 74-এ হয়নি, 72-73-এর দুঃশাসনের ফলাফল। এরপরে একটা 75-এর মতো পরিস্থিতি তৈরি হলো। এরপরে আবার সেনাবাহিনীকে রিভোল্ট করতে হলো এক প্রকার মিউটিনির মাধ্যমে, একটু মিউটিনি বলেন আর যাই বলেন। তারপর আবারও গণতন্ত্রের যাত্রা শুরু, মাঝখানে আবার স্বৈর শাসন হোঁচট খেলো। দেখুন, বাংলাদেশ খুব কম সময় বাংলাদেশ ছিল বা বাংলাদেশ পন্থায় ছিল বা বাংলাদেশীদের হাতে ছিল। আবার একটা সামরিক দেশি বিদেশি নানান চক্রী মহলের হাতের মধ্যে পড়ে গিয়ে 90-এর পরে আবার 90 অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হলো বেগম খালেদা জিয়ার হাত ধরে। সেই সময়টাকে আমরা বলি গণতন্ত্রের নতুন যাত্রা, সাকিল ভাই, তাই না? 91 থেকে আবার গণতন্ত্রের নতুন যাত্রা, 96-এও এক ধরনের গণতন্ত্র ছিল, আবার 2007-এর পর বাংলাদেশ হারিয়ে যায় অন্ধকারে। বাংলাদেশ আসলে বাংলাদেশ থাকবে কিনা, আপনার সাকিল ভাইদের মনে থাকবার কথা, একটি দেশের একজন রাষ্ট্রদূত হঠাৎ একটা উড়ো চিঠি এনে বললেন যে স্যাংশন দিয়ে দেব। এরপর একটা 1/11 মতো পরিস্থিতি সৃষ্টি হলো, বাংলাদেশের সকল রাজনীতিকদের এক প্রকার শেষ করে দেয়া হলো। হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রীর কোমর ভেঙে দেয়া হলো, এমন ভাবে নিপীড়ন নির্যাতন করা হলো যে তিনি আর বাঁচবেন কি বাঁচবেন না সেটি নিয়ে কিন্তু এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, আর ফিরতে পারলেন না প্রিয় মাতৃভূমিতে। মায়ের কোলে আর ফেরা হয়নি ওইভাবে। শেষ সময় যখন ফিরলেন, তখন কিন্তু আসলে ওনার মা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষহীন দেশনেত্রী যাকে বলি, বেগম খালেদা জিয়া, তিনি মৃত্যু পথযাত্রী, আপন ভাইটাকে হারালেন। তার মানে কিন্তু,
1: মানে আপনি বলতে চাচ্ছেন যে সে সময় নির্যাতন নিপীড়ন
0: এবং শুধুমাত্র কি তাই? দেখুন, বাংলাদেশ একটি রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র, এ দুটো মিলে কিন্তু জনরাষ্ট্র হয় প্লেটো রিপাবলিক অনুযায়ী। যে রাষ্ট্রে জনগণের স্বার্থ রহিত হয়ে যায়, বিঘ্নিত হয়, সেটিকে আর জনরাষ্ট্র বলা যায় না। তার মানে লাস্ট রিজিম বলেন বা মাঝে মাঝে থেমে থেমে কিছু সময় গণতন্ত্র ছাড়া, এই বাংলাদেশটা আসলে জনগণের ছিল না। যেই কারণেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে পা রেখেই প্রথম বলেছিলেন যে ওনার ভাবনায় সবার আগে বাংলাদেশ, যে অনেক স্বার্থ নিয়ে ভাবা যাবে, ক্ষমতা নিয়ে ভাবা যাবে, অর্থনীতি নিয়ে ভাবা যাবে, কিন্তু বাংলাদেশটা নিয়ে ভাবা সবচেয়ে বেশি জরুরি। এজন্যই হয়তো উনি ওনার পরিকল্পিত রাজনৈতিক প্রজ্ঞা থেকে এই কথাটি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, কারণ সবার আগে বাংলাদেশটা বিনির্মাণ করা গেলে এই দেশের মানুষ, এই দেশের অর্থনীতি, আমাদের সমৃদ্ধি সবটাই নিশ্চিত করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। তারপরে ওনার ব্যক্তিগত ফেল অফ ফিলিংটা উনি ভালো বলতে পারতেন।
1: আপনি তো সাংবাদিকতা করতেন,
0: জি,
1: সেই ফ্যাসিস্ট সরকার যেটা আমরা দীর্ঘ 17 বছর আমরা যুদ্ধ করছে, কিন্তু সেই সময় কি আপনাদের সাংবাদিকতার উপরে কি কোনো বাইন্ডিং ছিল বা কোনো
0: সেটাকে ওয়েল এন্ড গুড হিসেবে স্টাবলিশ করা, এটা সব প্রচার যন্ত্র দায়িত্ব হচ্ছে স্টাবলিশ করা যে ফ্যাসিস্ট ইজ ডুইং ওয়েল। এই কাজটি কিন্তু লাস্ট 17 ইয়ার্স এ হয়েছে। জার্নালিজম যে একেবারে ছিল না সেটি বলা যাবে না, জার্নালিজম ছিল জাস্ট পেট্রোনাইজিং দ্য ফ্যাসিজম,
1: কন্ট্রোল বাই,
0: না পেট্রোনাইজিং, এটা সুমুটো মানে স্বপ্রণোদিত হয়ে করে থাকে। ফ্যাসিজমের থিওরিটাই হচ্ছে কি জানেন, ফ্যাসিজমের থিওরিটি হচ্ছে একটা কল্পিত কাল্ট সৃষ্টি করা।
1: কিন্তু এখন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ যেটা বললেন, এখন সাংবাদিকরা যেটা বিগত 6 মাস তো গভর্নমেন্টের এই সরকারের একটা দিন চলে যাচ্ছে, এখন কি পরিবর্তন আপনারা দেখতেছেন?
0: সবচেয়ে বড় পরিবর্তন এটা যে সরকারকে প্রশ্ন করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য।
1: শাকিল ভাই তো ড্যাবের এখন মহাসচিব, পেশাজীবী একটা বিশাল সংগঠন বাংলাদেশে, চিকিৎসকদের বড় একটা সংগঠন। আমাদের প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে স্লোগানটা উনি তুললেন, পেশাজীবীদের কি রিপারকেশন, মানে ওনাদের অনুভূতি কি?
2: আপনাকে নিকট ভাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের, আমি প্রথমে স্মরণ করছি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বসে আলোচনা করতেছি। এটা কেন হয়েছে? এই

0: জন্য কিন্তু আমাদের খুব একটা রাজনীতি সচেতন ছিল না। গত 17 বছর স্কুল কলেজে শুধু একজনের নামই পড়ানো হতো, কিন্তু দেশপ্রেম যে কি জিনিস সেটা তারা প্রমাণ করেছে। এবং আমি মনে করি যে আমাদের তারেক রহমান সেটার স্লোগানটাই একটি মনস্তাত্ত্বিক ভাবে তুলে ধরার জন্য সবার আগে বাংলাদেশ স্লোগানটা দিয়েছে। আমি কিন্তু একটু অন্যভাবে চিন্তা করতে চাই। আমরা গত 17 বছর আমাদের মন মানসিকতা একটা ব্যক্তি কেন্দ্রিক অথবা আমাদের স্বৈরাচারী করে ফেলেছিলাম, সেটা থেকে বের হয়ে আসার জন্য আমরা আন্দোলন করেছি এবং মুক্তি পাওয়ার জন্য। এখন যদি আমরা এটার থেকে না বের হই, আমরা যদি দেশ নিয়ে চিন্তা না করি, তাহলে আমাদের দেশ আগাবে না। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এটার মধ্যে একটা ইনডাইরেক্টলি ঐক্যের ডাকও আছে,
1: রাইট?
0: কারণ দেশ থাকলে আমরা আছি, দেশ যদি না থাকে আমাদের কোনো অস্তিত্ব নেই। সুতরাং আমাদের আগামী প্রজন্ম আমাদের সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে এবং সেই মনস্তাত্ত্বিক জায়গায় চিন্তা মুখ্য সবাই মিলে এখন দেশ গড়ার কাজ আমাদের মধ্যে যাই হোক না কেন, আমাদের আগামী দিনে চিন্তা করতে হবে দেশ নিয়ে। আমি নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের নিয়ে চিন্তা করতে হবে। ওনার যে স্লোগান, আমার আগে আমরা সবার আগে দেশ, করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, মানে আগামী দিনে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের অতীতে যাই হয়েছে না কেন, আমাদের সামনে আগে যেতে হলে আমাদের দেশ নিয়ে চিন্তা করে আমাদের সবাইকে নিয়ে আগে যেতে হবে। এই স্লোগান আমি মনে করি যে এটি ওনার বাণী। 17 বছরের যে বঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা বা অন্যান্য জায়গায়, এটা যদি একসাথে কাজ না করি সেটা কিন্তু আগাবে না। আজকে আপনি খাল কাটা কর্মসূচি দেখেন, সরকার কিন্তু সবাইকে নিয়ে খাল কাটার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্কুল কলেজ সবাইকে নিয়ে কিন্তু খাল কাটছে। ওনারও কিন্তু সেই চিন্তা, উনি কিন্তু আগামী প্রজন্ম যারা দেশকে নেতৃত্ব দেবে উনি কিন্তু তাদের কিন্তু নালিশ করতেছে। উনি কিন্তু যেখানে শিশু দেখে, যেখানে উনি স্কুলে ছাত্র দেখে,
1: সেখানে
0: যেখানে কলেজ দেখে, উনি কিন্তু সেখানে নিরাপত্তার বলে ভেঙে কিন্তু উনি কেন, এটা হলো উনি দেখাতে চাচ্ছে যে একজন রাষ্ট্রনায়ক যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে তারা দেশ গড়ার কাজে উৎসাহ বোধ করবে, এবং সেটি সেটাই করতেছে।
1: আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেখতাম যে বিভিন্ন হাসপাতালে যখন এই গণতান্ত্রিক যোদ্ধারা যখন ছিল এবং তাদেরকে নিপীড়ন নির্যাতন করে যাদেরকে হাসপাতালে যেত, উনি চিকিৎসা দিতে মানা করতেন সেই ফ্যাসিস্ট সরকারের লোকরা, এবং আপনিও তো তখন চিকিৎসক ছিলেন, আপনি তো মনে নির্যাতিত তখন হয়েছেন।
0: আমি গত সরকার
1: চিকিৎসক হিসেবে যে দায়িত্বটা সেই সরকারের সময় সেটা তো তারা করতে দেয়নি, তাই না? এখন হাসপাতালে বিনা চিকিৎসা তাকে ফালে রাখতো, এমনকি তাকে চিকিৎসা দিতে মানাও করতো, এরকম আমরা পত্রিকায় নিউজ দেখছি। এবং
0: আমি ব্যক্তিগত ভাবে গত 15.5 বছর ঢাকার বাইরে পোস্টিং ছিলাম, ওখানে কাজ করেছি বিভিন্ন ধরনের, এমন অনেক আছে আমাদের অনেক চিকিৎসকরা চাকরি থেকে ছেড়ে দিয়েছে, নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে, শারীরিক ভাবে নির্যাতিত হয়েছে, ফ্যামিলি নিগৃহীত হয়েছে। আর যেটা বললেন যে চিকিৎসা, জুলাই আগস্টে তো চিকিৎসা করতে দেয়নি। আমরা ডক্টর বাংলাদেশ ড্যাবের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা টিম করে আমরা সেই আহতদের চিকিৎসা দিয়েছি। গত 17 বছরের আন্দোলনে যারা রাজপথে আহত হয়েছে তাদের আমরা বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন বাসায় আমরা চিকিৎসা দিয়েছি। সরকারি হসপিটালে চিকিৎসা পায়নি, সরকারি হসপিটালে তিনটা জায়গা থেকে বাধা দিত, পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী আর আওয়ামী সন্ত্রাসীরা, সাচিবের সদস্যরা চিকিৎসা করতে দেন ফেলে রাখছে, তারা বের হয়ে চলে আসছে, আমরা তাদের চিকিৎসা দিয়ে রাতে অন্ধকারে ঢাকা মেডিকেল কলেজ থেকে যে অ্যাম্বুলেন্স দিয়ে আহত রোগীদের নিয়ে আসছি, আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসছি, মিটফোর্ড হাসপাতাল থেকে নিয়ে আসছি, গ্রেপ্তারের রাতে চিকিৎসা যাতে পায়। এখন দেখা যাচ্ছে যে ওরা জুলাই যোদ্ধা, কিন্তু ওরা বিভিন্ন এই কারণে যেহেতু নাম ভুল দিচ্ছে, রেকর্ডে তো হয়ে গেছে, তারা এখন জুলাই যুদ্ধ হতে পারতেছে না।
1: এখন এই সরকার আসার পরে বিগত 6 মাসে যে সরকার চালায় গেলেন, আমাদের বর্তমান সরকার, এখানে কি ডেভেলপমেন্ট আপনারা দেখতেছেন?
0: স্বাস্থ্য খাতে একটি বিরাট পরিকল্পনা নিয়েছে, যার প্রথম ধাপটা বাস্তবায়ন হলো বাজেট।
1: আচ্ছা,
0: আমাদের আগে জিডিপি 0.4%, 0.35, 0.5 এরকম বাজেট থাকতো, বাজেট ঘোষণার সময় এটা হয়তো বেশি থাকতো 7, কিন্তু বছরের শেষে তাই সংশোধিত বাজেটে খরচ করার মানে আমরা 0.4 বা এরকম আমরা খরচ করতে পারতাম, কিন্তু এইবারে সরকার যেটা করছে, ওনারা নির্বাচনী ইস্তেহারে ওনাদের প্রতিশ্রুতি ছিল পর্যায়ক্রমে 5% উন্নতি করবে, এবং সেটা এই বছর এই বাজেটে বরাদ্দ রেখেছে, এবং এটা আমি মনে করি যে একটি বিরাট প্রতিশ্রুতি বাস্তবায়ন। বর্তমান সরকার যে প্ল্যান করেছেন সেটা কোন খাতে ব্যয় করবেন, তার মধ্যে 1 নম্বর হলো প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার টুল আমাদের ইউনিয়ন লেভেলে ওয়ার্ড পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে নিয়ে যাবে, আর শহরে হবে আরবান হেলথ কেয়ার। যেটা আপনারা ইতিমধ্যে দেখছেন যে শহর গুলাতে সব আরবান হেলথ স্থানীয় সরকারের আন্ডারে চলে, এটা এখন মানে হেলথ মিনিস্ট্রির আন্ডারে চলে আসছে। আপনি যে কোশ্চেন করেন ডাক্তার পাবে কিনা, ওই লেভেলে কিন্তু ডাক্তারের সুপারভাইশন দরকার, কিন্তু কাজ করবে কিন্তু
1: হেলথ অ্যাসিস্ট্যান্ট,
0: তাদেরকে নার্স, তারপরে আগের যে ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার ছিল এটা সমন্বিত হবে। সেখানে কি কি হবে, টিকা হবে, পুষ্টি দেখবে, মা ও শিশু দেখবে, বয়স্ক রোগীদের দেখবে, আর প্রাথমিক যে রোগের যে চিকিৎসাগুলো সেগুলো ওখানে যাবে। তারপর আসবে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে ডাক্তারদের বাংলাদেশে এখনো সাব সেন্টার আছে, ইউনিয়ন হেলথ সেন্টার যেটা, সেখানে এখন খালিদের জিয়ার সময় সেখানে চিকিৎসক প্রত্যেকটা ইউনিয়নে দেওয়ার প্ল্যান করতেছে। এই সরকার আরেকটা বৈশিষ্ট্য হলো ঢাকা শহরের চাপ কমানোর জন্য প্রত্যেকটি বিভাগীয় শহরে এবং জেলা শহরে সেকেন্ডারি লেভেলে যে চিকিৎসাটা সেটা উন্নত করার প্ল্যান করছে। যার জন্য ইতিমধ্যে দেখছেন যে উপজেলা হেলথ কেন্দ্র যেটা 50 শয্যা ছিল সেটা 100 শয্যায় উন্নীত করবে ডিসিশন নিছে, জেলা শহরে যেগুলো 100 শয্যা ছিল সেগুলো 200 শয্যায়, যেগুলো 150 ছিল ওগুলো বাড়াবে। আরেকটা যেটা দেখলেন যে আমাদের চিকিৎসকদের সমাবেশ ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সেটার বাস্তবায়ন শুরু হয়েছে। একটা জনপ্রশাসন থেকে একটা চিঠি গেছে অর্থ মন্ত্রণালয় যে 5000 ডাক্তার নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য, এবং এটা অর্থ মন্ত্রণালয় প্রক্রিয়াধীন।
1: আমার শেষ প্রশ্ন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটা, এখন এই স্লোগানটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু খুব আলোচিত, যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের গর্ব। তা আমরা একটা ধ্বংসস্তূপ থেকে আমরা দেশটাকে উনি পেয়েছে, উনি হাতে নিলেন শাসনভার, এখন দেশটা গড়তে হবে। এখন এই ব্যাপারে আপনার চিকিৎসকদের
0: আমাদের, আমরা গত যেটা বললাম জনসমাবেশ আমরা সবাই প্রতিজ্ঞা করেছি যে আমরা কাজ করবো বাংলাদেশ গড়ার জন্য,
1: করবো কাজ করবো।
0: আর আমরা যেহেতু হেলথ সেক্টরে আছি, যে হেলথ সেক্টরটা এখন একটা ভঙ্গুর অবস্থা, আমাদের চিকিৎসকরা সবাই কাজ করতেছে যাতে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি আস্তেছি স্বাস্থ্য ব্যবস্থা হয়, যেখানে আমি আপনি গেলে চিকিৎসা না পাবো। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আরেকটা সবচেয়ে বড় যেটা দুর্নীতি, যেটা গত 17 বছর যন্ত্রপাতি কেনার থেকে সবকিছুতে দুর্নীতি, বদলি, পোস্টিং, বাণিজ্য, এইগুলো যাতে বন্ধ হয় জন্য আমরা দর্শক বাংলাদেশ ড্যাব এবং আমাদের চিকিৎসকরা সচেতন, এবং আমরা দুর্নীতিমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করতেছি, আমরা আমাদের যে অবস্থান থেকে আছি সেখানে যেতে না হয়। তৃতীয় যেটা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যান, যে নির্বাচনী, এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার পলিসি লেভেলে এবং বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন কাজ করতেছি, আমরা সেমিনার করতেছি, আমরা ওয়ার্কশপ করতেছি। আর একসাথে আরেকটা যেটা, আমরা চিকিৎসকদের, ওই যে বললাম সবার আগে বাংলাদেশ, টাইটেল একটা মনস্তাত্ত্বিক জায়গা, সেখান থেকে আমাদের সবাইকে আমরা এইভাবে সচেতন করতেছি যাতে সবাই কাজ করে, সবাই যেন তার যে দায়িত্ব, তার যে সময়টা কাজ করা দরকার সেই সময় যেন কাজটা করে, এবং তারা যেন নিজের মনে করে।
1: আমি সাইদ ভাইকে একটা কোশ্চেন করতে চাই, আপনি তো সাংবাদিক, কি ধরনের সংবাদ আমরা আশা করি এবং কিভাবে এটা আমাদের করলে তারিক রহমানের স্লোগানের সাথে আমরা
2: আসলে কি ধরনের সংবাদ না, প্রকৃত সত্য ঘটনা তুলে ধরলে হচ্ছে একজন দায়িত্বশীল সাংবাদিকের দায়িত্ব, তাহলে হয় কি রাষ্ট্র সেই সমস্যার সমাধান করতে পারে। সাংবাদিকতা যারা করেন, আমি সহ আমাদের সবার উচিত আসলে দেশটাকে ভালোবাসা। তারিক রহমান এই দেশের মাটি ছুঁয়ে শপথ করেছেন যে আসলে উনি এই দেশটাকে নিয়ে ভাবছেন, সুতরাং এই দেশে থাকবো আমরা, উনি একা থাকবেন না, উনি একা ভাবলে হবে না। ঠাকুরবাই তো বললেন যে দুর্নীতি, দুর্নীতি শব্দটা আমাদের এই সমাজ থেকে নির্বাসিত করতে হবে, দুর্নীতি করব না এই শব্দটা বলার দরকার নাই, বা দুর্নীতি রাখবই না। এই কুফল আমরা ভোগ করছি, কাগজে ডেভেলপমেন্ট বা কসমেটিক্স ডেভেলপমেন্ট দেখিয়ে আমাদেরকে তো সব শেষ করে দিয়ে বেগমপাড়ায় নিয়ে গেছে, এবং সর্বশেষ যেটুকু ছিল দিল্লিতে নিয়ে গেছে। সেই জায়গাটা আমাদের রিকগনিশনে নিয়ে আমাদের সংকটগুলো চিহ্নিত সরকার করছে, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা একতরফাভাবে সমালোচনা করবো এটা হবে না। তো আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে, আমার পেশার যারা সহকর্মী রয়েছেন, নিশ্চয়ই প্রত্যন্ত অঞ্চলের যে সংবাদকর্মী আছেন তারাও শুনছেন, সংবাদটুকু সংবাদের মতো প্রচার করুন, ভুলটুকু ধরিয়ে দিন, সংবাদ প্রচার করুন সমস্যা সমাধানের জন্য, সংবাদ সমস্যা তৈরির জন্য নয়, তাহলেই আসলে সবার আগে বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব। অন্যথায় মাননীয় প্রধানমন্ত্রী একা যতই বলুন বাংলাদেশ পিছিয়ে যাবে।
0: সবার আগে বাংলাদেশ যদি ভাবতে হয় আমাদের তিনটা জিনিসের প্রতি জোর দিতে হবে, প্রকৃত চিত্রটা তুলে ধরতে হবে, এতে জনগণের কি কষ্ট হচ্ছে সেটা জানাতে হবে, এবং এটার আমার দৃষ্টিতে কি সমাধান
1: সেটা বলতে
0: হবে। ওনারা সিদ্ধান্ত নেবেন কি, আপনি একটা সমাধান দিলেন, আমি একটা সমাধান দিলাম, উনি একটা সমাধান দিল, এর মধ্যে কিন্তু একটা ভালো সমাধান বাইরে আসবে, আমি যখন আমার কথা চিন্তা করবো সেই চিন্তাটা হবে এক ধরনের,
1: মানে প্রত্যেকটা মানুষ যখন নিজে ভালো
0: নিজের চায়, আর আমি যখন সবাইকে নিয়ে চিন্তা করবো তখন কিন্তু চিন্তাটা আমার সার্বজনীন হবে, আমাদের সবার এখন সার্বজনীন চিন্তা করার সময়।
1: ধন্যবাদ,
0: এবং এটাই হলো সবার আগে,
1: আমরা বেশি দূর করতে পারছি না। ধন্যবাদ আমাদের শাকিল ভাই, ডেভিড মহাশয়, ধন্যবাদ জানাই আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক কালীর কণ্ঠের সাইদ ভাই, কষ্ট করে আমাদের স্টুডিওতে আসলেন এবং আপনারা যে কথাগুলি বললেন আমরা আমাদের শ্রোতা ভাইদের উদ্দেশ্যে। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, এবং প্রধানমন্ত্রী উনি বিদেশ থেকে নামার পূর্বেই কিন্তু স্লোগানটা দিয়েছেন যে আগে দেশ গড়ো, দল নয় দেশ গড়ো, দেশ বাঁচলে দল বাঁচবে, দল বাঁচলে আমাদের সবাই সুখ শান্তি থাকতে পারবে। সম্মানিত শ্রোতা মন্ডলী, সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত ফাতেমাতুজ জোহরার কণ্ঠে।

0: ফাতেমাতুজ জোহরার কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

বৃক্ষ আমাদের বন্ধু, একে বাঁচতে দিন, নিজে বাঁচুন। বাসগৃহের ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে রয়েছে আধুনিক গান, শিল্পী মামুন খান, প্রথম গানটি রচয়িতা ফরিদা ফারহানা, সুরকার রাজু আহমেদ।

মামুন খানের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানটি রচয়িতা টিপু সুলতান বাবর,

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মামুন খান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন রমা বড়ুই।

0: আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
1: আব্বা আব্বা এইসব কথা কইন না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
0: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে আমি এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোন জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামো, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
0: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

0: প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্য সেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্য সেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান। চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী পরিচালনাযোগ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণেরও নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কঠিন পরিস্থিতিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। তিনি গতকাল রাজধানী ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত 2026 অর্থ বছরের দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতির রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিতে এবং বেসরকারি খাতের প্রত্যাশা শীর্ষক সেমিনারে একথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এই সাফল্যের পেছনে বেসরকারি খাত নির্ভর প্রবৃদ্ধির কৃতিত্বের কথা উল্লেখ করে বলেন, সরকার এই প্রক্রিয়াকে সহায়তা করবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বার্তায় জানায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদারে আগামী দিনে ওয়াশিংটন গুরুত্ব দেবে। কলেরা প্রতিরোধে দেশে গতকাল থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং আগামী 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। ইরান সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রতিবেশী কোন দেশ সম্পৃক্ত হলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা এবং একই সঙ্গে এসব দেশ ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক অবরোধ ঘোষণা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরান এই সতর্কবার্তা দিল। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বব্যাপী জ্বালানি তেল বহনের আন্তর্জাতিক নৌ রুট হরমুজ প্রণালীকে তাঁর দেশের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করেন। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 5 উইকেটে 67 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 5 উইকেটে 67 রান এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 210। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে সমগ্র পৃথিবীতে। এই অনুষ্ঠান যারা একই সঙ্গে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন।
2: এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী তাসনিম আনাম রাইসা। শিল্পী এখন সরাসরি দুখানি লোকগীতি গাইবেন। শিল্পী প্রথমে লালন শাহের একটি গান গাইবেন। আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা প্রস্তুত আমাদের কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য।
1: তো আর দেরি নাই, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী তাসনিম আনাম রাইসার কাছে দুখানি লোকগীতি শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি লোকগীতি গাইলেন শিল্পী তাসনিম আনাম রাইসা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন মোহাম্মদ সাইদুজ্জামানের বাজানো গিটারে লালন গীতির সুর শুনবেন।

0: মোহাম্মদ সাইদুজ্জামানের বাজানো গিটারে লালন গীতির সুর শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে সমগ্র পৃথিবীতে। এই অনুষ্ঠান যারা একই সঙ্গে সরাসরি দেখতে ও শুনতে চান তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন।
2: এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী দেব প্রসাদ দা। শিল্পী এখন সরাসরি দুখানি নজরুল সঙ্গীত গাইবেন। আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা প্রস্তুত আমাদের কলা কুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী দেব প্রসাদ দার কাছে দুখানি নজরুল সঙ্গীত শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি লোকগীতি, মাফ করবেন, নজরুল সঙ্গীত গাইলেন শিল্পী দেবপ্রসাদ দা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী প্রিয়াঙ্কা গোপ, প্রথম গানের রচয়িতা নুরুল ইসলাম মানিক, সুর করেছেন শেখ সাদি খান।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী প্রিয়াঙ্কা গোপ। এবারের গানটির রচয়িতা সনৎ কুমার বিশ্বাস, সুর করেছেন বিমান চন্দ্র বিশ্বাস।

0: দোকানে আধুনিক গান শুনলেন শিল্পী প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান আরো শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে সমগ্র পৃথিবীতে। এই অনুষ্ঠান যারা একই সাথে সরাসরি দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একই সাথে দেখতে ও শুনতে পাচ্ছেন।
4: এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী কামালউদ্দিন। শিল্পী এখন সরাসরি দুখানি পল্লী গীতি গাইবেন। প্রথম গানটির রচয়িতা সুরকার পরেশ ভট্টাচার্য। আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা প্রস্তুত, প্রস্তুত আমাদের কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য।
1: তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাই আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী কামালউদ্দিনের কাছে দুখানি পল্লী গীতি শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি পল্লীগীতি গাইলেন শিল্পী কামাল উদ্দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানের কথা সাজিয়েছেন ডাক্তার নাসরিন সুলতানা রুমা। সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি হামিম জাবির মিয়াছি। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, অন্যদিকে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান। চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণেরও নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল এক বার্তায় জানায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদারে আগামী দিনে ওয়াশিংটন গুরুত্ব দেবে। কলেরা প্রতিরোধে দেশে গতকাল থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। ইরান সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় প্রতিবেশী কোনো দেশ সম্পৃক্ত হলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা এবং একই সঙ্গে এসব দেশ ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক অবরোধ ঘোষণা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরান এই সতর্ক বার্তা দিল। ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরোধক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। কিয়েভে রুশ হামলায় বেশি সংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্স এই সিদ্ধান্ত নিল। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গতরাতে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এর আগে ইউক্রেনের ক্রিভি রিহ অঞ্চলের একটি ব্যস্ত বিপণী বিতানে রুশ ড্রোন হামলায় ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৮ উইকেটে ৯৫ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৬৪ ও ৮ উইকেটে ৯৫ রান এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১০। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পঞ্চসুর অনুষ্ঠানে শুনবেন পঞ্চকবির গান। প্রথমেই শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান তপন মাহমুদের কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পঞ্চকবির গান। এবারে শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

আজি নূতনী রতনী ভূষণে যতনে, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সুর করা এই গানটি শুনব তানিয়া মান্নানের কণ্ঠে।

পঞ্চসুর অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন রজনীকান্ত সেনের গান, শিল্পী রঞ্জিত কুমার, মাফ করবেন রঞ্জিত মণ্ডল রায়।

0: পঞ্চাশের অনুষ্ঠানে পঞ্চকবির গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
3: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ও কেউ টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই।
5: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
5: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
5: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
5: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
5: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
5: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
3: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
4: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন। সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠানে উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, ইয়াসমিন আক্তার বিনা ও মাহফুজা আক্তার সুমি। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মেজবাহ চৌধুরী, তাহিদা আফরোজ, এলিজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন রনক জাহান।
1: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
6: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শিশুর বিকাশ নিয়ে মা বাবারা এখন বেশ সচেতন। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মা বাবাকে হতে হবে অনেক যত্নবান। আদর করার পাশাপাশি আবার কিছু নিয়মকানুন মেনে চলার অভ্যাস করাতে হবে। শিশুর প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করতে হবে, তাহলে শিশু আত্মবিশ্বাসী হয়ে উঠবে। শিশুদের বয়স অনুযায়ী ছোট ছোট দায়িত্ব দিতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবারে রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয়, শিশুর বুদ্ধিবৃত্তিক ও মনোবৃত্তির বিকাশে করণীয়। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তামান্না সিদ্দিকী।
1: প্রিয় শ্রোতা, একটি পরিবারের জন্য একটি শিশু বহুল কাঙ্ক্ষিত। তবে সেই শিশুটি যেন সঠিকভাবে বেড়ে ওঠে, মানসিক এবং শারীরিকভাবে তার বিকাশ যেন সম্পূর্ণ হয়, সেদিকে লক্ষ্য রাখাটাও আমাদের খুব দরকার। আর সে প্রসঙ্গে আজ আমরা কথা বলবো শিশুর বিকাশ, বুদ্ধিবৃত্তিক ও মনোবৃত্তীয় এই সম্পর্কে। এই সম্পর্কে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট নুজহাতি রহমান। আজকের আমাদের যে বিষয়, আমরা বলছি যে শিশুর বিকাশ, বুদ্ধিবৃত্তিক ও মনোবৃত্তীয়। অনেকেই হয়তো এই যে বুদ্ধিবৃত্তিক এবং মনোবৃত্তীয় শব্দ বলছি, এই শব্দের সাথে পরিচিত না, বা সেভাবে করে বুঝতে পারছেন না বা বুঝতে পারবেন না। তো তাই প্রথমেই আপনার কাছে সেই প্রসঙ্গে জানতে চাই যে বুদ্ধিবৃত্তিক বা মনোবৃত্তীয় এই বিকাশটা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি?
2: আচ্ছা, তিন ধরনের বিকাশ হয় একটি শিশুর মধ্যে। সেটা হচ্ছে তার শারীরিক বিকাশ, আরেকটা হচ্ছে তার মানসিক যে অনুভূতিগুলো আছে সেগুলোর বিকাশ, এবং আরেকটি তার বুদ্ধিগত বিকাশ, চিন্তা করার যে বিকাশ। তো এই মনোবৃত্তিও বলতে বোঝাচ্ছে যে শিশুটির যে অনুভূতির, অনুভব করার যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলোর বিকাশ তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার এই অনুভূতিগুলো, বিভিন্ন রকম অনুভূতি, যেমন দেখার অনুভূতি, শোনার অনুভূতি, তারপর মনের ভেতরে যে সমস্ত আবেগ তৈরি হয়, সেই আবেগীয় অনুভূতি, সেই অনুভূতিগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। আর একই সঙ্গে একটি শিশু জন্মানোর পরেই নিশ্চয়ই সব রকম চিন্তা করতে পারে না, আস্তে আস্তে তার চিন্তা শক্তিগুলো ডেভেলপ হতে থাকে। এটিকেই বলা হচ্ছে বুদ্ধিবৃত্তীয় বিকাশ।
1: শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই অল্প কথায় বিষয়টা আপনাদের কাছে খুব সহজেই বোধগম্য হয়ে গেল যে আসলে বুদ্ধি বা চিন্তা ভাবনার বিকাশটাকে আমরা বলছি বুদ্ধিবৃত্তিক, এবং মনের যে আমাদের আবেগ অনুভূতি রয়েছে সেগুলোর যে বিকাশটা রয়েছে শিশুর, সেটাই হচ্ছে মনোবৃত্তীয়। আসতে চাই মনোবৃত্তীয় অংশের ক্ষেত্রে এবং জানতে চাই যে এই যে মনোবৃত্তীয় বিকাশের কথা বলছি, আবেগের প্রকাশ বা আবেগের বিকাশ, এটা আসলে কিভাবে হয় একটি শিশুর মধ্যে? কারণ বিভিন্ন বয়সের কিন্তু অনুভূতি বিভিন্ন হয়ে থাকে, তো সেই জায়গা থেকে এই বিকাশগুলো কিভাবে ঘটে?
2: সত্যিকার অর্থে এই দুধরনের বিকাশ একই সঙ্গেই ঘটতে থাকে। আমরা যদি মানে দুটোকে আলাদা না করে একই সঙ্গে যদি আগাই এবং ডেভেলপমেন্টাল স্টেজেস যদি দেখি, যে একটি শিশু জন্মের পর থেকে তার বিকাশের বিভিন্ন ধাপ আছে, সেই ধাপগুলো কি কি? অনেক রকমই আছে, কিন্তু এরিক এরিকসন বলে এক ভদ্রলোক, তিনি যে বিকাশের একটা ধাপের স্ট্রাকচার দিয়েছেন, সেই কাঠামো অনুযায়ী খুব সুন্দরভাবে একটি শিশুর মানসিক যে বিকাশ, মানসিকের মধ্যে বুদ্ধিবৃত্তীয় এবং আবেগীয়, এই দুটো বিকাশ কিভাবে হয় সেটা উনি বলেছেন। উনি শুরুতেই বলেছেন যে জন্মের থেকে 18 মাস পর্যন্ত একটি সময় থাকে। 18 মাস মানে দেড় বছর। তাহলে এই দেড় বছর পর্যন্ত একটি শিশু ঠিক করে যে সে এই পৃথিবীকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে। এই বিশ্বাস বনাম অবিশ্বাসের একটা বিকাশ তার ভেতরে গড়ে উঠতে থাকে। কিভাবে গড়ে ওঠে? এই দেড় বছর পর্যন্ত শিশুটির কিন্তু তেমন ভাবে কিছু কোন অনুভূতি প্রকাশ করার তেমন কোন উপায় থাকে না, শুধু সে কাঁদতে পারে, হাসতে পারে, কিছু শব্দ করতে পারে, সেগুলো অর্থহীন শব্দ। তো এই সময়ে শিশুটি যদি দেখে যে তার চারপাশের পৃথিবীতে মানুষগুলো তাকে খুব যত্ন করছে, তার দিকে ভীষণ মনোযোগ দিচ্ছে, তাকে তার সময় মতো তার খাবারটা দিচ্ছে, সে বিছানাটা ভেজালে সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে, তাকে সবসময় কেউ না কেউ সে চারপাশে তাকালেই কাউকে না কাউকে দেখতে পাচ্ছে, তাহলে শিশুটি ধরে নেবে যে এই পৃথিবীটি খুব চমৎকার একটি জায়গা, এই পৃথিবীতে সবাই আমাকে চায় এবং আমি পৃথিবীতে ভীষণ ওয়েলকামড, মানে
1: একটা গুরুত্বপূর্ণ
2: একজন মানুষ। তাহলে কি হলো, তার পৃথিবীর প্রতি একটা বিশ্বাস জন্মালো। কিন্তু যদি এর বিপরীত চিত্র থাকে, তাহলে শিশুটির কি মনে হবে? এই পৃথিবীটি নিরাপদ নয়, এই পৃথিবীতে আমি এসে নিশ্চয়ই ভুল করেছি,
1: একটা নেতিবাচক প্রভাব আসবে।
2: এই কারণেই বলেছি এই সময়টি ভীষণ ইম্পর্টেন্ট, তাকে যদি পর্যাপ্তভাবে মনোযোগ দেওয়া হয় তাহলে সে পৃথিবী সম্পর্কে একটা বিশ্বাসের মনোভাব নিয়ে বেড়ে উঠবে। এরপরে সময়টিকে বলা হয়েছে অটোনমি ভার্সেস শেম। দেড় বছর বয়স থেকে তার বয়স যখন তিন, তখন পর্যন্ত আমরা কি দেখি, সে নিজে নিজে হাঁটার চেষ্টা করছে, কিছু না কিছু বলার চেষ্টা করছে, নিজে কিছু ধরতে চাচ্ছে। তার এই যে মোটর ডেভেলপমেন্ট, হাতে কোনো কিছু গ্রিপ করার চেষ্টা করা, পারে না কিন্তু চেষ্টা করছে, সেটা নিয়ে মুখে দিচ্ছে, মুখ কেন্দ্রিক তার সবকিছু, সে সবকিছু টেস্ট করতে চায়, যে কোনো জিনিস ধরে মুখে দিয়ে ফেলে। এই সময়টাতে কি হচ্ছে, সে কিছু না কিছু নিজে উদ্যোগী হয়ে অটোনমাস হওয়া, যেটাকে বলে
1: নিজের থেকে
2: কিছু একটা অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে। এটা কোনো কাজ না, কিন্তু নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বিভিন্ন ভাবে সে নেড়ে চেড়ে ওটাকে ঠিকভাবে ব্যবহার করা যায় কিনা সেটা করার চেষ্টা করছে। এবার সেটা করতে গিয়ে সে যদি দেখে যে তার আশেপাশের মানুষগুলো তাকে ওটাতে খুব উৎসাহ দিচ্ছে, তাহলে সেটা কন্টিনিউ করবে। কিন্তু যদি দেখে যে মানুষগুলো তাকে নিয়ে হাসাহাসি করছে কিংবা কেউ কিছুই বলছে না, কোনো উৎসাহই দিচ্ছে না, তাহলে সে কি হবে, সে লজ্জিত হয়ে সে ওই কাজটা আর করতে চেষ্টা করবে না। তো এই সময়টাও তাহলে খুব ইম্পর্টেন্ট যে তাকে ওই সময়ে, মানে সে যখন যা করতে চাচ্ছে, নিজের হাত পা নেড়ে হামাগুড়ি দিয়ে হেঁটে বা যাই করে করতে চাচ্ছে, সেটা তাকে এনকারেজ করা প্রয়োজন, উৎসাহ দেওয়া। এরপরের স্টেজটি হচ্ছে তিন বছর বয়স থেকে পাঁচ বছর বয়স। এই সময় তার অলরেডি মোটর ডেভেলপমেন্ট হয়ে গেছে, তার হাত সে ঠিকভাবে নাড়তে চাড়তে পারে, জিনিসপত্র ধরতে পারে, পায়ের উপরেও তার কন্ট্রোল আছে,
1: শারীরিক যে বৃদ্ধিটা সেটা পরিপক্ক
2: অনেকটা হয়ে গেছে, তার শরীরের উপর অনেকটা কন্ট্রোল চলে এসেছে। এবার সে নিজে নিজে কিছু না কিছু কাজ করতে চায়, যেমন সে নিজে হয়তো খেতে চাচ্ছে, নিজে নিজের কাপড় পরতে চাচ্ছে, নিজে নিজের জুতোটা পরতে চাচ্ছে, টয়লেটে গিয়ে তাকে নিজেকে তখন ক্লিন করতে শিখালে সে ক্লিন করাটাও পারছে। এটাকে বলা হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, মানে এই যে সে ইনিশিয়েটিভ নিচ্ছে বিভিন্ন কাজের, সেই সময় যদি তাকে সাহায্য করা হয় এবং উৎসাহ দেওয়া হয় তাহলে সে আরো ইনিশিয়েটিভ নিজে নিজে এই সমস্ত কাজগুলো করতে আগ্রহী হবে। এবং যদি উল্টোটা করা হয়, যদি তাকে বলা হয়, মানে ডিসকারেজ করা হয়, মানে নিরুৎসাহিত করা হয় নিজেরটা নিজে করার জন্য, তখন তার কাছে মনে হতে থাকবে আমি পারি না, এটা আমাকে দিয়ে হবে না, বা গিল্ট অপরাধ বোধ নিজের ভেতরে কাজ করবে, বা আমি বোধহয় পারি না, তো ওইটা তার ভেতরে কাজ করবে। এটা গেল পাঁচ বছর বয়স পর্যন্ত। এরপরে যদি আসি ছ বছর থেকে এগারো বছর বয়স, এই সময় যেটা হয় যে সে বিভিন্ন রকম কাজের সঙ্গে তখন জড়িত হয়, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, সে তার কাজের ফলাফল দেখতে শুরু করে, সে স্কুলে যাচ্ছে, বন্ধু বানাচ্ছে, ভালো করে পারছে কিনা সেই ফলাফলটা সে দেখে, সে ক্লাসের পড়া ঠিক করে পারছে কিনা সেই ফলাফলগুলো দেখে, যদি দেখে যে ফলাফলগুলো সুন্দর, সবাই সেখানে তাকে উৎসাহিত করছে, সাপোর্টিভ হচ্ছে, সে আরো বেশি সেটা করার জন্য আগাবে। কিন্তু যদি সে দেখে যে কিছু জায়গায় সে আসলে পারছে না, তখন সেই জায়গাটা থেকে নিজেকে সে উইথড্র করবে, তার ভেতরে একটা হীনমন্যতা বোধ কাজ করতে শুরু করবে, আমি বোধহয় বন্ধু বানাতে পারি না ঠিক করে, কিংবা আমি বোধহয় পড়াশোনায় খুব একটা ভালো না। সেই সময়ও তাকে পজিটিভলি সাহায্য করা প্রয়োজন যাতে সে এগিয়ে যেতে পারে। এই স্টেজটাকে বলা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড কনফিউশন। এই সময়টা হচ্ছে বারো থেকে আঠারো বছর। এই সময়টা ভীষণ জরুরি। এই বারো বছর থেকে আঠারো বছর যে কিশোর বয়স, এই কিশোর বয়সে শিশুটির মনে প্রশ্ন জাগে, আমি কে, তার নিজের সম্পর্কে একটা আইডিয়া তখন সে তৈরি করে, যে আমি একটি ছেলে, আমি এমন, বা আমি একটি মেয়ে, আমার শারীরিক গঠন এমন, আমার মানসিক গঠন এমন, সমাজ কি বলছে একজন ছেলেকে, যদি সমাজ যেই সমস্ত নর্মগুলো সেট করেছে একজন ছেলের জন্য সেগুলো যদি সে মিট করতে পারছে তাহলে সে ভালো ফিল করছে, আর যদি না মিট করতে পারে তখন তার মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে,
1: আমি আসলে কি করব বা কি করা উচিত,
2: আমি আসলে কেমন, আমি ছেলে হিসেবে কেমন বা আমি মেয়ে হিসেবে কেমন। তো এই জায়গাটিতে তার আইডেন্টিটিটা স্ট্রং হয়, যদি সেটা হতে না পারে তখন সেখানে কনফিউশন তৈরি হয় যে আমি আসলে কে।
1: আমরা এবার চলে আসি সেই আঠারো থেকে চল্লিশ বছর বয়স সীমায়, যে সময়টাতে আসলে আমরা বলছি যে কিশোর থেকে যৌবনের পদার্পণ, বলা যায় যে একদম বাস্তবমুখী একটা পরিবেশে আমরা তখন প্রবেশ করি।
2: একদমই। এই সময়টিকে বলা হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। এটার মানেটা কি? এই সময় যেটা হয় সেটি হচ্ছে একজন মানুষ রোমান্টিক রিলেশনশিপ ভেতর ঢোকে। 18 বছর বয়সের আগেই তার ভেতরে, যখন কিশোর বয়স ছিল সেই সময় তার ভেতরে অপোজিট সেক্স বা বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ তো অবশ্যই তৈরি হয়, কিন্তু একটা সম্পর্ক তৈরি করার যে চাহিদা সেই চাহিদাটি 18 বছর বয়সের পরে সাধারণত আসে এবং এই বয়সটিকে বলা হচ্ছে যুবক বয়স বা যৌবন বয়স। এই যৌবনে মানুষ রোমান্টিক সম্পর্ক তৈরি করবে, পরিবার তৈরি করবে এবং তারপর নিজেদের পরিবার আবার এগিয়ে নেবে, বাড়াবে। তো সেই সময়টিতে যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে সে সফলভাবে একটি মানসিক সম্পর্ক বা রোমান্টিক সম্পর্ক কারোর সাথে তৈরি করতে পেরেছে, তাহলে এই স্টেজটি থেকে সে আবার পরের স্টেজে যাবে। আর যদি দেখা যায় যে সেখানে সে বিভিন্নভাবে বাধা প্রাপ্ত হয়েছে, সম্পর্কটি তৈরি করতে গিয়ে নানান রকম অসুবিধার মুখোমুখি হয়েছে, অনেক রকম চ্যালেঞ্জেস আছে, সেই জায়গাটা থেকে তখন সে নিজেকে গুটিয়ে নেবে। এটাকে বলা হচ্ছে আইসোলেশন, যে সে রোমান্টিক সম্পর্ক করতে গিয়ে তখন ভয় পাবে, তার ভেতরে ওই সম্পর্কটা তৈরি হওয়ার ক্ষেত্রে নিজেকেই গুটিয়ে রাখার ব্যাপারটি অনেক আসবে।
1: খুব চমৎকার ভাবেই আপনি প্রতিটি ধাপের কথা বলেছেন এবং আমার বিশ্বাস যে শ্রোতা যারা আমাদেরকে শুনছেন তারাও খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা তো আসলে সাধারণভাবে একটি শিশু জন্মানোর পরে সাধারণভাবেই সে বেড়ে উঠছে, সে বড় হবে, সে কিশোর হবে বা যুবতী হবে বা যুবক হবে, এরকম একটা চিন্তাধারা নিয়েই আমরা চলতে থাকি। কিন্তু মাঝখানের যে সময়গুলোতে এত কিছু ঘটে যায় বা এত কিছু ঘটতে পারে, এটা হয়তো আমরা সাধারণভাবে বা স্বাভাবিকভাবে অনেকেই চিন্তা করি না। আয়োজনের সময়টা যদিও শেষের দিকে, আমরা ছোট্ট একটা বিষয় জানতে চাই। কিশোর বয়স থেকে হয়তো বা সে তার অনুভূতি বুঝতে পারছে, আবেগ বুঝতে পারছে বা তার পরের অংশতে সে অনেক সিদ্ধান্ত নিতে পারছে, কিন্তু সেই যে ছোট বয়সটিতে যখন আসলে শিশু জন্ম হলো তারপর যখন বেড়ে উঠছে, সেই সময়টিতে একজন বাবা বা একজন মা হিসেবে সেই বিকাশের ক্ষেত্রে বা সেই বিকাশের সময়টিতে কি করণীয় রয়েছে শিশুর জন্য?
2: খুব অল্প কথায় যেটি হচ্ছে শিশুটির পাশে থাকা এবং শিশুটি যা করতে চাচ্ছে, যেভাবে করতে চাচ্ছে সেটাকে ফ্যাসিলিটেট করা। ইংরেজিতে শব্দটা আছে খুব সুন্দরভাবে, ফ্যাসিলিটেট করার অর্থটা হচ্ছে সে যাতে তার মতো করে যেভাবে তার পৃথিবীটাকে এক্সপ্লোর করতে চাচ্ছে, যেভাবে বেড়ে উঠতে চাচ্ছে, সেইভাবে তাকে সুযোগ করে দেওয়া। অভিভাবকরা সাধারণত নিজেদের ইচ্ছাগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটি না করা। এটা অবশ্যই মনে রাখতে হবে যে যে শিশুটি তার কাছ থেকে এসেছে সেই শিশুটি একজন আলাদা মানুষ এবং তার আলাদা পছন্দ অপছন্দ ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। তাকে তার মতো করেই বেড়ে উঠতে দেওয়াটা খুব প্রয়োজন এবং পাশে থাকা।
1: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নুজাতুর রহমান আমাদের আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধু যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, নিশ্চয়ই বুঝতে পারছেন ছোট্ট একটি শিশু সেও কিন্তু আসলে ভিন্ন সত্তার একটি মানুষ এবং তার যে ইচ্ছা রয়েছে, তার যে আবেগ অনুভূতি রয়েছে, তাকে তা নিয়ে বেড়ে ওঠার বা বড় হবার সুযোগ আপনাকেই করে দিতে হবে। আসুন আমরা শিশুর বিকাশের ক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে আরো বেশি যত্নবান হই।
0: বন্ধু শ্রোতা, চলুন ঘুরে আসি সুরের ভুবন থেকে। এবারের পরিবেশনা জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও প্রিয়াঙ্কা বিশ্বাস, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার মোহাম্মদ রিজওয়ান পারভেজ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, কিশোরকাল বা কৈশোর আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। শিশুকাল থেকে বড় হওয়ার মাঝখানের যে সময়টা, সেইটাই কিশোরকাল। এই সময়ে শারীরিক ও মানসিক বিকাশ ঘটতে থাকে খুব দ্রুত। কিশোর কিশোরীদের বাবা মায়েদের আরো যত্নবান হতে হয় যেন তারা ভালোভাবে সময়টা পার করতে পারে। তাদের মনে নানা ভাবনা, অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরতে থাকে, তাদেরকে সঠিক উত্তর দিতে হবে। এই দায়িত্ব বাবা মা এবং শিক্ষকদের। সঠিক পুষ্টিরও প্রয়োজন, পুষ্টির ঘাটতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সব সময় সবার পক্ষে দামি খাবার কেনা সম্ভব হয় না, আমরা তখন সহজলভ্য পুষ্টিকর খাবার খাওয়াতে পারি, যেমন ডাল, ডিম, বিভিন্ন শাকসবজি, বিশেষ করে মিষ্টি কুমড়া, কচু, পুঁই শাক, মিষ্টি আলু, কলা, চিড়া ইত্যাদি। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানব কথিকায়। আজকের বিষয়, কৈশোরে বেড়ে ওঠার প্রয়োজনীয় সহজলভ্য পুষ্টিকর খাবার, বলছেন সামিয়া তাসনিম।
1: পুষ্টিকর খাবার প্রত্যেকটি বয়সেই আমাদের শরীর ও মনের জন্য প্রয়োজন। একদম গর্ভাবস্থা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকেরই পুষ্টিকর খাবার দরকার। গর্ভাবস্থার শিশুর যে পুষ্টি চাহিদা, সেটিও কিন্তু গর্ভবতী মা গ্রহণ করার মাধ্যমে তাকে প্রোভাইড করা হয়ে থাকে। এবং পরবর্তীতে ৬ মাস পর থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকেরই পুষ্টি চাহিদা অত্যন্ত জরুরি। কেননা পুষ্টিকর ও পরিমিত খাবার ছাড়া কোনো মানুষ সুস্থ ও রোগমুক্ত থাকতে পারে না। কৈশোর বয়সটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে তাদের অনেক শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কৈশোর বয়সে না দিলে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি বা গঠনে ব্যাহত হয়ে থাকে, যেটা তাদের পরবর্তী জীবনে বিভিন্ন সময়ে সমস্যা কারণ হয়ে দাঁড়াতে পারে। কৈশোরের সঠিক বৃদ্ধির জন্য কিছু বিশেষ পুষ্টির প্রয়োজন রয়েছে, তার মধ্যে আমিষ, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ডি ইত্যাদি উল্লেখযোগ্য। পুষ্টি উপাদানগুলো আমরা খুব সহজেই আমাদের প্রতিদিনের গ্রহণকৃত খাবারের মাধ্যমে পেতে পারি। শুধুমাত্র যেটি প্রয়োজন সেটি হলো প্রতিদিন নিয়ম করে পরিমিত পরিমাণ পুষ্টিকর খাবার কৈশোর বয়সে প্রদান করা। কৈশোর বয়সে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে যেমন আমিষযুক্ত খাবার, এবং এই আমিষযুক্ত খাবারের প্রধান উৎস হলো মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। এই ধরনের খাবার থেকে ক্যালসিয়াম ও আয়রন পেয়ে থাকি। এবং কৈশোর বয়সে যেহেতু আমিষ, আয়রন এবং ক্যালসিয়ামের বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তাই সঠিক বৃদ্ধির জন্য অবশ্যই তাদেরকে এই ধরনের খাবার খাদ্যতালিকায় রাখতে হবে। এবং আমরা জানি যে দুধ, ডিম, মাছ মাংস এবং সহজলভ্য যে খাবার তালিকা, সেটির মধ্যে কিন্তু পড়ে যায়। আমরা প্রতিদিন আমাদের আশেপাশে যে খাবারগুলো পেয়ে থাকি খুব সহজেই, তার মধ্যেই কিন্তু এগুলো পড়ে। তাই কৈশোর বয়সে তার সঠিক বৃদ্ধির জন্য যে সহজলভ্য পুষ্টিকর খাবার, তার মধ্যে কিন্তু মাছ মাংস, দুধ, ডিম, ডাল একটি অন্যতম। এছাড়াও কৈশোর বয়সে আরো কিছু পুষ্টি উপাদান প্রয়োজন তার সঠিক বৃদ্ধির জন্য। তবে মনে রাখতে হবে, অবশ্যই প্রত্যেকটি বয়সেরই প্রধান যে বিষয়টি খেয়াল রাখা, সেটি হলো সুষম খাবার। আমরা জানি সুষম খাবার মানে খাদ্যের ৬টি গ্রুপ বিদ্যমান থাকা, যেমন সে যেই খাবারগুলো গ্রহণ করবে সেখানে যেন আমিষ, শর্করা, চর্বি এবং ভিটামিনস, মিনারেলস উপস্থিত থাকে। যেমন প্রধান তিনটি খাবার বলতে আমরা সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার, এই তিনটি খাবারে কিন্তু বলে থাকি খাবারটি অবশ্যই সুষম হতে হবে। তার পাশাপাশি আমরা যে বাড়তি পুষ্টিগুলোর কথা বলছি, বিশেষ করে কৈশোর বয়সে যেটা আমরা দেখি যে বাড়তি পুষ্টির প্রয়োজন হয়ে থাকে, কেননা আমরা জানি এই সময় তার শারীরিক এবং মানসিক বৃদ্ধি হয়ে থাকে, এবং শারীরিক এবং মানসিক উভয় বৃদ্ধির জন্যই এই বাড়তি পুষ্টিগুলো আমাদের তাকে প্রদান করতে হবে। এবার আমরা আসি এই কৈশোর বয়সে আরো কিছু পুষ্টিকর খাবার। যেমন প্রতিদিন তাকে শাকসবজি দিতে হবে তার খাদ্য তালিকায়। শাকসবজির মধ্যে আমরা জানি লাল শাক, কচু শাক, পালং শাক এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে এগুলো কিন্তু অন্যতম। এবং এই ধরনের শাকসবজি থেকে কিন্তু আমরা অনেক পুষ্টি উপাদান পেয়ে থাকি, যেটি একজন কৈশোর বয়সের বাচ্চাদের জন্য অত্যন্ত জরুরি। এবং এই খাবারগুলো আমরা জানি খুব সহজলভ্য, আমাদের আশেপাশে বা বাড়ির পাশে বা বাজারে কিন্তু আমরা খুব সহজে এই খাবারগুলো পেয়ে থাকি। অন্যদিকে ফলও একটি আদর্শ পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার। যেমন ফলের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে থাকি, ভিটামিনস এবং মিনারেলস। এজন্য আমাদের ফলটাকে গুরুত্ব দিতে হবে কৈশোর বয়সে শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য। প্রতিদিন ফলের মধ্যে যেমন আমাদের খুব সহজলভ্য কিছু ফল রয়েছে, সিজনাল কিছু ফল থাকে, মৌসুমি ফল, যেমন আমড়া, জাম্বুরা, কলা, আম, পেঁপে, কাঁঠাল ইত্যাদি। এই ধরনের খাবারগুলোর মধ্যে আমরা প্রায় সারা বছর পেয়ে থাকি পেয়ারা, কলা ইত্যাদি। তো এই জাতীয় ফলগুলো একজন কৈশোর বয়সের মেয়ে এবং ছেলে উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৈশোর বয়সের মেয়ে যারা, তাদের জন্য কিন্তু আয়রনযুক্ত খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি আয়রনযুক্ত খাবারগুলোর মধ্যে কিন্তু কলা, খেজুর, বেদানা এগুলো অন্যতম। তাই তাকে অবশ্যই এই ফলগুলো তার নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। আমরা জানি যে কৈশোর বয়সটা তার শারীরিক গঠনটা চেঞ্জ হওয়ার সময়, পরিবর্তন ঘটার সময়, তাই এই সময় তার সঠিক পুষ্টিগুলো প্রোভাইড হচ্ছে কিনা সেটি একজন পরিবারের বাবা মায়ের উভয়েরই খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা দেখেছি ভিটামিন ডিটাও এই বাড়ন্ত বয়সে বা কৈশোর বয়সে কিন্তু প্রয়োজনীয়। ভিটামিন ডি এর জন্য আমাদের যেটি করতে হবে, শিশুকে রোদ্রে খেলাধুলা করতে দিতে হবে সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে। যেকোনো একটি সময় যদি সে খেলাধুলা করে বা তার অ্যাক্টিভিটিগুলো করে থাকে, তাহলে দেখা যাবে তার ভিটামিন ডি যুক্ত খাবারগুলো যে গ্রহণ করছে সেটি অ্যাক্টিভ ফর্মে আসবে এবং তার শরীরে ক্যালসিয়াম, ফসফরাস গুলো কার্যকরী হবে এবং তার যে হাড় ও দাঁতের গঠন সেটিও কিন্তু মজবুত হবে। আমরা জানি এই সময় কিন্তু তার মাংসপেশী বা বৃদ্ধির সময় হয়ে থাকে, যেটা আমরা বলি বাড়ন্ত সময়। তাই অবশ্যই এই সময় তার আমিষযুক্ত খাবারটাকেও আমরা গুরুত্ব দিতে বলে থাকি। মোটামুটি এই যে সহজলভ্য যে খাবারগুলো, এগুলো কিন্তু আমরা সবসময় আমার হাতের কাছে পেয়ে থাকি কৈশোর বয়সে বাচ্চাদের দেওয়ার জন্য। তাই অবশ্যই কৈশোর বয়সে সঠিক মানসিক এবং শারীরিক দুইটি বৃদ্ধির জন্য কিন্তু এই ধরনের পুষ্টিকর সহজলভ্য খাবারগুলো আমাদের প্রতিদিন তাদের খাদ্য তালিকায় দিতে হবে।

ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত হবেন না। সব সময় থাকতে হবে সচেতন, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়ির ভেতরে এবং বারান্দা বা ছাদে কোথাও কোনো পাত্রে পানি জমে থাকছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। 3 দিনের বেশি পানি জমতে দেবেন না। এডিস মশা যেন বংশবিস্তার করতে না পারে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। 3 দিনের বেলাতেও মশারি ব্যবহার করতে হবে, তরল জাতীয় খাবার বেশি খেতে হবে। 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন, সুস্থ থাকার জন্য প্রাণ খুলে হাসতেও হবে, জীবনে যত দুঃখই থাকুক না কেন।

0: দুধু মিয়া
1: কেডা?
0: আরে শোক মেল দুধু,
1: শোক তো মেলাই আছে দাদা।
0: এই ভর দুপুরে একলা তেতুল গাছ তলায় বইয়া রইছস কেন?
1: ভাল লাগে না, কিছুই ভাল লাগে না দাদা।
0: কেন গো, কি হয়েছে তোর?
1: লেদা গেদা এমনিতে তিনটা আছে, তার উপর সকাল বেলা তোমাকে বউ আসা রিং ঝিং কইরা চুড়ি বাজাইয়া কয়, হুনছ আমার লাগা বাজার থেকে তেতুল আইন? জিগালাম কেন, শর্মে শৈলরে তিন ভাঙ্গা দিয়া কইল নতুন মেহমান আছে ফেডে।
0: ও বছরে বছরে এত মেহমান আইলে তোর ছোট্ট ঘরে জায়গাটা দিবি কেমনে?
1: না আমি কি করুন দাদা?
0: উপায় আছে রে বাতাইম্যা, উপায় আছে, সব কথা পরিষ্কার করে কইবি। চল FWVFR দারে চল চল চল।
1: হল যাবো দাদা।
0: আরে হো
2: আপনার সমস্যার তো শেষ নাই দেখতেছি, এই সমস্যার স্থায়ী সমাধান চান বুঝি?
1: আপাতত অস্থায়ীর মধ্যে সুবিধাজনক কিছু একটা করেন।
2: বুঝলাম, অস্থায়ীর মধ্যে লম্বা সময় গর্ভধারণের ঝামেলা থেকে মুক্তি চাইলে ভালো ব্যবস্থা হইল ইমপ্ল্যান্ট পদ্ধতি।
1: এইটা আবার কি জিনিস আপা?
2: এক কাজ করেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আমার ক্লিনিকে নিয়ে আসেন, আমি করে দিব। না
1: কি করে দিবেন?
2: ওই যে বললাম ইমপ্ল্যান্ট পদ্ধতি, ইমপ্ল্যান্ট পদ্ধতি হইল ওই হাতের কোণির চামড়ার নিচে ছোট্ট নরম ক্যাপসুল সেট করে বসাই দিব, তিন থেকে পাঁচ বছর গর্ভধারণের আর কোনো ভয় থাকবো না।
1: তাইলে এইটাই করে দিয়েন আপা, যদি বাসন যায়।
0: হ্যাঁ বাসনের ইচ্ছা থাকলে উপায় অনেক আছে রে ব্যাকল, অনেক উপায় আছে।
3: বন্ধুরা, চলতে চলতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে। আজকের স্বাস্থ্যই সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি উপমা শিরিন, সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটি পরিসংখ্যান খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে বিমানবাহিনী সদর দপ্তরের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনায় পরিদর্শন করেন। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করা হবে। দায়িত্ব গ্রহণের পর আজ সকালে প্রথম সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ে নির্বাচনগুলোর মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, তবে আগামী স্থানীয় নির্বাচনগুলোতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবেন। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দলিব রহমান পার্থ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আজ সকালে সচিবালয়ের অফিসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা এবং মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে জনগণের পক্ষে গণমাধ্যম সময়োপযোগী দায়িত্ব পালন করে আসছে। কলেরা প্রতিরোধে দেশে চলছে মুখে খাওয়া কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। ইরান সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় প্রতিবেশী কোনো দেশের সম্পৃক্ত হলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা এবং একই সঙ্গে এসব দেশ ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক অবরোধ ঘোষণা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার মধ্যে ইরান এই সতর্কবার্তা দিল। ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। কিয়েভে রুশ হামলায় বেশি সংখ্যক বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্স এই সিদ্ধান্ত নিল। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গতরাতে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এর আগে ইউক্রেনের ক্রিভি রিহ অঞ্চলে একটি ব্যস্ত বিপণী বিতানের রুশ ড্রোন হামলায় ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ৬৪ ও ৯৫ এবং অস্ট্রেলিয়া ২১০। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 ও FM 106 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

ভালোবাসার গান ওয়ালকাই গ্যাডলিং এর কণ্ঠে ডায়া ডায়া ডায়া রে জনপ্রিয় একটি হিন্দি গান। গানটির সুর ও কথায় প্রেম আ

0: কিছুর আর সাদা রঙিন আন্দোলনের জোয়ার। আচ্ছা, আকাশে কখনো মেঘ কখনো রোদেলা বৃষ্টির আয়োজন উৎসব মুখর বাংলার পরতে পরতে স্বাগত তোমাকে ঋতুর রানী শরৎ। আচ্ছা, আপনার অনুরোধের গানটি রাখলাম। হ্যাঁ, আরিফ মাহমুদ রয়েছেন আমাদের সাথে। দূর আকাশে তারার সব করে খেলা, আমি তোমায় ভালোবাসি সকাল সন্ধ্যা সারা বেলা, আমায় করে পর যেও না তুমি, হায় প্রেমের জালে আটকা আমি তোমার মায়ায়, আশার প্রদীপ জ্বালিয়ে তুমি আছো হৃদয় জুড়ে, তোমাকে জড়িয়ে রাখবো আমি প্রেম চাদরে মুড়ে। বা গাজীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল কাদের ফকির, রয়েছেন আমাদের সাথে ময়মনসিংহ থেকে। আজকের দিনে ফুটে থাকা সব ফুলের সুবিধা জানিয়েছেন, আজ প্রচুর রোদ পড়েছে, জনজীবন একেবারে অতিষ্ঠ হয়েছে। আজকে আসলে অনেক, আজকে না শুধু গত কয়েকদিন ধরেই বেশ গরম। ইংরেজি ভাষায় গান শুনতে চেয়েছেন, শুনিয়েছি বন্ধু। চাঁদপুর থেকে রয়েছেন সুরা, একটা শহর আছে থেকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, ভোজপুরি ভাষায় গান শুনতে চেয়েছেন। এবার কোন গানটি শোনাবেন?
1: আচ্ছা, এবারে শোনাবো

완전히

Thank you.

শ্রোতাদের অনুরোধ ভিত্তিক বিভিন্ন ভাষার গান নিয়ে চলছিল অনুষ্ঠান বিশ্ববীণা। তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকরাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইয়াসুফ।

মধ্যে শুনতে পাবেন খবর।

true

আমি দীর্ঘকাল ধরে

শুরু কর অনেক।

পলকে তোমাকে চাই। বাণীচিত্র দান শিল্পী কিশোর ও লেনিস।

0: بسم الله الرحمن الرحيم السلام عليكم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে
1: জানিয়ে দিচ্ছি আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান সূচি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনোমা শুনতে পাবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের

রয়েছে বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনতে পাবেন রাত 10:00। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এক বছর ও তদূর্ধ্ব বয়সের সকল ব্যক্তিরা গর্ভবতী মা ব্যতীত মুখে খাওয়া এই কলেরার টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যায়। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে। আজই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা নিন। বার্তাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবের প্রচারিত লোক সঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া। আজকের শিল্পী শেখ মোহাম্মদ আবু তালেব, উপস্থাপনায় নির্ঝর চৌধুরী।
1: শুভ অপরাহ্ন, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত লোকগানের অনুষ্ঠান মন মনুয়াতে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক আপনারা জানেন, প্রতি মাসের চতুর্থ রবিবার বেলা 2:20 আমরা কিন্তু হাজির হয়ে যাই লোকগানের এই আসন নিয়ে, এবং একই সাথে বাংলাদেশ বেতারের বেতার তরঙ্গ ছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হয় আমাদের অনুষ্ঠানটি। এবং আপনাদের দর্শকদের উপস্থিতি এবং অংশগ্রহণ ছাড়া কিন্তু আমাদের অনুষ্ঠানটি কখনোই সম্পূর্ণ হয় না। তাই আপনারা কিন্তু আমাদের যে ফেসবুক লাইভ চলছে কিংবা ইউটিউব চলছে লাইভ, সেখানে কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন, এবং অংশগ্রহণই আমাদের অনুষ্ঠানকে আরও অনেক বেশি সার্থক করে তুলবে। চলুন আর কথা না বাড়াই, আমরা চলে যাই আজকে শিল্পীর কাছে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী শেখ মোহাম্মদ আবু তালেব। চলুন, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন?
1: আমি ভালো আছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ সেই জামালপুর থেকে আপনি এসেছেন আজকে এই এরকম গরম একটা আবহাওয়ার মধ্যে।
2: একদম সত্য জি।
1: আপনার সাথে আমি অনেক গল্প করবো, কিন্তু আমি প্রথমে চাচ্ছি একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করে।
2: অবশ্যই অবশ্যই।
1: কি শোনাবেন প্রথমে?
2: প্রথমে আমি আমাদের সেই সাধক হাসন রাজার প্রথম একটি গান দিয়ে শুরু করতে যাচ্ছি।

0: বাহ ভীষণ সুন্দর
1: জি,
0: আসলে লোকগানের এটি একটা শক্তি আর কি, সব মানুষের কিন্তু কি হয় যেন একাত্ম করে ফেলে ছন্দে তালে কথায়। আমি একটু জানতে চাই দাদা, সেটা হচ্ছে যে আমার গানের চর্চা কেমন হয়, কি কি হচ্ছে সেটা একটু জানতে চাই।
2: আমাদের জামালপুর জেলায় আপনার প্রায় আমরা উত্তর অঞ্চলে একটু মানে কাছাকাছি, তার ভিতরে লোকগানগুলো আমরা জারি সারি গানগুলো, এই গানগুলি বেশি চলে বেশি আমরা বা উত্তর অঞ্চলে ভাগের কিছুটা রেশ আমরা থাকে আর কি। আমরা আমরা তো গান করি
0: চর্চা একাডেমি শেখার
2: জায়গা, একাডেমি আমার একটি সংগঠনই আছে। আমি আপনারা জানেন আমি অনেক ফেসবুক ইউটিউব শ্রোতারা অনেক আমাকে লাইক করেছে এবং মিলন মিলন মানে শ্রোতা বক্ত ইয়ে করেছেন, তো সেখানে আমি সেখান থেকে আর কি আরো বেশি পরিচিতিটা লাভ করা।
0: আচ্ছা আরেকটা গান শুনি, কি শোনাবেন এখন?
2: এবার আমি যে গানটি, এই গানটি আর আসলে উত্তরাঞ্চলে ভয়ের গান, এই গানের প্রচলিত সুরের কথা আর কি, যে গানগুলি মানে ওইভাবে প্রচার হওয়ার জন্য আমি একটু চেষ্টা করছি।
0: নিশ্চয়ই

0: মানে এই গানগুলো শুনে না
1: আসলে
0: এখানে মনটা উদাস হতে বাধ্য একদম, একটা কষ্ট কেমন জানি চিনচিন করে না বুকের মধ্যে।
1: ঠিকই বলছেন,
0: ভীষণ মজা ছিল। দর্শক আছেন, একটু অনুরোধ আছে, অসিত চক্রবর্তী অনেক আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, উনি হরিরামপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, দাদা কেমন আছেন? অসাধারণ আপনার সুন্দর উপস্থাপনা, আজকে আজ অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আপনার একটু অনুরোধ করেছেন একটা গানে, সেটা হচ্ছে সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে, এই গানটি শুনতে চাই।
1: আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করবো।
0: ঠিক আছে, তাহলে আমরা পরে এরপরে কি শুনবো বলেন?
1: এরপরে যে গানটি, এটি খুব পরিচিত গান, দেহ নামের আজব মেশিন বানাইলেন কোন মিস্ত্রি, গানটা অনেক পপুলার।
0: চলুন চলুন।

0: বাহ, স্টুডিওতে যেরকম আগুন লেগে যাচ্ছে আপনার গানের সুরে এবং মিউজিশিয়ানদের বাজানোতে,
1: আসলে অতগুলি মিউজিশিয়ান এনারা তো সবাই
0: একদম সন্দেহ, এবং ওই দর্শকগুলো তাই বলছে। আমি কয়েকটা মন্তব্য পড়ে ফেলি। নিত্যানন্দ দাস লিখেছে, খুব ভালো মিউজিশিয়ানস গ্রুপ। মনিরুজ্জিন যেমন লাগু আছে লিখেছে, খুব ভালো লাগছে। শুভ বিশ্বাস আছেন গোপালগঞ্জ থেকে, তিনি লিখেছেন, বাংলাদেশ বেতারের সাথে সংযুক্ত আছি। বাংলাদেশ বেতারের মনোমুগ্ধকর অনুষ্ঠান ও সুরের সঙ্গে যুক্ত হতে পারা সত্যি আনন্দের ও গর্বের। শুধু গোপালগঞ্জ থেকেও আপনাদের সুন্দর পরিবেশনে হৃদয় এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। আপনারা লিখতে থাকুন আমাদের, আমরা তো আছি, মন্তব্য পড়ে ফেলব। একটু দাদা, গানের আগে একটু জানতে চাই আপনার জীবনে গান কখন কিভাবে চলে এসেছে?
1: আসলে এটা অনেক লম্বা একটু বলতে হয়। আসলে আমি তো, আমরা গ্রামগঞ্জের মানুষ, তো স্কুল কলেজ গণ্ডিতে যেতে পারিনি। এর আগে আমি, আমার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ছিলাম, তখন থেকে আমার গানে পথ চলা। তো 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি। সেখান থেকে আমাদের প্রশিক্ষণ যখন হয়, তখন কিন্তু আমাদের ওই বড় বড় যে কমান্ডার ওস্তাদ যারা রয়েছেন, ওনারা কিন্তু আমাদেরকে ওই উৎসাহ উদ্দীপনা দিতেন যে যখন আমাদের টিবের ট্রেনিং এর মানে পার্শ্বপ্রতিগত ভাবে আমাদের কিছু বিনোদন কিছু আইটেম থাকতো, ওখান থেকেই মানে ওই আমাকে বলা হলো যে আপনি কি গান, তুমি কি গান জানো। এই তো তখন আর কি, গানটি না বললে না একটু বলি দিই, হ্যাঁ, তখন আমি বললাম যে স্যার আমি তো এই গান জানি।

0: আসলে গেতে গেতে আমি পুরোটাই গেয়ে ফেললাম
1: না, আমরাও মাঝখানে বন্ধ করে দিলে আমাদের খারাপ লাগতো। তাহলে এইভাবে গান গাইতে গাইতে আপনার গায়ক
0: আসলে ওখান থেকে পথ চলা। তারপরে আরেকটা বিষয়বস্তু আছে, তখন তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের একটা অনুষ্ঠান ছিল দুর্বার,
1: জি
0: সৈনিক ভাইদের জন্য দুর্বার, সেটাই এখনো বিদ্যমান চলমান। আর বাংলাদেশ বিশেষ করে আমাদের বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাচ্ছি, এখন কিন্তু আমরা পিছিয়ে নেই, কারণ এই যে আমাদের গুণীগুণী যন্ত্রশিল্পী যে আপনার মতনা দাদু উপস্থাপন করছেন এবং যারা পরিচালনা করতেছেন, এখন আমরা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের শ্রোতা ভক্তরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমরা লোকে থাকার কোনো কায়দা নেই,
1: একদম প্রযুক্তি এখন অনেক এগিয়ে আছে
0: সামনে। সেই জন্য বাংলাদেশ বেতারকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতনার লোকালয় যে শিল্পীগুলো আছে, আমরা যারা তালিকাভুক্ত হয়েছি, আমরা এখানকার দর্শকের সারিতে যেতে পারি, এটা আমরা গর্ববোধ
1: করি। হ্যাঁ, মনে হয় একটা উদ্দেশ্য আছে যে আসলে ঢাকার বাইরে আপনাদের মতো যারা গুণী শিল্পী আছেন তাদের জন্য আমরা নিয়ে আসতে পারি অনুষ্ঠানে। এবং অনেক দর্শক আরো অনেক কমেন্ট করছে, কিছু পড়ি। এ কে কিরণ লিখেছে, গানগুলো অসাধারণ লাগছে, অসাধারণ আয়োজন। মাজেদুর রহমান কিরণ লিখেছেন, অন্যম কিরণ, এক্সেলেন্ট। আচ্ছা, অনেকে মিলে শুনছে গসাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর, চিচির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস এবং সৈকত কুমার দাস, তারা আমাদের শুভ দুপুরে দুই গ্লাস লেবুর শরবতের শুভেচ্ছা জানিয়েছে এবং দেখেছে এবং বলছে তারা সপরিবারে সবাই মিলে দেখছে আজকে শিল্পীর কণ্ঠে গানগুলো। শিল্পীকে জানাই হৃদয় নিন্দ্রাণ অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। কিন্তু আপনি একটু আমাদের লেখে জানান যে কেন দুই গ্লাস লেবুর শরবতের শুভেচ্ছা জানাচ্ছেন, যদি আমাদের দুজনকে দেন তাহলে পাশে আরো ছয়জন মিউজিশিয়ান আছে এবং ক্যামেরার সাউন্ডার অনেকে আছে, সবাইকে লেবুর শরবত খাওয়াতে হবে, এটা একটু লেখেন আসলে আপনি কতখানি কতগুলো লেবুর শরবত দিতে পারবেন, আমরা এবং সেই থেকে একটা গান শুনে ফেলি।
0: আসলে দাদু না বললে না হয়, আমাদের সেই সিলেটের হাওড় বাওয়ারের যে গানগুলো, আমাদের শাহ আব্দুল করিম উনি অত্যন্ত গুণী একজন গীতিকবি ছিলেন, আমাদের মাঝে নেই, ওনাকে স্মরণে গানটি গাচ্ছে। অত্যন্ত বিখ্যাত গান আর কি শাহ আব্দুল করিম।

0: থেকে গার্ড অব অনার প্রদান করে। বঙ্গভবনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে এ নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সে সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলেও জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। খেলা খবর ক্রিকেট। ম্যাকাইয়ের দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95, অস্ট্রেলিয়া 210। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Beta Dhaka. You are tuning to World Music.

0: Yes, with this lovely number, I will have to end this show now. But before ending, I would like to tell you that this show is compiled and presented by me, Shami Majemi, edited by Manik Mohammed, supervised by Mohammed Habibur Rahman, and produced by Mohammed Munir Jaman. See you in next episode. Till then, bye-bye.
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন মেলায় রয়েছে পল্লীগীতি, শুনবেন ফারহানা আক্তারের কণ্ঠে। গানটির কথা, প্রথম গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন কাজী দেলওয়ার হোসেন।

ফারহানা আক্তারের কণ্ঠে আপনারা শুনছেন পল্লীগীতি। এবারে গানটির কথা লিখেছেন শহীদুজ্জামান স্বপন, সুর করেছেন সৌম খায়রুল ইসলাম।

পরপর দুখানি পল্লি গীতি শুনলেন ফারহানা আক্তারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন তপন কুমার দাসের বাজানো বাগেশ্রী রাগে খেয়াল শুনবেন। তবলা সঙ্গতে রয়েছেন সুব্রত কুমার মোদক।

0: এতক্ষণ তপন কুমার দাসের বাজানো বাগেশ্রী রাগে খেয়াল শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। তিনি বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বঙ্গভবনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তারিক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির উপর জোর দিয়েছেন। এক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসন সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত সরকারি সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারি সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমের অবদান খাটো করে দেখার কোন সুযোগ নেই। আন্দালিব রহমান বলেন, সরকার কি কাজ করছে তা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানো গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে বলেও জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান এবং তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সভায় বক্তব্য রাখেন। খেলার খবর, ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে 95 রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95 এবং অস্ট্রেলিয়া 210। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: সবাইকে সাদর আমন্ত্রণ এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের প্রতি রোববারের কথা ও গানের মন কাড়া আয়োজন, আমাদের কথা আমাদের গান শোনার জন্য। আজকের অনুষ্ঠানে প্রাসঙ্গিক কথার ফাঁকে আপনাদের মন রাঙাবো ভালো লাগা কিছু গানের মায়াবী ছোঁয়ায়।
3: চলুন বন্ধুরা, এবার পাড়ি জমায় প্রিয় সুরের রাজ্যে।
2: শুরুতে শোনাবো জনসংখ্যার গান।

0: একটা সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সবার চোখে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে নিরন্তর সাধ্যমতো কাজ করে চলেছি আমরা সবাই। উন্নয়নের এই চলমান পথে একদিন যোগ দেবে ফুলের মতন কোমল আজকের এই ছোট্ট শিশুরা, যারা শক্ত হাতে একদিন সমাজ ও দেশের হাল ধরবে, বিশ্ব সভায় প্রিয় দেশকে প্রতিষ্ঠিত করবে মর্যাদার আসনে।
1: যে শিশুদের উপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে, জাতির ভবিষ্যৎ কাণ্ডারী, সেই শিশুদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া চাই চাই। বন্ধুরা, সুরে সুরে এবারে শিশু অধিকারের কথা শোনাব রথীন্দ্রনাথ রায় ও সঙ্গীতের পরিবেশনায়, গীতিকার ফজলে খোদা।

0: এগিয়ে চলা সভ্যতার নানান উপকরণ আমাদের জীবনযাত্রাকে করে গতিশীল, ছন্দময়। কিন্তু এসবের ভয়াল অপব্যবহারে থমকে যায় জীবনযাত্রা, মুখ থুবড়ে পড়ে সভ্যতা। যেমন অ্যাসিড, এর অপব্যবহারে মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় জীবনের স্বপ্ন ছক।
1: অ্যাসিড নিক্ষেপের ফলে কেবল আক্রান্ত ব্যক্তির দেহই ঝলসায় না, বরং ঝলসে যায় সমাজ দেহ, বিকৃত হয়ে যায় সভ্যতা। তাই থামাতে হবে অ্যাসিড নিক্ষেপের মতো বিকৃত মানসিকতা।
0: এজন্য প্রয়োজন জোরালো সামাজিক সচেতনতা। অ্যাসিড নিক্ষেপের কারণে যেন আর কোনো স্বপ্নের অপমৃত্যু না ঘটে।
1: আসুন সবাই মিলে ভয়ঙ্কর অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধ করি যে কোনো মূল্যে।
0: মোহাম্মদ আয়েত আলী রচিত অ্যাসিড নিক্ষেপ বিরোধী গানে এমনই উদাত্ত আহ্বান।

হইতে পারে কেউ বা এসিড মারবে তাদের গায়, মাইরো না এসিড কখন কেহ কারো গায়ে রে, মাইরো না এসিড

এসিড মারার কঠিন শাস্তি ফাঁসিতে যায় প্রাণ বন্ধু কত মানুষ মহিয়ান মানুষ মহিয়ান।

0: ঘরে উঠুক দেশটায় আবার শান্তি মমতায়, মাইরো নায়ার এসিড কখন কে হোক আর গাইরে, মাইরো নায়ার এসিড কখন কে হোক।
1: বিয়ে অতপর ছিমছাম সুখী সংসারের স্বপ্ন সব নারী পুরুষের চোখে, কিন্তু অপরিণত বয়সে বিয়ের কারণে সংসারের বাস্তবতা বোধ না থাকায় অনেক সময় তুচ্ছ কারণে স্বামী স্ত্রীতে মান অভিমান কিংবা ভুল বোঝাবুঝি শুরু হয়,
2: ফলে দাম্পত্য জীবনের সুখ শান্তি উধাও হতে থাকে আর সংসার জীবনে শুরু হয় নানান টানাপোড়েন, চুরমার হতে থাকে স্বপ্নময় সুখের ছবিগুলো।
1: তখন বুক ঠেলে উঠে আসে শুধুই হতাশার দীর্ঘশ্বাস আর ব্যথিত কণ্ঠে ঝরে আফসোসের সুর।
2: সুপ্রিয় শ্রোতা, এবারে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সুরের আয়োজন।
1: আব্দুল বারী হাওলাদারের রচনায় এ গানে কণ্ঠ দিয়েছেন রোকসানা সুলতানা।

0: শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না। কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল,
1: তাই শরীর ও মনের সুস্থতার ব্যাপারে সচেতন থাকা চাই। অর্থাৎ শরীর মনের সুস্বাস্থ্য রক্ষা করা খুব জরুরি। বন্ধুরা, এবারে রফিকুল ইসলাম ইরফান রচিত স্বাস্থ্য বিষয়ক গানে কণ্ঠ দিয়েছেন রাশিদুল হাসান।

0: একটি নির্মম অপপ্রথা, সামাজিক ব্যাধির নাম যৌতুক। এখনও কেবল যৌতুকের কারণে শারীরিক মানসিকভাবে নির্যাতনের শিকার হয় অনেক নারী। এমনকি কখনো কখনো অমূল্য জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে হয় কোনো হতভাগ্য নারীকে।
1: অথচ যৌতুক নেয়া কিংবা দেয়া উভয়ই দণ্ডনীয় অপরাধ। আসুন সবাই দৃঢ় কণ্ঠে যৌতুককে না বলি, যৌতুক প্রতিরোধ করি পারিবারিক ও সামাজিকভাবে।
0: প্রিয় শ্রোতা, যৌতুকের অভিশাপ মুক্ত সভ্য সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে এবার শুনব ইসলাম শফিকের রচনায় যৌতুক বিরোধী গান।

0: শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে পরিবেশিত হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের কথা আমাদের গান।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের মন রাঙাতে চাই স্বাস্থ্য বিষয়ক গানের সুরেলা ছোঁয়ায়। ইসলাম শফিক রচিত এবং উজ্জ্বল সিনহা সুরারোপিত গানটির শিল্পী তপতী ভট্টাচার্য।

0: যাবে।
1: কৈশোরের সময়টা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভীষণ স্পর্শকাতর। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তন সূচিত হয় এবং তারা নিত্য নতুন অনুভূতির সাথে পরিচিত হতে থাকে। অনেকেই এই হঠাৎ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে ঘাবড়ে যায়।
2: লজ্জায় কিংবা ভয়ে তারা স্বাভাবিক জীবনযাত্রা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চায়, যা তাদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশে বাধার সৃষ্টি করে। বয়ঃসন্ধিকালীন এ সংকট কাটিয়ে উঠতে পরিবারের সদস্যদের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অভিভাবকদের সঠিক নির্দেশনা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।
1: বন্ধুরা, এবারে এস এম আব্দুল আওয়ালের সুরে মোহাম্মদ এনামুল ইসলামের সাজানো কথামালা কণ্ঠে তুলে নিয়েছেন শিল্পী তানজিনা করিম স্বরলিপি।

0: এইডস শব্দটা শোনা মাত্রই যেন রক্ত হিম হয়ে আসে, মুহূর্তে লণ্ড ভণ্ড হয়ে যায় জীবনের ছক। অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনো অসহায় এইডস এর কাছে। এইডস হলে ধুঁকে ধুঁকে নির্মম মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকে না।
1: প্রতিরোধী যেহেতু এইডস থেকে বাঁচার একমাত্র পথ, তাই ঘাতক ব্যাধি এইডস নিয়ে কোনো লুকোচুরি নয়। বাঁচার স্বার্থেই এইডস সম্পর্কে জানতে হবে, সবাইকে জানাতে হবে, এইডস প্রতিরোধে থাকতে হবে সতর্ক সচেতন।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কান পেতেছিলেন স্বাস্থ্য বিষয়ক গানে। অনেকটা কান টানলে মাথা আসার মতোই স্বাস্থ্যের পাশাপাশি পুষ্টি প্রসঙ্গ যেন চলেই আসে, কেননা পুষ্টিকর সুষম খাবার স্বাস্থ্য রক্ষার প্রধান উপকরণ।
1: কিন্তু পুষ্টি নিয়ে অনেকেরই সহজে তুষ্টি মেলে না, পুষ্টির খোঁজে ছোটেন দামি দামি খাবারের পিছে, অথচ হাতের নাগালে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ মৌসুমি হরেক রকম ফলমূল ও শাকসবজি। আসুন শ্রোতা, এবারে সুরে সুরে পুষ্টি কথা শুনি।

0: আজ রাত 8:10 আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে সবার নিরাপদ জীবনযাপনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং আমি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন
0: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
2: শাহিদা মঞ্জুরি।
3: এসো বড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জন

তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হইও না। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, একশমিন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌসী রহমান।

0: ভক্তিমূলক নজরুলসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। সমবেত কণ্ঠে, গানটির গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

0: প্রেমিকার গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন ইংরেজি খবর এবং এরপরে শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Nausheen Farhan Noor. Newly elected President Mirza Fakhrul Islam Alamgir has held his first official engagement at Bongo Bhavan after taking charge. A smart contingent of the horse-mounted team of Bangladesh police welcomed the President on his arrival at Bongo Bhavan this morning. A smartly turned-out President Guard Regiment PGR contingent gave him a guard of honor as part of the welcoming ceremony. The President then proceeded to his office and signed the official documents. Prime Minister Tariq Rahman has asked the members of Navy and the Air Force Selection Board to give priority to the merit, competence, leadership, qualities, discipline, integrity, loyalty, and the suitability for promotions of the officers without being influenced by the political ideology or the personal preference. He said this while inaugurating the Navy and the Air Force Selection Board 2026 at the Air Force headquarters, and this morning the board will consider eligible officers to the Bangladesh Navy holding the ranks of Captain, Commander and Lieutenant Commander, and the officers of the Bangladesh Air Force holding the ranks of Group Captain, Wing Commander and the Squadron Leader for the promotion to the next rank. The Prime Minister said Bangladesh Navy and Air Force, alongside safeguarding the country's independence and sovereignty, have been making the crucial contribution to maintaining the internal peace, discipline and stability and assisting the civil administration in tackling the disaster. Before opening the selection board, Tariq Rahman adorned Chief of the Naval Staff Kandahar Mizbahul Azim with the Admiral rank badge and congratulated him on his appointment as the new Naval Chief. The Prime Minister later inspected the several important operational installations of Bangladesh Air Force. Newly appointed local government, rural development and Cooperative Minister Dr. Abdul Moin Khan has said the government will arrange local government elections by strictly following the constitutional rules. He said this while exchanging greetings and views with the heads of the various organizations and departments under the ministry and the media personnel at the secretariat today. The minister said the present government will not hold elections like the ones held during the fallen government. Regarding corruption, he said the government will not tolerate any corruption. Newly appointed Information and Broadcasting Minister Amdalif Rahman has called upon the heads of the different departments under the ministry to work together and ensure transparency and accountability in government works. He made the call at an introductory meeting with officials and employees of the ministry and the secretariat today. The Information and Broadcasting Minister said the government's main goal is to ensure an environment free and open journalism by breaking the culture of control that was imposed on the media during the fallen government. At the meeting, State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry stressed the speedy implementations of the plan adopted by the ministry and its department. He said, infrastructure development and modernization of important institutions of the ministry, including Bangladesh Betar and Bangladesh Television, need to be completed quickly as those organizations are directly linked to deliver information of the common people. If the capacity of the institution can be increased, the quality recognition and the reputations of the Ministry of Information and Broadcasting will further enhance, the State Minister added. Kazakhstan is voting today in an unicameral parliament after a constitutional change. 12.6 million Kazakhstan, nearly 20 million people are eligible to vote. Only 7 government-approved political parties have been allowed to fail candidates in the election. Kazakhstan adopted a new constitution in March. It abolished the upper house of parliament, the Senate, and created a new unicameral parliament. The country's authorities say the changes will strengthen its democratic system. cricket, and Bangladesh climbed three places to a record six of the ICC Test ranking despite the series ending defeat to Australia in Mackay. Bangladesh lost the second test by an innings and 51 runs. Bangladesh lost all their wickets in their second innings on the second day of the test to score 95 runs. Final scores, Bangladesh 64 and 95 and Australia 210. The two-match test series between two countries ended in a 1-1 draw. Dhaka Meteorological Office says a low-pressure areas have formed over Northwest Bay and adjoining coastal areas. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. I repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary sail, southeasterly gusty or squally wind at speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Rajshahi, Jossore, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in this area at the West Cautionary Signal Number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banichik Shambhat Purchi, Sirajum Munira. দেশে বিনিয়োগ পরিবেশকে আরও সহজ সমন্বিত ও বিনিয়োগ বান্ধব করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে একত্রীভূত করে গঠিত নতুন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। নতুন কর্তৃপক্ষের অধীনে বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতা এক জায়গায় আনা হয়েছে। ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগের সুযোগ সম্পর্কে এক জায়গা থেকে সমন্বিত সহায়তা পাবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী 12 সেপ্টেম্বর ঢাকার নব থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3-দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মেলায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে আগামী 30 আগস্টের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবর মাসে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বিমানমন্ত্রী বলেন, আগামী বছর বিমানবহরের নতুন 10টি বিমান যুক্ত হবে। বোয়িং এর নতুন বিমান 2031 সালে আসবে। এর আগে 10টি বিমান লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে এসব বিমান লিজ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী 16 ডিসেম্বর উদ্বোধন করা হবে। রাজধানীর পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 2 সেপ্টেম্বর 4-দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন 2026 শুরু হচ্ছে। এবারের আয়োজনে একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে 25তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, 26তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং 53তম ডাইকেম বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। প্রদর্শনী তিনটিতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন ফেব্রিক ক্রিমস এক্সেসরিজ, ডাই স্টাফ, কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে 37টি দেশের প্রায় 1,475টি কোম্পানি অংশ নেবে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী চলবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 32টির, কমেছে 324টির এবং অপরিবর্তিত ছিল 30টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 63 পয়েন্ট কমে অবস্থান করছে 5,722 পয়েন্টে। ডিএসইতে আজ 711 কোটি 14 লাখ টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 671 কোটি 98 লাখ টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রি 123.30 টাকা, ক্রয় 122.30 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রি 169.85 টাকা, ক্রয় 166.77 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.03 টাকা, ক্রয় 396.64 টাকা, মালয়েশিয়ান ইউএনএ বিক্রয় 30.71 টাকা, ক্রয় 30.11 টাকা, এবং থাইবার বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: সুধী শ্রোতা, শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের আসার। কথা বলছি আমি মোহাম্মদ নাজমুল আলম, কুর্মিটোলা স্কুল এন্ড কলেজের আইসিটি শিক্ষক। আমার সাথে দুজন শিক্ষার্থী রয়েছে।
1: আমার নাম আয়েশা আক্তার, আমি কুর্মিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।
2: আমার নাম নাফিস মেফুস, আমি কুর্মিটোলা হাই স্কুলের একজন দশম শ্রেণীর ছাত্র।
0: ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সম্পর্কে। এবং এই অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং সেসব বিষয় নিয়ে আজকে শিক্ষার্থী বৃন্দ আমরা আলোচনা করব। আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে যেসব বিষয়গুলো সম্পর্কে জানতে পারব সেগুলো হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন এবং ডিলিট সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারব, কম্পিউটার তথ্য এবং সফটওয়্যারের নিরাপত্তায় পাসওয়ার্ড ও অ্যান্টিভাইরাসের ব্যবহারের গুরুত্ব আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। এছাড়া সাধারণ ও যোগাযোগ সাইটের মধ্যে তফাত, অতিমাত্রায় গেমস খেলার নেতিবাচক প্রভাব, সফটওয়্যার পাইরেসি ও কপিরাইট আইন এবং কম্পিউটার ট্রাবল শুটিং সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে বিস্তারিত জানতে পারব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েই। প্রথমে আমরা এই অধ্যায়ে যেসব বিষয়গুলো রয়েছে সেসব বিষয়ের মধ্যে প্রথমে একটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে, যেমন ধরো তোমার এক বন্ধু প্রায় কম্পিউটারে গেমস খেলে, এতে তার কি কি ধরনের ক্ষতি হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কম্পিউটারে গেমস এখন একটি বিনোদন এবং এটি এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যে এই বিনোদন ছাড়া চলাই যায় না। কিন্তু অতিমাত্রায় এই বিনোদনটি ব্যবহারের ফলে যে নেতিবাচক প্রভাব পড়ছে বর্তমানে, সেটি কিন্তু একেবারেই আসক্তির পর্যায়ে পৌঁছে গেছে এবং সেটি অত্যন্ত আমাদের জন্য পারিবারিক এবং সামাজিক জীবনেও ক্ষতির প্রভাব দেখা দিয়েছে। এজন্য শিক্ষার্থী বন্ধুরা, এই অতিরিক্ত কম্পিউটার গেমস খেলার ফলে যেসব ক্ষতি হতে পারে তার মধ্যে একটি হচ্ছে, এটি বেশি খেলার ফলে আসক্তির পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং এটি তখন আর বিনোদনের পর্যায়ে থাকে না, ফলে দেখা দেয় নানা ধরনের অসুবিধা, ব্যবহারকারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, এমনকি মস্তিষ্কে বিশেষ উত্তেজক রাসায়নিক দ্রব্যের আবির্ভাব হয়। শুধু তাই নয়, যারা সপ্তাহে ছদিন টানা দশ ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনে এক ধরনের পরিবর্তন হয়ে যায়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো

0: এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কম্পিউটারের ট্রাবল শুটিং। কম্পিউটারের ট্রাবল শুটিং, সাধারণত কম্পিউটার সমস্যা হলে আমরা সমাধান করার জন্য ট্রাবল শুট করে থাকি। তার মানে হচ্ছে ট্রাবল শুটিং সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের একটি প্রক্রিয়া এবং তার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। প্রথমে সমস্যাগুলো আগে বুঝতে হবে। আমরা যদি ট্রাবল শুটিং করতে যাই তাহলে আমাদের কম্পিউটারে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো বুঝতে হবে এবং এটি কোন পর্যায়ের সমস্যা এবং কী ধরনের সমস্যা সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা যখন কম্পিউটারে এই সমস্যাটি বুঝতে পারব ঠিক তখনই আমরা কম্পিউটারের সমস্যার সমাধান বের করতে পারব। এই ক্ষেত্রে সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটা ব্যবহৃত হয়ে থাকে। শিক্ষার্থী কিন্তু বিভিন্ন কারণে কম্পিউটারে ট্রাবল শুটিংয়ের প্রয়োজন হয়ে থাকে, কারণ এখন আমরা দৈনন্দিন জীবনে যে যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার অফিস, বাসা, আদালত, হসপিটাল সহ সর্বত্র কম্পিউটারের ব্যবহার এখন সর্বোচ্চ পর্যায়ে। কাজেই কম্পিউটারের ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে করে আমরা আমাদের নিজেদের সমস্যাগুলির সমাধান করতে পারব এবং স্বাচ্ছন্দ্যের সাথে কম্পিউটার চালাতে পারব। সেজন্য শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে কিন্তু কম্পিউটার ট্রাবল শুটিংটি শিখতে হবে। এবং এই অধ্যায়ে তোমরা দেখবে অধ্যায়ের শেষে টেবিল আকারে কম্পিউটারের সমস্যা এবং তার সমাধানের উপায় দেওয়া আছে। সুতরাং এই অধ্যায়ের শেষে যে টেবিলটি দেওয়া আছে চক আকারে সেটি তোমরা সেখান থেকে তোমরা এই ট্রাবল শুটিং এর সম্পর্কে জানতে পারবে এবং কিভাবে সমস্যা হলে সমাধান করা যায় সেটিও তোমরা সেখান থেকে জানতে পারবে। সেজন্য আমি বলবো তোমরা সেই এই অধ্যায়ের শেষের অংশটুকু খুব মনোযোগ সহকারে পড়বে।
1: ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কেন করা হয়?
0: শিক্ষার্থী বন্ধু তোমাদের আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কম্পিউটারে সাধারণত ব্যবহার করার ফলে গতি কমে যায় এবং এটি বিভিন্ন কারণে গতি কমে থাকে এবং আমরা গতিকে বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করি এবং সেখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় গতিকে সচল রাখার জন্য ঠিক রাখার জন্য সেটি হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ আমরা কেন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে থাকি? তাহলে এটি উত্তর হচ্ছে শিক্ষার্থী বন্ধু কম্পিউটারে স্থায়ীভাবে ফাইলগুলো আমরা হার্ড ডিস্কে সেভ করে থাকি। বিভিন্ন সময় ব্যবহারের ফলে হার্ড ডিস্কের ফাইলগুলোর বিন্যাস এলোমেলো হয়ে যায়, যে কারণে ফাইলগুলো অ্যাক্সেস করতে সময় বেশি লাগে। ফাইলের বিন্যাস সুবিন্যস্ত করে রাখার জন্যই ডিস্কের ডিফ্র্যাগমেন্টেশন মেন্ট করা উচিত। ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে উইন্ডোজ ফাইলগুলোকে সাজিয়ে রাখে। কম্পিউটারের গতি ঠিক রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে নিয়মিত ডিফ্র্যাগমেন্টেশন করলে ফাইল দ্রুত ওপেন হয়। শিক্ষার্থী বন্ধু সেজন্য আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে থাকি। তোমরা নিশ্চয় এখন বুঝতে পেরেছ আমরা ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে কি কি ধরনের উপকৃত হয়ে থাকি। ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে উইন্ডোজ ফাইলগুলোকে সাজিয়ে রাখে, সুতরাং যখনই কোনো জিনিস সাজানো থাকবে তখন নিশ্চয় সেখান থেকে আমরা চট করে বা দ্রুত সেটি খুঁজে বের করতে পারব। সেজন্য ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের মাধ্যমেই এটি করা সম্ভব এবং তখন আমরা অতি সহজে ফাইলগুলো দ্রুত ওপেন করতে পারি।
1: সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, এ ব্যাপারে করণীয় কি?
0: শিক্ষার্থী বন্ধু আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় এই চ্যাপ্টারে রয়েছে, যেমন সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ কি, সিস্টেম ক্লিনিং, ডিস্ক ক্লিন আপ করার ফলে যেগুলো যেসব সুবিধা আমরা পেয়ে থাকি সেসব বিষয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। সাধারণত সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ কেন করা হয়? সিস্টেম রিস্টোর ও ব্যাকআপ করা হয় এই সুবিধা পাওয়া যায় এই জন্য যে পূর্বে মুছে ফেলা হয়েছে তা ফিরে পাওয়ার জন্য ফাইল ব্যাকআপ সিস্টেম আমরা করে থাকি এবং তখন আমরা ওই পূর্বের মুছে ফেলাগুলোকে আবার ফেরত পেতে পারি এবং সেটি সিস্টেম রিস্টোর মাধ্যমে করা সম্ভব। এছাড়া আরো একটি বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ডিস্ক ক্লিন আপ এবং এই ডিস্ক ক্লিন আপের ফলে আমাদের কম্পিউটারে যেসব আননেসেসারি বা টেম্পোরারি ফাইলসগুলো, বিশেষ করে ইন্টারনেট ফাইলস, অফলাইন ওয়েব পেজেস, টেম্পোরারি ফাইলস ইত্যাদিগুলোকে আমরা ক্লিন করতে পারি এবং কম্পিউটার গতি কিন্তু এর মাধ্যমে বাড়ানো সম্ভব। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা ডিস্ক ক্লিন আপ করে থাকি এবং এই ডিস্ক ক্লিন আপ করার জন্য আমরা সাধারণত স্টার্ট বাটনের পাশে যে সার্চ অপশন রয়েছে সেখানে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ দিলেও তোমার এই অ্যাপসটি চলে আসে এবং তখন আমরা সেখানে গিয়ে এই ডিস্ক ক্লিন আপ এর মাধ্যমে আমরা টেম্পোরারি ফাইলসগুলোকে ডিলিট করতে পারি। এখানে থেকে আমরা যেসব ফাইলসগুলো ডিলিট করতে পারবো সেগুলোর মধ্যে

0: downloaded program files, temporary internet files, offline web pages, temporary files, ইত্যাদি ফাইলগুলো আমরা ডিলিট করার মাধ্যমে আমরা কম্পিউটারের গতিকে বাড়িয়ে নিতে পারি।
1: কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কি ধরনের ক্ষতি করতে পারে?
0: শিক্ষার্থী বন্ধু, আমরা এই অধ্যায়ে আরো কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু কম্পিউটার নিরাপত্তার কথা বলা হয়েছে এই চ্যাপ্টারে, সেই জন্য কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তার জন্য সবচেয়ে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে কিন্তু ভাইরাস অন্যতম। কম্পিউটারে ভাইরাসের কারণে কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হয়ে যেতে পারে, সিস্টেম আর গতি কমে যেতে পারে, সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, মনিটর ডিসপ্লেতে করাপ্ট হতে পারে এবং সর্বোপরি সিস্টেমের কাজকে ধীরগতি করে ফেলতে পারে। সেই জন্য আমরা এই অধ্যায় থেকে ভাইরাস সম্পর্কে জানব এবং ভাইরাসকে কীভাবে মোকাবেলা করা যায় এবং সেসব সফটওয়্যারগুলো কীভাবে ব্যবহার করা যায় সেসব বিষয় সম্পর্কেও আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ভাইরাস কিন্তু কম্পিউটারে বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যমে চলে আসে এবং এটি কিন্তু মানবদেহের যে ভাইরাস সেটি নয়, এটি হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম এবং এটি হচ্ছে ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে ফেলে এবং এটিই হচ্ছে ভাইরাস। প্রখ্যাত গবেষক ফ্রেড কুহেল কম্পিউটারের এই ক্ষতিকারক প্রোগ্রামের নাম দেন ভাইরাস। ভাইরাস শব্দের পূর্ণ রূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ এবং এই ভাইরাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখনই কম্পিউটারে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে তখনই তোমরা ধরে নিতে পারো কম্পিউটার ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছে। ভাইরাস যদি কম্পিউটারে ঢুকে যায় তাহলে যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে, এটি নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এই ভাইরাস এবং এই ভাইরাস সর্বদাই অন্য কোনো ফাইল বা প্রোগ্রামের সাথে চলাফেরা করতে পারে এবং ভাইরাসের বিভিন্ন ধরনের ক্ষতি কম্পিউটারে করে থাকে। যখন তোমরা কম্পিউটারে মনে করবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তখন যেসব লক্ষণগুলো তোমরা দেখতে পাবে সেগুলোর মধ্যে অন্যতম লক্ষণগুলো হচ্ছে, প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগবে, মেমোরি কম দেখাবে ফলে গতি কমে যাবে, অপ্রত্যাশিত বার্তা প্রদর্শিত হতে পারে ভাইরাস এফেক্ট হলে, নতুন প্রোগ্রাম ইনস্টলেশনের ক্ষেত্রে বেশি সময় লাগবে, কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে অথবা আবার নিজে থেকে চালু হয়ে যেতে পারে ইত্যাদি সমস্যা যখন তোমরা ফেস করবে তখন তোমরা ধরে নিতে পারো নিশ্চিতভাবে যে তোমার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। ভাইরাস সাধারণত যেসব ক্ষতি করতে পারে সেগুলো হচ্ছে, কম্পিউটারে সংরক্ষিত ফাইলগুলো মুছে দিতে পারে, ডেটা করাপ্ট করতে পারে, মনিটরের ডিসপ্লে করাপ্ট করতে পারে, সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে। শিক্ষার্থী বন্ধু, আমরা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কম্পিউটার কি ধরনের লক্ষণ পরিলক্ষিত হয় সেটি আমরা জানলাম এবং আরেকটি বিষয় জানলাম, ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি কি ক্ষতি কম্পিউটার হতে পারে এবং এই আক্রান্ত হওয়া এবং ক্ষতি হওয়া ইত্যাদি থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কিন্তু একটি আরেকটি প্রোগ্রাম রয়েছে। এই ক্ষতিকারক প্রোগ্রামকে মোকাবেলা করার জন্য আরেকটি প্রোগ্রাম আমাদের রয়েছে, সেটিকে আমরা বলি অ্যান্টিভাইরাস এবং এই অ্যান্টিভাইরাস ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি অথবা ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেজন্য আজকে আমি তোমাদেরকে কিছু অ্যান্টিভাইরাসের নাম বলবো যেগুলো তোমরা ব্যবহারের মাধ্যমে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে পারো। এই অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে অন্যতম অ্যান্টিভাইরাসগুলো হচ্ছে এবিজি অ্যান্টিভাইরাস, যেটি তোমরা ইন্টারনেটে থেকেও পেতে পারো এবং ইন্টারনেটের অ্যাড্রেসটি হচ্ছে www.abg.com। এরপর আরও কিছু অ্যান্টিভাইরাস রয়েছে যেমন অ্যাভিরা, অ্যাভিরার লোকেশন অ্যাড্রেস হচ্ছে www.abhira.com এবং অ্যাভাস্ট এবং এর লোকেশন অ্যাড্রেস www.avast.com। শিক্ষার্থী বন্ধু, তোমরা এই অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করে কম্পিউটারকে তোমরা ভাইরাস মুক্ত রাখতে পারো এবং কম্পিউটারের গতি সচল রাখতে পারো, ঠিকভাবে কম্পিউটার তার কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেজন্য শিক্ষার্থী বন্ধু, তোমাদের একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, কম্পিউটারের ভাইরাস যখনই লক্ষণ দেখা দিবে তখনই তোমরা সেটিকে অ্যান্টিভাইরাস মাধ্যমে ভাইরাস মুক্ত রাখার চেষ্টা করবে এবং সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ব্যবহারের মাধ্যমে এই কম্পিউটারকে মূলত ভাইরাস মুক্ত রাখতে পারো। আমরা এই অধ্যায় থেকে আরো কিছু বিষয় জানতে পারবো, সেগুলো হচ্ছে পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড লেখার পলিসি, এরপর কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের ফলে যেসব আসক্তি মানুষের মধ্যে দেখা দেয় সেটি গেমে আসক্তি হতে পারে। এছাড়া আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, যেহেতু কম্পিউটারের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার বিষয়ে বলা হয়েছে এই চ্যাপ্টারে, সুতরাং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাইরেসি এবং কপিরাইট আইন। এবং এই পাইরেসি এবং কপিরাইট আইন খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের, যেহেতু এটিতে আমরা সফটওয়্যার ব্যবহার করে থাকি এবং ইন্টেলেকচুয়াল বিভিন্ন কাজ এখানে হয়ে থাকে, সেই জন্য পাইরেসি এবং কপিরাইট আইন এই কম্পিউটার জগতে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ পাইরেসি এবং কম্পিউটার কপিরাইট আইন সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ যে বিষয়টি জানব সেটি হচ্ছে পাসওয়ার্ড কি এবং এই পাসওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়। পাসওয়ার্ড হচ্ছে তথ্য, উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তার জন্য এক ধরনের তালা দেওয়া ও তালা খোলার জন্য এক ধরনের গোপনীয় কোড বা ওয়ার্ড ব্যবহৃত হয়। এই কোডকে পাসওয়ার্ড বলে। পাসওয়ার্ড লেখার বিভিন্ন পলিসি রয়েছে এবং সেই পলিসিগুলো হচ্ছে ব্যবহারকারীর সম্পদ বা তথ্যকে সঠিকভাবে রক্ষা করা ও তাদের তথ্যের গোপনীয়তা নিশ্চয়তা প্রদান করার জন্য পাসওয়ার্ড পলিসি ব্যবহৃত হয়। পাসওয়ার্ড পলিসি একটি সংস্থার অফিসিয়াল আইন এবং সতর্কতামূলক আইনের শিক্ষা দেয়। পাসওয়ার্ড পলিসি কিছু শর্ত রয়েছে শিক্ষার্থীবৃন্দ, এবং এই শর্তগুলো মেনেই পাসওয়ার্ড দিতে হয়। এবং সেই পলিসিগুলোর শর্তগুলো হচ্ছে পাসওয়ার্ডের দৈর্ঘ্য ও গঠন, পাসওয়ার্ডের মেয়াদকাল, অনুমোদন, নির্বাচন প্রক্রিয়া, পাসওয়ার্ড ব্যবহার বিবেচনা করা এবং পাসওয়ার্ড প্রবর্তনের কৌশল ইত্যাদি। পলিসির শর্তসমূহ মেনেই সাধারণত পাসওয়ার্ড দেওয়া হয়। এবং এই পাসওয়ার্ডকে আগে আমি বলেছি যে পাসওয়ার্ড হচ্ছে একটি কম্পিউটার জন্য তালা দেওয়া, এবং এই তালাকে খোলার জন্য যে কোড রয়েছে সেটি আমরা ব্যবহার করি এবং সেটিকে আমরা পাসওয়ার্ড বা পিন নাম্বার বলে থাকি। তো এই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের তথ্যগুলোকে, আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পাসওয়ার্ডে দেওয়ার মাধ্যমে আমরা সেগুলোকে নিরাপত্তার জায়গায় রাখতে পারি। এবং এই পাসওয়ার্ড ব্যবহারে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হয়, কারণ পাসওয়ার্ড সাধারণত আমরা একটু ঘুরিয়ে ফিরে জটিলভাবে লিখে থাকি, যাতে সহজে এটি চেনা না যায় বা বের করা না যায়, কারণ আমাদের এই পাসওয়ার্ড ব্যবহার করে এবং পাসওয়ার্ডকে ভেঙে ফেলার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে অনেকেই এই অসাধু কাজ করে থাকে। সেই জন্য পাসওয়ার্ড যখন আমরা লিখব বা ব্যবহার করব তখন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং পাসওয়ার্ডকে লেখার জন্য যে শর্তসমূহ রয়েছে সেগুলোকে মেনে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকব। তাহলে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য এবং উপাত্তকে গোপনীয়তা রক্ষা করে রাখতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পাসওয়ার্ডের পরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে পাইরেসি। পাইরেসি খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের প্রযুক্তির ক্ষেত্রে, কারণ এই পাইরেসির মাধ্যমেই আমরা আমাদের ব্যক্তিগত মূল্যবান সম্পদ, যেটি নিজের দ্বারা তৈরি সৃজনশীল কর্ম, সেগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, নিজের অধিকারের ভিতরে রাখতে পারি। এবং সেই জন্য আমরা এই পাইরেসি শব্দটির সাথে পরিচিত হব। পাইরেসি সাধারণত করা হয় লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করলে সেটি পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝঞ্ঝাটপূর্ণ এবং ব্যয়বহুল, কিন্তু কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা কিন্তু শিক্ষার্থীবৃন্দ খুবই সহজ কাজ। এই জন্য কপিরাইট কম্পিউটারের সফটওয়্যার, অ্যানিমেশন, গ্রাফিক্স ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণের জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখন এই কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয় তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এ ধরনের ঘটনাকে সাধারণত পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সৃজনশীল কর্মকে সংরক্ষিত রাখার জন্য এই পাইরেসি এবং এই কপিরাইট আইন ইত্যাদির বন্দোবস্ত আছে, এবং তোমরা তোমাদের সৃজনশীল কর্মের স্বীকৃতি এবং পরিশ্রমের বিনিময়ে অর্থ যেটাই বলো সেটি এর মাধ্যমে তোমরা রক্ষা করতে পারো। সেজন্য পাইরেসি এবং কপিরাইট আইন কিন্তু কম্পিউটারের বেলায় খুবই গুরুত্বপূর্ণ, এবং সে সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানা নিতে পারবে আশা করি পরবর্তীতে। আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।

0: এখন প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সংগীত শুনবেন জান্নাতের রোমান্তিক তীর কণ্ঠে।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন জান্নাতের রহমান তিথির কণ্ঠে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজে। তৃতীয় পালার অধিবেশনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি বৈশাখী খাতুন এবং রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, আফরোজা আক্তার, মোহাম্মদ রাশিদুল ইসলাম, লুৎফুন্নাহার মেরি এবং এস এম আল জুবাইর। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
0: বাংলাদেশ বেতার আয়োজনমেলায় এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। শিল্পী কণ্ঠে গানের কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ।

0: বৃক্ষরোপণের গান শুনলেন শানশা, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। গানে কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গিয়েছেন আদ্রিতা সাহা বর্ণী।

0: স্টুডিও রেকর্ডে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আদৃত্য সাহা বর্ণিল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সানজিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে এ নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সহ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও আধুনিকায়ন দ্রুত সম্পন্ন করার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এর ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মান, পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পাবে। খেলার খবর। ক্রিকেট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ ৬৪ ও ৯৫ এবং অস্ট্রেলিয়া ২১০। দুদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামুআলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা লিলিপুরে বহুদিন পরে পাইছি, তাদের একটু সুস্বাগত জানাই নাকি বলো।
2: আমি
1: তোমার গলে গিয়ে আমার গাছের পেয়ারা নিয়ে এসেছি, ওইটা মজা করে খাও আর মনের সুখে আসরের কথা।
0: এই যে তুমি উল্টে এখন আমাদেরকে দিল অপমানের মধ্যে,
1: না না না
3: এতদিন পরে আসছি, কোথায় তুমি খাও সেই উল্টা নিয়ে
1: আসবে না।
0: তোমার এই কামাল মিনার আজকে কি কি করছে
2: কৃষক যদি তার খেসে ঠিক মতো কাজ করে, চাষবাস করে, সবজি ঠিক মতো দেখাশোনা করে, শস্য ঠিক মতো উৎপাদন করে, নিজের ইনকাম, সমাজের ইনকাম, দেশের ইনকাম।
1: আল্লাহ বাসাইছে যে কৃষক কইছো কম না যে মিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
0: তুমি কি হ্যারি কি বাইরের প্রজাতি মনে করো?
1: আরে না, মানে যদি কইতো যে আমি বাঁচলে দেশ বাঁচবে তাহলে আরেক রকম হতো না, কিন্তু কৃষক কইছে তাহলে আমার মেয়েই
0: কইছে। হে আবার ওই তাহলে ঠিক আছে,
2: আমি সবাই নিয়ে খাই, একা একা খাই না কখনো।
0: মানে
2: কেন তুমি কি বাদ যাও, তুমি তো সবই তোমাকে
0: তোমার সমৃদ্ধ জ্ঞান আপাতত একটু অফ রাখো, তুমি তাদেরকে মহিষের গোস্তের কথা বললে তো কোন গোস্ত তুমি খাওয়াই দিবা তাদের কোন ঠিক
1: নেই।
0: এবং আগে আমাদেরকে মহিষ সম্পর্কে একটু জানা দরকার। দেখো একসময় কিন্তু আমরা অনেকে কিন্তু মানে মহিষের
1: দুধ খাইছি আমরা,
2: তোমাকে অনেকে খাইছো না,
0: আর তোমার তো বয়স হয়ে গেছে, তুমি খাইবা। এই যে কামাল মিনার বয়স মাত্র 25, মিষ্টি নেই না নাকি রে?
2: এইটা ভুল করেছে, মিষ্টি নেই আর কি।
1: দাদারা
0: পালতো
1: মহিষের পিঠে কত উঠছি,
0: কিন্তু অনেকেই দেখতাম যে আমি বিশেষ করে দেখেছি যে এই মহিষের নাম শুনলে মহিষের গোস্ত মহিষের দুধ কেমন যেন একটু করতো, কিন্তু আমাদের কৃষিবিজ্ঞানীরা তারা পর্যালোচনা করে দেখছে যে গরুর চাইতে মহিষের গোস্ত এবং দুধে অনেক বেশি পুষ্টি,
1: তাহলে তো গরু লাগালে মহিষ পালন লাগবে।
0: এবং এই মহিষ পালনের সংখ্যা কিন্তু এখন অনেক বাড়ছে।
1: আমি তো হিনেই করতেছি পালন করতে, বাড়বো যারা
0: জানো। আমাদের এই বাংলাদেশে মানে পরিবেশ অনুযায়ী মহিষ পালনের সম্ভাবনা কতটুকু এটা একটা আলোচনার মাধ্যমে আমরা জেনে নিই।
1: খুব ভালো,
0: তাহলে সবার মনে করো আমরা জানলাম এবং সেই মতে আমরা পালন করতে পারবো। আসো শুনে নেই।
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজকে আমি বাংলাদেশের পরিবেশে মহিষ লালন পালনের সম্ভাবনা বিষয়ে আলোচনা করব। আমি আছি ডাক্তার মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমরা জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, গরু মহিষ ভেড়ার পাশাপাশি মহিষেও আমাদের প্রাণী সম্পদ একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, হাওর ও নদীবিধৃত এলাকায় মহিষ পালনের যথেষ্ট সুযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে গবেষণাও দেখা গিয়েছে এসব প্রতিকূল পরিবেশে মহিষ তুলনামূলকভাবে অভিযোজিত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের অনেক এলাকায় বর্ষাকালে বিস্তীর্ণ জমি প্লাবিত হয়, কোথাও লবণাক্ততা, কোথাও চর জেগে ওঠে, কোথাও বা চরণভূমির স্বল্প ব্যবহার হয়ে থাকে। এসব কারণে আমাদের প্রচলিত যে গবাদি পশু আছে এদের খাওয়া দাওয়া এবং পরিবেশে খাপ খাওয়ানোর অনেক সমস্যা দেখা যায়। আর এইসব ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশের জন্যই মহিষ পালনের অপার সম্ভাবনা রয়েছে। আমরা যদি প্রথমে একটু মহিষ পালনের গুরুত্বপূর্ণ সম্ভাবনা, যদি তার একটা বিষয় যে দুধ, এই দুধ উৎপাদনকে যদি আমরা আলোচনায় নিই, আমরা দেখতে পাবো যে মহিষের দুধের অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এখন আমি বলছি যে বিষয়গুলো রয়েছে, যেমন মহিষের দুধ যেটা আছে সেটার চর্বির পরিমাণ অনেক বেশি। সাধারণত গরুর দুধের তুলনায় মহিষের দুধের চর্বি বা আমরা যেটা বলি ফ্যাট অনেক বেশি থাকে। প্রোটিনের দিকে যদি বিবেচনা করি, মহিষের দুধে ভালো মানের প্রোটিন থাকে আর ক্যালসিয়াম ও ফসফরাস অত্যন্ত সমৃদ্ধ। শ্রোতা বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে আমাদের যে দাঁত এবং হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যালসিয়াম আর ফসফরাস, যেটা মহিষের দুধে অত্যন্ত বেশি পরিমাণে থাকে এবং যার ফলে দই, ঘি, মাখন ও পনির তৈরিতে অত্যন্ত উপযোগী এবং যার ফলে আমাদের গবাদি পশুর ভিতরে মহিষের দুধের ব্যাপক চাহিদা এবং সম্ভাবনা রয়েছে। যদি আমরা সর্বমোট ভাবে যদি শক্তির বিবেচনা করি, চর্বি ও প্রোটিন বেশি থাকার কারণে প্রতি মিলিতে যে পরিমাণ শক্তি উৎপাদন হয় গাভী থেকে, মহিষের দুধে অত্যন্ত সেই শক্তির পরিমাণ অত্যন্ত বেশি হয়ে থাকে। ফলে ঘি, মাখন, দই, পনির সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরিতে মহিষের দুধের বিশেষ মূল্য রয়েছে। আমরা যদি উন্নত জাতের মহিষের সাথে যদি আমরা সংকরায়ন করতে পারি, তাহলে বাংলাদেশে মহিষের লালন পালনের অপার সম্ভাবনা রয়েছে। এখন আমি যে বিষয়টা বলবো, মহিষের মাংসের গুণাবলী। মহিষের মাংস যে পরিমাণ পাওয়া যায়, সাধারণত সেই পরিমাণ উৎপাদন খরচ আমাদের সারগুরুতে থেকে পেতে খরচটা একটু বেশি লাগে। পাশাপাশি যদি আমরা মহিষের গোবরের জৈব সারের কথা বিবেচনা করি, মহিষ পালন করে যে জৈব সার উৎপাদন হবে গোবর থেকে, তারও অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। এখন বিষয় হলো যে মহিষ পালনে লাভজনক কিভাবে করা যায়। আমি কয়েকটা ধাপের কথা বলছি ধাপে ধাপে। প্রথমত হলো, আমরা যদি ভালোভাবে লাভবান হতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা গুরুত্ব নিতে হবে সেটা হলো ভালো জাত নির্বাচন। আমাদের যে দেশীয় যে স্থানীয় পরিবেশে যে মহিষ রয়েছে তার সাথে যদি আমরা দুটো জাত বেশি বিখ্যাত, যেমন মুররা আর নীলিরাভি, এই দুটো জাতের সাথে যদি আমরা সংকরায়ন করতে পারি, তাহলে আমাদের দেশি জাতের যে মহিষ থাকবে তার উৎপাদন ক্ষমতা এবং তার যে আমরা দুধ, ডিম, দুধ এবং মাংস পাবো সেটা অত্যন্ত বেশি পাবো। দ্বিতীয়ত, খাদ্য ও পুষ্টির দিকে নজর দিতে হবে। শুধু প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে উৎপাদনশীলতা কমে যেতে পারে, সেজন্য খাবারের পাশাপাশি উন্নত জাতের ঘাস, খড় এবং প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্য দানাদার দিতে হবে। তৃতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ লাভবান হওয়ার জন্য, সেটা হলো পরিষ্কার পানি এবং পর্যাপ্ত ছায়া ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। গরমের সময় মহিষকে ঠান্ডা রাখার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে এবং নিয়মিত টিকা, কৃমিনাশক এবং যে কোনো প্রয়োজনেই রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে এবং প্রয়োজন হলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যোগাযোগ রেখে রোগ বালাই এবং টিকা প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চতুর্থ যে বিষয়টা দরকার, সেটা হলো বাজার ব্যবস্থা উন্নত করা। যেমন দুধের ন্যায্য মূল্য জন্য যে জায়গাতে দুধের মূল্য বেশি সে জায়গাতে খোঁজ নিতে হবে দুধ সংগ্রহ করে। আমরা যেটা বলি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, যেমন দুধ থেকে দই, ঘি, পনির ইত্যাদি মূল্য সংযোজনকৃত পণ্যগুলা তৈরি করা। আমাদের খামারি ভাইরা যদি আগ্রহ প্রকাশ

0: জৈব সার পেয়ে কৃষকের আয়ের একটা অন্যতম উৎস হবে। তবে সম্ভাবনার পাশাপাশি যেমন আমাদের সমস্যা রয়েছে সেদিকেও খেয়াল রাখা দরকার, যেমন উন্নত জাতের সহজলভ্যতা, পর্যাপ্ত খাদ্য এবং টিকার ব্যবস্থা করতে হবে। সবশেষে বলা যায়, বাংলাদেশের উপকূলীয় চর, হাওর ও বন্যাপ্রবণ অঞ্চলে মহিষ পালনের বিশেষ সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে জাত উন্নয়নের মাধ্যমে মহিষকে বাংলাদেশে লাভবান করার সুযোগ রয়েছে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: দেখো টাকা পয়সা জোগাড় করে সামনের মাসে মহিষ একটা কিনবো।
2: আচ্ছা, কিন্তু এখন ঘটনা কি জানছো? আসল ঘটনা, আমাদের কামাল মিয়া তার খিচুড়ি ঠিকই মহিষের গোস্ত দিছে।
3: হ্যাঁ, আমি তো বললাম
2: এই গন্ধ দেখো, বর্ষা আসতেছে, বৈশাখী চলে আসছে, তারপরে আরো অনেকে দেখো আসছে, তোমাদেরকে ঠিকই সে দাওয়াত দেয়।
1: মাংস দিয়ে খিচুড়ি রাঁধলে এটা যে কি সেন্ট আর কি মজা, শেষ
3: করো না, আরো কিন্তু অনেক লোকজন এসে পড়বে, বৈশাখী জ্যৈষ্ঠ বর্ষা হেমন্ত সব চলে আসবে, সুপ্রাকই খিচুড়ি নিয়ে।
2: আচ্ছা,
3: অনেক উপহার।
1: তুমি কোন আনছো নাকি? তুমি কি হাড়ি ভুলে আনছো নাকি?
3: আনছি কিছু আনছি, সবাই শুনে গেলে অনেহারে সমস্যা না।
2: দেখো আমরা কিন্তু
1: অল্প করে দিবা, ঠিক আছে, লাগে তুমি করে না গেলে
3: শোনো, আমরা আগে দেখছি মানুষ হাল চাষ করার জন্য মহিষ পালন করতো, মানে মহিষ দিয়ে বেশি করে হাল চাষ করা যায়। এখন কিন্তু সব ট্রাক্টর দিয়ে হাল চাষ করে, আর গরু মহিষ ব্যবহার করে না, এখন সব মহিষ পালন করে দুধ এবং গোশত।
2: শুনো, এই যে ট্রাক্টর বা হাল চাষের যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, এতে তোমার খরচ কম হয়,
3: উপকার বেশি,
2: উপকার বেশি হয়,
3: কম সময় বেশি কাজ করা যায়।
2: তুমি এখন মহিষ, গরু, গাভী এগুলো পালন করবা, দুধ খাবা, গোশত খাবা, বিক্রি করবা,
1: থাকবো নাকি? সময় মতো তো শ্রমিক পাওয়া যায় না। এই যে আমরা যে ধান কাটি, কত সমস্যা হয়, ট্রাক্টর থাকাতে তো সুবিধা, আবার ধান কাটার মেশিন থাকাতে সুবিধা না, তোলা হয়েছে, তোমার মানুষ খুঁজতে হয় না, হেল্পার খুঁজতে হয় না।
2: কৃষি বিষয়ে গান শুনি।

0: এই যে দেখছো
1: খুব সুন্দর একটা গান শোনাইলা।
0: তো ওই যে আমরা
2: ফুল পাখি গান সবার পছন্দ,
3: মনটা ভরে গেল।
0: তো এই লিলিবুত তুমি তো পারো একটা, ওই যে একটা রান্না খুব মজা করে জানতে পারো, যে মনে করো
2: কোন রান্নাটার কথা কও,
0: গরু মাংস হোক, মহিষের মাংস হোক, মুরগির মাংস হোক, সেটার সঙ্গে মনে করো পেঁপে দিয়া।
1: তুমি
0: তো বলো কি পেঁপে থাকলে কি লাগে না,
2: ওই যে বেশি করে পেঁপে খাও বাড়ির থেকে বদলি তারাও,
1: সেই জন্য করছি।
3: ডাক্তার লাগে না পেঁপে থাকলে,
0: পেঁপে
2: অসুখ বিসুখ হবে না, ডাক্তার লাগবো কে,
0: পেঁপে একটা নিজে ডাক্তার, বুঝছো,
3: ঠিক কইছো,
2: পাকা খাও কাঁচা খাও
0: যেভাবেই ডাক্তার, কোনো কোনো মানে এটার কোনো ক্ষতি নেই। কিন্তু পেঁপে আমরা খেলে আমাদের ক্ষতি, কিন্তু পেঁপে পেঁপের ক্ষতি করার জিনিস আছে, পেঁপের ক্ষতি করার, কিন্তু
3: যে জিনিস সবার উপকার করে পোকায় তার ক্ষতি করে,
2: পোকায় বোকা বানায় গো।
0: এখন আমাদের প্রত্যেক কৃষকের বাড়িতে কিন্তু একটা না একটা পেঁপে গাছ আছে,
2: অবশ্যই
0: আমাদের লাগেই, হুট করে দেখা গেল ঘরে কিছু নাই, তুমি একটা পেঁপে নিয়ে এটা ভর্তা বানাইতে পারো, রান্তেও পারো,
2: ঘরে নাই কেন, বাড়িতে যদি পাঁচ সাতটা পেঁপে গাছ থাকে তুমি বাজারও পাঠাইতে পারবা ভালো।
0: এখন আসো যে আজকে আমরা পেঁপে গাছের ফুল ঝরা রোধে করণীয় কি, কারণ ফুল ঝরে গেলে তো পেঁপে হবে
3: না, হবে না, ফুল বাঁচাই রাখতে হবে আগে।
0: পেঁপে
1: এটা তো ভালো করে জানার দরকার,
0: পেঁপে গাছের ফুল ঝরা রোধে করণীয় কি, আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে এটা একটু জানবো। হ্যাঁ
1: আচ্ছা,
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা পেঁপের ফুল ঝরা রোধে করণীয় কি এ বিষয় নিয়ে আলোচনা করব। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
5: ধন্যবাদ। আপনি কি
4: পেঁপে গাছে ফুল ঝরে যাওয়ার সমস্যা কেন হয়?
5: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেঁপের ফুল ঝরার প্রধান কারণগুলো হচ্ছে এই যে পরাগায়নের অভাব। হ্যাঁ, পরাগায়নের অভাবই কিন্তু বেশি ফুল ঝরার ই দেখা যায়, বিশেষ করে গ্রীষ্মে মৌমাছি কম থাকলে বা অন্যান্য পোকামাকড়ও কম থাকে। তো আমরা তো জানি যে পরাগায়ন মানে পোকামাকড়ের মাধ্যমেও ঘটে থাকে। আবার যদি গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকে, হ্যাঁ, অতিরিক্ত নাইট্রোজেন সার, এতে গাছের পাতা সবুজ হয়ে যায়, এতেও কিন্তু ফুল ঝরে পড়ে। এছাড়া বোরন, জিঙ্ক, ক্যালসিয়ামের অভাব হলেও ফুল ঝরা কারণ ঘটে থাকে। পোকামাকড় যেমন থ্রিপস, অ্যাফিড বা ছত্রাক, এ ধরনের রোগ এবং পোকার আক্রমণেও ফুল ঝরে যায়। আবহাওয়া আরেকটা কারণ, যদি অতিরিক্ত গরম, শীত বা বাতাসেও কিন্তু ফুল ধরা আরেকটা কারণ।
4: পরাগায়নের সমস্যার কারণে কিভাবে ফুল ঝরে যায় বলবেন?
5: এটা একটা সাধারণ সমস্যা, আসলে এটা একটা আমি বলবো যে মানে আমাদের বায়োলজিক্যাল প্রবলেম, মানে জৈবিক সমস্যা আর কি। হ্যাঁ, প্রথমে পেঁপে গাছ চিনতে হবে। পেঁপে গাছ তিন ধরনের হয়ে থাকে, যদি দেখেন হ্যাঁ ফুল লম্বা বোটায় গুচ্ছাকারে ধরে তবে বুঝতে হবে যে এটা পুরুষ গাছ, এতে প্রচুর ফুল হবে কিন্তু ফল হবে না। ফুল যদি গাছের কাণ্ড ঘেঁষে এককভাবে ফোটে তবে বুঝতে হবে যে এটা স্ত্রী গাছ, এই ফুল হতে কিন্তু ফল আসবে। তবে সঠিকভাবে যদি পরাগায়ন না হয় তবে ফল ঝরে পড়বে। আর যদি ফুল মাঝারি আকারের হয়, হ্যাঁ কাণ্ডের সাথে থাকে তবে উভলিঙ্গ থাকে, তবে এটাকে বুঝতে হবে এটা উভলিঙ্গ গাছ, এই গাছে নিজে থেকে ফল হয়। এই গাছটা কিন্তু এই উভলিঙ্গ গাছ সাত বাগানের জন্য খুবই উপযুক্ত। হ্যাঁ, আর মাঠের জন্য সাধারণত দশটি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ হলেই যথেষ্ট। আর সকালে বিকালে হাত দিয়ে পরাগায়ন করলে ফল ধরার হার বেড়ে যায়। আর মৌমাছি বা অন্যান্য পোকামাকড় যা যেগুলো আমাদের মানে পরাগায়নে সাহায্য করে এই ধরনের পোকাকে আকৃষ্ট করতে, বাগানে যদি আমরা কিছু ফুল গাছ লাগাতে পারি সেটাও খুব উপকার হবে। আবার কোনো কোনো সময় অল্প বয়সী ফুল ছিঁড়ে দিলে দেখা যায় পরে ফলন বেশি হয়।
4: আবহাওয়া ও সেচের ক্ষেত্রে কৃষকরা কিভাবে সতর্ক থাকবেন?
5: আসলে পেঁপে গাছ কিন্তু খুব সংবেদনশীল, তাই গরমে নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি যেন জমে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর খরার সময় মালচিং ব্যবহার করা ভালো, মানে গাছের গড়ায় যদি খড় পাতা দিয়ে মালচিং করা হয় তাহলে আর্দ্রতা থাকবে, ফুল ঝরা কমবে, অতিবৃষ্টিতে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু রাখতে হবে।
4: পুষ্টির ঘাটতি কিভাবে পূরণ করা যায়?
5: জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে, জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে। মানে প্রতি গাছে যদি আপনি গোবর বা কম্পোস্ট 5-7 কেজি দিতে পারেন খুব ভালো হয়। হ্যাঁ, এছাড়াও ফুল ঝরা রোধে বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম স্প্রে করুন, বিশেষ করে বোরন। হ্যাঁ, মানে বোরাক্স 1-2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 15 দিনে একবার স্প্রে করা যেতে পারে।
4: পোকামাকড়ের কারণে ফুল ঝরে গেলে কি করণীয়?
5: এই ব্যাপারে আমি বলবো যে নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে, এক্ষেত্রে আপনি কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে পারেন। এছাড়া অ্যাফিড থ্রিপস হলে জৈব পদ্ধতি যেমন নিম তেল স্প্রে করে ভালো ফলন মানে ভালো ফল পেতে পারেন। তেল যেমন 5 মিলিলিটার নিম তেল যদি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন এটাতেও খুব ভালো ফল দেয়। ছত্রাক দমনে কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ওষুধ স্প্রে করতে পারেন।
4: সবশেষে কৃষক ভাইদের জন্য আপনার কিছু বলার আছে কি?
5: হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সঠিক সেচ ও নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে, সুষম সার ব্যবহার করুন, আর নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন, পোকা ও রোগ দ্রুত দমন করুন, প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন, এই আমার পরামর্শ।
4: কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনলেন আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
0: আর তুমি আবার দেখো কমল মিনা, ওই ফুল ঝরার সময় একটু পুশ করে পেঁপে গাছ ওইটা ফুল ধরে ফেলো না।
3: ছোটকালে আমাকে বাড়ি বিশাল মোটা একটা পেঁপে গাছ হয়েছিল কয়েক বছর পুরানো, সেই গাছে উঠে আমরা পেঁপে
2: পারতাম।
0: পেঁপের গুণগান আমরা জানি, এরপরও আরো কিছু আমাদের জানার আছে,
2: জানার তো শেষ নেই,
0: আসো সেটা একটু আমরা জেনে নিই।
1: আচ্ছা ব্যবস্থা করো।

0: আমার যে কি খুশি লাগতাছে, বিয়ার পরে এই প্রথম মামা আমাগো বাড়িতে আইবেন।
1: খুশি কি তোমার একলা? আমারও লাগতাছে। মামা এখনো আইতেছে না কেন?
0: ওই তো কইতে কইতে মামা আয়া পড়ছেন।
2: এই যে, কেমন আছো তোমরা?
1: আমরা ভালো আছি।
0: হ্যাঁ মামা।
1: আপনি কেমন আছেন মামা?
2: ভালো আছি।
0: আপনার আইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না, আমি তো ভাবতেই পারিনি গ্রামে এত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে।
1: এই কয়েক বছরে গ্রামের ব্যাপক পথ পাকা হয়ে গেছে।
0: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
2: তেমন কিছু নয়।
1: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
0: মামা, এত পেঁপে কেডায় খাইব?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
1: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
1: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
0: এই সব কথা তো আগে আমাগো কেউ কয় নাই মামা।
2: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না। শিশুদের জন্য এটা খুব উপকারী।
1: আমার পোলা পানের তো সারা বছরই কৃমি লাগিয়া থাকে।
2: শুধু তাই নয়, কাঁচা পেঁপে ত্বকের ভীষণ উপকারী। আমাদের সমাজে নিম্নবিত্ত পরিবার পুষ্টিকর খাবার কম খান, ফলে তাদের শরীরে রোগবালাইও দেখা দেয়, যেমন চোখে কম দেখা। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে।
0: কোন মামা কোন, আমরা শুনতাছি।
1: হ্যাঁ হ্যাঁ,
2: কাঁচা পেঁপে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে যথেষ্ট আঁশ ও ফাইবার রয়েছে, সে কারণে মেদ কমানোর বিশেষ উপাদানও রয়েছে। তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অবশ্যই রাখবে।
1: নিশ্চয়ই রাখবো মামা।
2: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি, ভিটামিন, পটাশিয়াম রয়েছে। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
0: পাকা পেঁপেরও এত গুণ!
2: প্রতিদিন তিনবার পাকা পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকাংশে কমে যায়।
1: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
2: ঠিক বলেছো। পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়। চুল ও ত্বকের জন্য পাকা পেঁপে দারুণ উপকারী।
0: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
2: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
1: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
3: বেশ একটা পেঁপেময় হয়ে গেল। এবার তুমি পেঁপে নিয়ে কোনো
4: পুষ্টিগুণ নিয়ে কিছু বলো।
3: গাছে কেমনে উঠবা, কেমনে নামবা, অভিজ্ঞতা বলো।
5: শোনো, প্রথম বিশেষজ্ঞ ভাইকে পেঁপের ওই ফুল ধরা রোদ শিখাইলা, এরপরে নাটকের মাধ্যমে পেঁপের পুষ্টিগুণ শিখাইলে যে উপকারিতা কি! আজকে যে আমার আসরে আসা জীবনটা ধন্য হয়ে গেল। আমি একদম মহা খুশি। বাড়ি যাওয়ার সময় যাইতে যাইতে মুকুল মাস্টার, আলম মাস্টার, বুলু মাস্টার যারা আছে সবারই পেঁপের গুণগুণ বলতে বলতে আজকে বাড়ি
3: যাবা। এখন তুমি কি প্লেটের অর্ডার দিছো?
5: আরে
3: বাবারে তার অতিথি যে এই সময় দেখো আশেপাশে সবাই কিন্তু দাঁড়ায় আছে,
4: অসুবিধা নাই, তুমি বাসার ভিতরে গেলেই খাইতে পাবা,
3: তার মানে
4: ব্যবস্থা করে রেখে
3: তোমাদেরকে দিবে না।
4: আচ্ছা যখন না দিব তখন দেখা যাবে,
6: তুমি এত অবিশ্বাস করো কেন তাকে,
5: আবার কি শিখে পাবো, ভালো লাগতেছে খুব আজকে, অনেক
4: গুরুত্বপূর্ণ। আমার বাড়িতে গরু গোশত আছে, আমি খিচুড়ি রাইন দেখাও আমি তোমারে।
5: হ্যাঁ দেখছো, তোমার চিন্তার কোনো কারণ নেই, আমার বাড়ি না পাইলেও
4: খাইতে পাবা,
5: লিলিপুর বাড়ি রেডি।
3: তুমি আসলে তুমি না মেয়েরা বাঁচাই দিলা, সে সবসময় আশা দেয়, সে সবসময় ভরসা দেয়, কিন্তু কাজ করে
4: খাইতে চাইছো
3: না, এই তো আমি
4: খাওয়া বলে কথা
3: না, না তুমি তারে বাঁচাই দিছো, আমি চাইছি আজকে খাওয়াবো, কিন্তু
6: তুমি এত অবিশ্বাস করছো,
5: বলছি তো খাওয়াবো, বলছি একবার খাওয়াবো না, আসলটা শেষ করো ভাই, একটু আসলটা শেষ করো,
6: তুমি এত অধৈর্য হয়ে যাচ্ছো কেন?
3: আচ্ছা ঠিক আছে, সেটা নিও আর বেশি বেশি পেঁপে খেও। হ্যাঁ তোমার যে কন্ডিশন দিনকে, তুমি যেভাবে মানে যেদিকে যাচ্ছ আমার ভয় লাগতেছে,
5: আজকে তুমি শুনাইছো না, এখন থেকে ডেইলি সকাল বিকাল পেঁপে খামু
3: এবং শিউলিরও দুইটা দিও।
4: আমার ওখানে বাড়ির জল লাগবো, তুমি শিউলিরে দাও, বৈশাখীরে দাও, যারা যাও দাও, আমার ওখানে বাড়ি।
6: তুমি কি একাই যাবে নাকি আমারও যাওয়ার লাগবো?
4: চলো যাই।
3: আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাইতে চাও তোমার নিয়ে আমরা যাবো, তো যাওয়ার আগে জানিয়ে দিই এই যে আমরা এত কিছু আজকে জানলাম শিখলাম, এই জানা শিখার জন্য যে আমাদেরকে ব্যবস্থা করেছেন তার নামটা আমরা বলে দিই, তিনি হচ্ছেন রনিয়া সুলতানা, তাকে ধন্যবাদ, তোমাদের ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে চলো আজকে বাড়ি যাই।
4: ঠিক আছে।

বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ আরিফুর রহমান। শিল্পীকণ্ঠে গানের কথা লিখেছেন, সুর করেছেন রাধারমণ দত্ত।

0: এতক্ষণ পল্লী গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
0: বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আশুগঞ্জ 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71%, সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:37, সূর্য অস্ত যাবে 6:24। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river Pozwell at 1 AM says that rain or thundershower accompanied by temporary southeasterly gusty or squall wind at the velocity of 45-60 kilometers per hour may occur over the regions of রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিপোর্টস অব দিজ এরিয়াস আর টু হাইয়েস্ট কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমরো। মেনি প্লেসেস অফ খুলনা, বরিশাল, চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিশনস অ্যান্ড সাম প্লেসেস অফ রংপুর, রাজশাহী, ঢাকা অ্যান্ড ময়মনসিংহ ডিভিশনস মে এক্সপিরিয়েন্স light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight falling day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Ashuganj 35.6 degrees Celsius and the minimum was at Sylhet 23 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.8 degrees Celsius and minimum 27.3 degrees. Humidity recorded in air at 9 AM was 71% and at 6 PM 63%. Sunrise over Dhaka tomorrow at 5:37 AM and sunset at 6:24 PM. And that's all for weather for this time.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরার টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এক বছর ও তদূর্ধ্ব বয়সী সকল ব্যক্তিরা, এক্ষেত্রে গর্ভবতী মা ব্যতীত সকলেই মুখে খাওয়ার এই কলেরার টিকা নিতে পারবেন। টিকা নিতে উপরি উপযুক্ত নাগরিকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যায়। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে। আজই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা নিন। বার্তাটি শুনলেন।
1: এবার শুনবেন আরও একটি স্বাস্থ্য বার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তি সহজ উপায়, নিরাপদ পানি পান করুন। খাবারের আগে ও মলত্যাগের পরে দুহাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং এক বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়াও বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনে নির্ধারিত থানাসমূহ লালবাগ, গ্যান্ডারিয়া, কদমতলি, কামরাঙ্গীর চর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য বার্তাটি শুনলেন।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধ আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছে নাইমা রুম্মান রুমা। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এর আগে রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্জবনার প্রদান করে। বঙ্গভবনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এ গণতান্ত্রিক সরকার করবে না। সাভারের বিরুলিয়ায় বাংলাদেশ মঞ্জুরি কমিশনের উদ্যোগে উপাচার্যদের দুদিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ আজ শেষ হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনী, জবাবদিহিতামূলক এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্রাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। অ্যাকুয়াকালচার নলেজ ডে উপলক্ষে আয়োজিত এক সেমিনার আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিশীল মৎস্য খাতকে আরও সমৃদ্ধিশালী ও উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে সরকার। মন্ত্রী আরও বলেন, কৃষিভিত্তিক পণ্য রপ্তানির মাধ্যমে দেশে টেকসই অর্থনীতির জন্য গুণগত ও মানসম্মত মৎস্য সম্পদ উৎপাদনের বিকল্প নাই। গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় গভীর নলকূপের আজ উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে নলকূপটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নাগরিকদের নিরাপদ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এলাকার দীর্ঘদিনের পানির সংকট নিরসনের লক্ষ্যে কর্পোরেশন 1,59,00,000 টাকা ব্যয়ে এই গভীর নলকূপটি স্থাপন করে। নরসিংদীতে প্রতিবন্ধী, অসহায়, পক্ষাঘাতগ্রস্ত, চিকিৎসা ও শিক্ষা সহায়তা সহ বিভিন্ন প্রয়োজনে জেলার 120 জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এ চেক প্রদান করেন। এ সময় তিনি দুস্থদের মানবিক সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ আজ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে জেলা প্রশাসক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 71% এবং সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:37 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:24। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: অনেক গাছ লাগাইছি, সব ধরনের ওই ফলের গাছ, কাঠের গাছ, আবার ঔষধি গাছ, বনজ
4: গাছ।
5: এইটার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে ডেঙ্গু যেকোনো সময় আমাদের,
6: হ্যাঁ একটা কত কিছু
4: মশাকে নিয়ন্ত্রণ করা লাগবে।
5: যা করা লাগবে সেটা হচ্ছে যে ওই যত মানে পানি জমে না থাকে, পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ,
3: ডাবের খোসা, টিনের কোটা মধ্যে যে পানি জমা থাকে জমা করে দেওয়া যাবে না।
6: ফুলের টবের মধ্যে পানি দিয়ে রাখলে ওই পানি তাতে দুই একদিনের মধ্যে আবার পরিষ্কার করে ফেলা যাবে, যাতে পানি জমে না থাকে।
5: পরিচ্ছন্নতাই আসলে মূল কথা। তো আসো শুরু করছি, সকলকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে কৃষিজীবী ভাই বোনেরা যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আজকে শুনব আমরা ভাসমান পদ্ধতিতে সবজি চাষ, এ বিষয় নিয়ে বলবেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা। আমরা শুনি মনোযোগ দিয়ে। হ্যাঁ
3: আচ্ছা শুনি।
7: প্রাকৃতিক লীলা বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের অধিকাংশ এলাকায় হাওড় পাওড় বিল ঝিল এসব জায়গায় বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। সেখানে সবজি চাষ করা বা বীজতলা তৈরি করার মতো উপযুক্ত জমি পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি সবজি উৎপাদন থেমে থাকবে? না, সেখানেই রয়েছে আমাদের আবহমান কাল ধরে চলা একটি প্রযুক্তি, সেটি হলো ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করার জন্য যে কাজটি করা হয় সেটা হলো পানির উপরে কচুরিপানা, টোপাপানা, শ্যাওলা বা এই ধরনের উপাদানকে জড়ো করে একটি স্তূপ তৈরি করা হয় এবং এই স্তূপগুলোতেই সবজির চাষ করা হয়। কোনো কোনো এলাকায় ধানের বীজতলাও করা হয়। তো কৃষক এভাবেই আসলে সবজির চাহিদা মেটানোর জন্য এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে আসছে, যা বিশ্বের একটি ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি হিসেবেও আমাদের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। তো প্রথমেই এই স্তূপ বা ধাপটি কিভাবে তৈরি করব সেটি নিয়ে একটু আলাপ করি। বর্ষার পানিতে যখন কচুরিপানাগুলো দ্রুত বংশবিস্তার শুরু করে তখন কচুরিপানা সংগ্রহ করতে হয়। পানির গভীরতার উপর নির্ভর করে নির্বাচিত জায়গায় 2-3 খণ্ড বাঁশের 3-4 হাত লম্বা আড়াআড়ি বা লম্বা করে ডাল ফেলে একটি জায়গায় এই বাঁশ দিয়ে ঘেরা দেওয়া হয়। প্রথমে নিচের দিকে বড় আকারের কচুরিপানা ও পরে উপরের দিকে ছোট আকারের কচুরিপানা জমা করে করে স্তূপ করা হয়। প্রাথমিকভাবে 1 বর্গমিটারের কচুরিপানা একটি ছোট ধাপ তৈরি করা হয় এবং ধাপটির চারপাশে আরও কিছু কচুরিপানা দিয়ে স্তূপ করতে হয়। এমনভাবে স্তূপটি করা হয় যাতে অন্তত একজন কৃষক উঠে এটির উপরে দাঁড়াতে পারে এবং পরে চারপাশ থেকে আরও কচুরিপানা নিয়ে উল্টে পাল্টে এর উপরে স্তূপ করা হয়। এভাবে দুই থেকে তিন মিটার চওড়া হলে যতদূর সম্ভব লম্বা করা যায় এবং এভাবেই ধাপ তৈরি করতে হয়। ধাপ তৈরির শেষের দিকে কচুরিপানাগুলোর শেকড় উপরের দিকে এবং কাণ্ডগুলো নিচের দিকে রেখে আস্তে আস্তে প্রস্থ থেকে দৈর্ঘ্য বরাবর সাজাতে হবে। তাহলে এখন জানি যে আসলে ধাপে কি কি সবজি চাষ করা যায়। ধাপে সাধারণত পালং শাক, লাল শাক, ঢেঁড়স, শশা, ডাঁটা, পুঁই শাক, বরবটি, ঝিঙ্গা, মরিচ, টমেটো, করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ এবং চালকুমড়াও চাষ করা সম্ভব। ধাপে বীজ বপনের জন্য এখন বীজ বপন বা এই ধাপে বীজ বপনের উপযোগী করার বিষয়ে একটু আলাপ করি। প্রস্তুতকৃত ধাপটি প্রথমে সুবিধাজনক স্থানে বা বাড়ির কাছাকাছি ভাসিয়ে নিয়ে যেতে হবে এবং বীজ বপনের জন্য ধাপ তৈরির শেষের কচুরিপানার শিকড়ের উপর কাদা এবং গোবর দিয়ে 2-3 ইঞ্চি পুরু একটি প্রলেপ দিতে হবে। এখানে সামান্য একটু ইউরিয়া সার প্রয়োগ করলে কচুরিপানাগুলো খুব দ্রুত পচে চাষযোগ্য হয়। এভাবে 10-12 দিন পচানোর পর বীজ বপন করা হয়। গোবর বা কাদার পরিবর্তে পুরনো ধাপও এখানে ব্যবহার করা যেতে পারে এবং ধাপের জমি অন্য জমির তুলনায় এখানে ঘনভাবে বীজ বপন করা হয়। আর ধাপে কি কি আসলে পরিচর্যা করা হয় বা কি কি সুবিধা সে বিষয়ে একটু জেনে নিই। আমাদের এই ধাপ চাষের বা ভাসমান বেডের সবজি চাষে তেমন কোনো সারের প্রয়োজন হয় না, কারণ এই যে স্তূপটি বা কচুরিপানার যে তর এটিই আসলে উন্নত মানের কম্পোস্ট সার। ফলে শাকসবজি তার প্রয়োজনীয় খাদ্য উপাদান এই কচুরিপানার স্তূপ থেকেই গ্রহণ করে থাকে। এই জন্য কোনো গাছের বাড়বাড়তির কোনো ক্ষতি হয় না। কেবল মাঝে মাঝে কিছু একটু হালকা ইউরিয়া সার স্প্রে করে দিলে সবজির বৃদ্ধি আরো ত্বরান্বিত হয়। ধাপটি পানির উপরে থাকে বলে এখানে আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন নেই। রোগ বা পোকার আক্রমণ তেমন নেই, তবে ইঁদুর বা একটু বড় আকারের মাছ অনেক সময় ক্ষতি করে থাকে, সেই ক্ষেত্রে নেট দিয়ে ঘিরিয়ে রাখা যেতে পারে। সবচেয়ে শেষে আমরা যে অর্থনৈতিকভাবে যে সুবিধা সেটি হলো যে এখানে ঘনভাবে বীজ বপন করা যায়, কাজেই বীজ বপন করে আমরা চারা উৎপাদন করে বিক্রি করতে পারি। যেসব এলাকায় চাষাবাদের জমি নেই সেখানে সবজি উৎপাদন করা যায়, সার এবং সেচ খরচ নেই বললেই চলে, অবসর সময়কে কাজে লাগানো যায় এবং পতিত জায়গার সদ্ব্যবহার করা যায়। এখানে মাছের উপরে সবজি চাষ একই সাথে একটি জায়গাকে বেশি ব্যবহার করার সুযোগ করে দেয় এবং কর্মসংস্থানের একটি ভালো সুযোগ তৈরি করে।

0: এই তো শুনলাম আমরা ভাসমান পদ্ধতিতে সবজি চাষ, বললেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, খুব ভালো
1: লাগলো।
0: আচ্ছা কিন্তু এ সপ্তাহের কৃষি রয়েছে একটু পরেই, তবে তার আগে চলো আর গান শুনি আমরা।
2: আচ্ছা
1: আচ্ছা গান শুনি।

0: শুধু প্রথম কথা না, এটাই কিন্তু আমাদের জন্য চরম কথা,
1: মূল কথা। হ্যাঁ,
0: আজকের গানটা শুনলাম আমরা। শিল্পী ছিলেন রোকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম। গানটি লিখেছেন শাহ মোহাম্মদ সিরাজ, সুর করেছেন অশোক কুমার সরকার। গানটা খুব
2: ভালো লাগলো
1: আমার।
0: হ্যাঁ, তো যাই হোক, এখন যে সময়টা আমাদের পানি সরে গেছে, আবার কিছু কিছু জায়গায় পানি আছে এখনো আমাদের জন্য, কিন্তু বিশেষ করে গবাদি পশু বা হাঁস মুরগির জন্য
1: বাড়তি যত্ন নিতে হবে।
0: স্বাস্থ্য সুরক্ষা, তারপরে যেমন শুকনো খড়, বাঁশের পাতা, কলার পাতা, শেওড়া পাতা, গমের ভুষি, ডালের ভুষি, এগুলোর ব্যবস্থা নিতে হবে।
1: আবার দেহ মাস্টার ভাই যে সময়
0: পানির ব্যবস্থা,
1: কাদার মধ্যে গরু বাছুর খোটা দেওয়া যাইব না, শুকনো জায়গায় রাখতে হইব।
0: ঠিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি জানো, যে গবাদি পশু বা হাঁস মুরগির যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে কিন্তু যে নাম্বারে ফোন করা যেতে পারে সে নাম্বারটা বলে দিয়ে 16358 ফোন করা যেতে পারে। গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো পরামর্শ সেবার জন্য অধিদপ্তরের কল সেন্টারে 16358 ফোন করা যেতে পারে। খুব সহজে 16358 মনে রাখবা। ওখানে ফোন করলে তোমার হাঁস বা মুরগি বা গবাদি পশু যদি কোনো সমস্যা হয়,
1: সাথে সাথে ব্যবস্থা নিতে পারবে।
3: আরো যদি সরাসরি যাওয়ার সুযোগ থাকে তাহলে তো আরো ভালো পরামর্শ নিয়ে আসা যাবে, তাই না?
0: এটা তো গ্রাম বাংলায় যেসব জায়গায় আমাদের অফিসগুলো রয়েছে তাদের কাছে গেলে তো
1: অনেক তাৎক্ষণিক ব্যবস্থা
0: দিয়ে দেবে। তো চলো এবারে আমরা এই সপ্তাহের কৃষি শুনি। নিবেদন করছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তত্ত্ব সার্ভিস, খামারবাড়ি। শুনি আমরা।
1: আচ্ছা শুনি।
4: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগতম আমার এই সপ্তাহের কৃষিতে। এখন ভাদ্র মাস চলে, ভাদ্র মাস মানে গাছে গাছে তালপাকার গরম, আবার মাঝে মাঝে ধেয়ে আসা আকস্মিক ভাদ্রের বন্যা বা অতিবৃষ্টি। একদিকে ভাদ্রের গুমোট গরম ও আর্দ্রতা পোকামাকড়ের বংশবৃদ্ধিতে সাহায্য করে, অন্যদিকে উজান থেকে আসা ঢল কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলে। এই খামখেয়ালি আবহাওয়ায় মাঠের ফসলে করণীয় কি, সে সম্পর্কে আজকে আমরা শুনব। শুরুতেই বলবো রোপা আমন নিয়ে। এখন কুশি গজানোর মোক্ষম সময়। এ সময় আমন ধানের গাছ দ্রুত বাড়ে এবং কুশি ছড়ায়। জমিতে 2-3 ইঞ্চি পানি ধরে রাখা দরকার হয় এ সময়। তবে অতিরিক্ত পানি থাকলে তা বের করে দিতে হবে। বিঘা প্রতি 33% বা 7-8 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হয় এখন। তবে সার দেওয়ার সময় জমিতে হালকা পানি থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জোয়ার বা বন্যার জল থাকলে সার দেওয়া বন্ধ রাখতে হবে। এ মাসে বা এ সপ্তাহে সুষম সার ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। ফসলে প্রয়োজন অনুযায়ী সারের উপরই প্রয়োগ করতে হবে, বিশেষত জৈব ও রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার এবং অতিবৃষ্টিজনিত সারের অপচয় রোধে সচেতনতা প্রয়োজন। মাটির স্বাস্থ্য রক্ষা ও টেকসাই উৎপাদনের জন্য মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবহারের বিকল্প নেই। এ সময় জমিতে ডালপালা পুঁতে পার্চিং পদ্ধতি পাখি বসার ব্যবস্থা করতে হবে, এতে পোকা অনেক কমে যায়। ভাদ্র মাসের গরমে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ব্লাস্ট রোগ ও বাদামি গাছফড়িং এর আক্রমণ বাড়ে। কায়ান পোকার আক্রমণ থেকে বাঁচতে ধান গাছের গোড়ার নিচের অংশ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং আলো ফেলার ফাঁদ ব্যবহার করতে হবে। সবজি চাষ ও আগাম রবি মৌসুমের প্রস্তুতি নিতে হবে এখন। শীতকালীন আগাম সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও বেগুনের বীজতলা তৈরির এখনই সময়। বীজতলা অবশ্যই মূল জমি থেকে অন্তত 6 ইঞ্চি উঁচু ও ঢালু হতে হবে, যেন বৃষ্টির জল দ্রুত নেমে যায়। প্লাস্টিকের ছাউনি বা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখলে চারা পচন থেকে বাঁচে বীজ। বীজ বোনার আগে প্রতি কেজি বীজে উপযুক্ত ছত্রাকনাশক মিশিয়ে শোধন করে নিতে হবে। সবজি ক্ষেতে রাসায়নিক সারের চেয়ে পচা গোবর বা কেঁচো সার বেশি ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

ভারত বাগানের ক্ষেত্রে এখন আম, পেয়ারা ও লেবু গাছের মরা বা পরজীবী আক্রান্ত ডাল কেটে বর্জ্য পেস্ট, আলকাচ্চা বা ছত্রাকনাশকের প্রলেপ দিতে হবে। পেয়ারা বা লেবু জাতীয় ফলে এ সময় মাছি পোকার ডিম পাড়ে, যার ফলে ফল পচে যায়। এজন্য মাঠ পর্যায়ে সবচেয়ে ভালো কার্যকর হল ফেরোমন ফাঁদ ব্যবহার করা। কন্দাল ও মশলা ফসলের পরিচর্যার ক্ষেত্রে হলুদ ও ওলকচুর গোড়ায় পানি জমলে দ্রুত পচন ধরে, যেটাকে আমরা রাইজো রড বলি। তাই কোদাল দিয়ে নালা কেটে পানি বের করার ব্যবস্থা করতে হবে। ভাদ্র মাসে মরিচ ক্ষেতে অতিরিক্ত বৃষ্টির কারণে পানি যাতে জমে না যায়, সেজন্য সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাটির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা দমন ও মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য খড়, শুকনো পাতা, মালচিং পেপার বা অন্যান্য জৈব উপাদান দিয়ে মালচিং করতে পারেন। নিয়মিত আগাছা পরিষ্কার, মাটি আলগা করা এবং প্রয়োজন অনুযায়ী উপরে সার প্রয়োগ করতে হবে। এই সময় চিপস, মাইট, সাদামাছি ও জাপ পোকার আক্রমণ বেড়ে যায়, যা পাতা কোঁকড়ানো ও ভাইরাজনিত রোগ ছড়ায়। তাই নিয়মিত ক্ষেত পরিদর্শন করে আক্রান্ত গাছ বা অংশ অপসারণ করতে হবে এবং প্রয়োজনে অনুমোদিত বালাইনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। পাশাপাশি পরিপক্ক মরিচ নিয়মিত সংগ্রহ করলে নতুন ফুল ও ফল ধারণ বৃদ্ধি পায় এবং ভালো ফলন হয়। এই সময় অতিরিক্ত আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ফসলে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ বৃদ্ধি পায়। পরিবেশ বান্ধব ও নিরাপদ কৃষি উৎপাদনের জন্য জৈব বালাইনাশকের ব্যবহারে উৎসাহিত করতে হবে সবাইকে। সেক্ষেত্রে নিম পাতার রস, রসুনের নিজরাস, মরিচের গুঁড়া, তামাক পাতার নির্যাস, হলুদ বা নীল আঠালো ফাঁদ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে অনেক ক্ষতিকর পোকা দমন করা সম্ভব হয়। সবজি ও ফলের ক্ষেতে হলুদ, আঠালো ফাঁদ এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করলে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ট্রাইকোডার্মা ও অন্যান্য অণুজীব ভিত্তিক জৈব বালাইনাশক ব্যবহারে রোগ ও পোকামাকড় দমনে কার্যকর ভূমিকা রাখে। জৈব বালাইনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমে এবং উপকারী পোকামাকড় সংরক্ষিত থাকে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়। সুপ্রিয় কৃষক ভাইরা, মাঠে যাওয়ার আগে নিয়মিত স্থানীয় কৃষি অফিস, বার্মিস পোর্টাল এবং মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে হবে। প্রতিটা মাঠের আইল কেটে বা ছোট নালা তৈরি করে রাখতে হবে, যেন যেকোনো দিন অতিবৃষ্টি হলে কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেতের অতিরিক্ত পানি নেমে যেতে পারে এবং নিয়মিত কৃষি অফিসের পরামর্শ গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।

0: ಎಲ್ಲ ಹೇಗೆಲ್ಲ ಬೀರಿಗೂ ಹೇಗೆಲ್ಲ ಐಸ್ ಕ್ರೀಮನ್ನು ಯಾರು ಕಿಶಿ ಕೊಡ್ಮ ಕೊಡ್ತಾರೆ ಪಾವನ್ ಸೇಬನ್ನ ಸಾಯಿ ಪಾರ್ಸಲ್ ಆಗಿ.
1: ಏ ಹುಸೇನ್ ಭಾಯ್, ಎತ್ತ ದೂರ ಕೂಜ.
0: ಅರೆ ಅರೆ ಹಾಸಿಮ್ ಭಾಯ್, ಆರ್ ಕುಯೇನ್ ನಾ খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না, মনে করলাম ঠিক হয়ে যাইব, এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে, চিন্তায় আছি।
1: হ আমিও শুনছি, তো ওইদিকে এমন করে কই যাইতেছো?
0: কে উপজেলা কৃষি অফিসে যাই।
1: ও এইদিকে যা কি করবা?
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব।
1: তাই তো, তাহলে তাড়াতাড়ি যাও।
2: কি হোসেন ভাই?
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি, এখন সব ভরসা আপনি।
2: আপনি এত দেরি করলেন কেন? এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ, ফসলের একটু ক্ষতি হলো না?
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন, আপনারা এত ব্যস্ত থাকেন, মাঠে ময়দানও যাইতে হয়, ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন।
2: না না না না, এটা ঠিক হয়নি। আপনাদের জন্যই আমরা, আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি। সরকারি এই সেবা আপনাদের অধিকার, আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ। হোসেন ভাই, আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম। আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন, আসবেন, আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
0: শুইনা শুইনা মন ভইরা গেল স্যার, আর চিন্তা নাই, যাই মাঠে যাই।
4: শুনলে তো, সেবা প্রদান করার জন্য আমাদের প্রত্যেকটা সংস্থা কিন্তু একেবারে ইউনিয়ন পর্যায়ে রয়েছে, অফিস রয়েছে, মাঠ পর্যায়ের কর্মকর্তা। সুতরাং তারপরে রয়েছে টেলিফোন নাম্বার, একটু আগে তোমাকে বললাম না, গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো পরামর্শ সেবার জন্য অধিদপ্তরের কল সেন্টারের 1-6-3-5-8 ফোন করা যেতে পারে। এছাড়া গবাদি পশু ও হাঁস মুরগিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং সহযোগিতায় টিকা প্রদান করতে হবে। এটা কিন্তু টিকা নিছো? টিকা দিছো
5: মাস্টার ভাই?
6: এর মধ্যে আবার নতুন করে বেড়া দিচ্ছি না গাছের, এই তার গরু আসে কিন্তু ভাঙ্গি দিছে।
5: আমার গরু তো খাইছে, কিন্তু তোমার যে তাস্ত দেওয়ার মঞ্জু সরকারের যে ছাগলে তোমার বেড়া খাইলো, এর তখন তো কিছু কইলাম
6: না।
4: গরু তার তার সামলে রাখলেই তো হয়
5: না মাসের ভাই,
4: যার যার গরু শেষ নিজে নিজে সামল দেবে।
5: গাছ লাগাইছে ভালো কথা, গাছ লাগাইছে বেড়া তো দিব,
6: বেড়া
5: তুমি যে খোটা যেতেছে ছাগল তো খাইবই। আবার বেড়া দিয়ে দিব না, যাও বুঝলো তো।
4: লাগবেই রে বাবা, বাঁচার জন্য তো সবকিছুই যখন আমরা করতেছি তখন করবো, এটাও তো করা লাগবে। যাই হোক, অবোধ এই সমস্ত গরু বুঝে না, তাদেরকে আমরা একটু সামাল দিয়ে রাখবো। এটাই তো সবার কাজ, এটা সবারই কাজ,
6: ওই মালিকেরই দায়িত্ব।
4: মালিকের
6: সবকিছুরই তো ওই যে দাম আছে না মাস্টার ভাই, বাঁশের কেনার দাম, ফির বাঁশ যাক দিয়ে বানিয়ে নেই বেড়া, তা ফির টাকা দেওয়া লাগে না।
4: তা তো বটে, তা তো লাগবে, তা তো লাগবে। তো শোনো আর একটা কথা বলি, এই যে ভারী বৃষ্টিতে কিন্তু অনেক সময় অনেক অনেক ক্ষেত থেকে সার কিন্তু ধুয়ে গেছে। তো পানি নিমিত্ত গেছে, এখন প্রয়োজনে মাটির অবস্থা অনুযায়ী খুব পরিমিত মাত্রার সার প্রয়োগ করতে হবে, আর দ্রুত আগাছা পরিষ্কার করতে হবে যাতে পুষ্টি এবং আলো নিয়ে প্রতিযোগিতা না হয়।
6: আগাছাগুলো যদি পুষ্টি খেয়ে নিলে তো আসল গাছের তো পুষ্টি হবে না।
4: একদম তাই, আর নতুন করে জলাবদ্ধতা, পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা তা কিন্তু আমাদের সবার নজরে রাখতে হবে।
7: মাঠ পরিদর্শন বাড়ায় তুই,
4: মাঠ পরিদর্শনটা বাড়াবার খুবই দরকার হয়েছে,
7: সবসময় খোঁজ খবর রাখা লাগবে।
4: আর যেটা বলছিলাম যে সেবা প্রদানের যে প্রতিশ্রুতি এখন আমাদের গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে সকল জায়গায় রয়েছে, আমি কি করব, কার কাছে যাব, কি করব, এতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, সেই অফিসগুলোতে গিয়ে বা মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আসেন আসেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা কিন্তু নানান রকম সুযোগ সুবিধা পেতে পারি। এইটা কিন্তু মাথার মধ্যে রাখতে
5: হবে। মাসির ভাই, আমি কিন্তু একটা সুন্দর বাসনা পাইতেছি জানো।
4: আচ্ছা,
5: তালের পিঠার বাসনা পাইতেছি, এই ভাবি তালের পিঠা আনছি কিন্তু।
4: ভাদ্র মাস আসলেই তো গরম যেমন পড়ে
7: তালও পাকে,
4: আবার হঠাৎ হঠাৎ মানে বৃষ্টি নামে আবার তালও
5: পাকে, এর মধ্যে আবার তালের পিঠা কিন্তু মজাও লাগে।
4: তো চলো আমরা খাবো, সবাই খাবো, মজা করেই খাবো। আমাদের এইটুকুই তো আমাদের সংস্কৃতি, আমাদের মানুষের এইটুকু আনন্দ। তো আমাদের আজকের আসর কিন্তু এখান থেকেই শেষ করতে হচ্ছে। প্রিয় শ্রোতা, যে যেখান থেকে শুনছিলেন আমাদের এই আসর, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। প্রিয় শ্রোতা শুনছিলেন এতক্ষণ কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। এটি তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকে
5: পিঠা বাইর করো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বা।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দূরবাণ অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জুবাইর ইকবাল,
1: আমি বৈশাখী,
2: এবং আমি রেজওয়ানুল কবির।
0: দূরবারে আজ শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, শুরুতে শোনাব এই গানটি স্বপ্নের ঠিকানা বাণীচিত্র থেকে। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

শুনছেন ছায়াছবির গান অনুষ্ঠান চিত্রগীতি। এবারে শুনবেন প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে পড়ে না চোখের পলক গানটি। আর এতে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর।

চিত্রগীতির আয়োজনে এবারে তুমি আছো বলে তারা নেভে চলে, এই গানটি শুনবেন চন্দন সিনহার কণ্ঠে, এবং গানটি নেওয়া হয়েছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে সাথে শেষ হয়ে গেল আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের দুর্বারের আয়োজন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও কোরিয়ান। আল কোরআন, বাংলাদেশ, বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। ম্যাকে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ইনিংস ও 51 রানে পরাজিত হয়েও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উন্নীত হয়েছে। এই ম্যাচে পরাজয়ের ফলে দুই ম্যাচের সিরিজ এক একে ড্র হল। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 95 রান করে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 210 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 এবং 95, অস্ট্রেলিয়া 210। কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলার শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত প্রথম ইনিংসে 5 উইকেট হারিয়ে 300 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময়ে সকাল 10:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। দুই ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে চলতি মাসের 27 লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময়ে বিকেল 4:00 খেলা মাঠে গড়াবে। তিন ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে তৃতীয় শেষ টেস্ট আগামী মাসের 9 বার্মিংহামে শুরু হবে। চলতি মাসের 28 সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। এতে দুটি গ্রুপে 8 দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ গাজীপুর সদরে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাদার্স ফুটবল একাদশ 1-0 গোলে ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নরসিংদী সদর উপজেলায় 23 বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে এক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নতুন করে স্পোর্টস বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে জুনিয়র 76 কেজি কুমিতে ইভেন্টে স্বর্ণপদক জয়ী মুন্সীগঞ্জের কৃতি খেলোয়াড় সিফাত হোসেনকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সিফাত হোসেনকে ফুল ও উপহার তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সিফাতের ভবিষ্যৎ আন্তর্জাতিক সাফল্য কামনা করে তার ক্রীড়া প্রতিভার বিকাশে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আগামী মাসের 4-13 পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন ইতোমধ্যে শুরু করেছেন। বাংলাদেশ হকি ফেডারেশন ইতোমধ্যে চূড়ান্ত দলও ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছে। দলে 3 গোলকিপার, 8 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার এবং 7 ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি এবং বাংলাদেশ আনসার ও ভিটিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের 19 থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগুয়ায় অনুষ্ঠিত হবে 20 এশিয়া গেমস। এই গেমসের নারী ফুটবলে ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল এবং সেরা 2 তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে গেমকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।
খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদ আছেন। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে আমাদের যাপিত জীবনেও পরিবর্তন আনতে হয়। সমস্যার সমাধান করতে সচেতন মনোভাব তৈরি করতে হয়, আর সচেতনতা তৈরি হয় সঠিক তথ্য জানা থাকলে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল নানা আয়োজনের মাধ্যমে সংসার ছোট রাখা থেকে শুরু করে পরিবারের সদস্যদের স্বাস্থ্য পুষ্টি সম্পর্কিত অনেক অনেক তথ্য জানিয়ে যায়, যেই সকল তথ্য মনে রাখলে আপনারা যাপন করতে পারবেন সুস্থ ও সুন্দর জীবন। আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সে। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন। চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, সবাইকে সাদর আমন্ত্রণ আজকে ডাকবাক্সে।
0: হাতে লেখা চিঠি দিয়েই শুরু করছি। প্রথম চিঠিটি পেয়েছি যার কাছ থেকে, তিনি হচ্ছেন আমাদের নিয়মিত লেখক মোহাম্মদ আরমান মোল্লা, 2500 নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠানটি আমার সংসারের একটি বিশেষ অংশ। সবাইকে নিয়ে এই সেলের অনুষ্ঠান শুনি প্রতিদিন, সচেতন করে তুলি সবাইকে। বাল্যবিবাহ, অপরিকল্পিত পরিবার গঠন করা, এইসব থেকে দূরে থাকতেও সহায়তা হয় অনেক আমাদের, এবং সচেতন মানসিকতা নিয়ে আমরা সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।
1: শ্রোতা বন্ধু মোহাম্মদ আরমান মোল্লা, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে নিজে সচেতন হতে চেষ্টা করছেন, অন্যদেরকেও সচেতন করতে চেষ্টা করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ডাকবাক্স অনুষ্ঠানটি পরিবারের সবার ভালো লাগে জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি নিয়মিত শুনবেন, নিয়মিত লিখবেন আমাদের কাছে।
0: মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসগরি ছোট পরিবার, সুখী সংসার, প্রতিটি অনুষ্ঠান আমি আমার কাজের ফাঁকে ও খাওয়ার সময়ও শুনে থাকি। প্রতিটি অনুষ্ঠান আমাদের চলার পথের পথ প্রদর্শক এবং জ্ঞানের ভাণ্ডার। প্রতিটি অনুষ্ঠানেই বলা হয় সচেতনতার কথা, নাটকেও থাকে সচেতনতার কথা। ডাকবাক্স আমাদের চিঠির উত্তর দেয় এবং তা শুনে উপকৃত হই। প্রতিটি অনুষ্ঠানে প্রসূতির যত্ন ও পরিচর্যা কিভাবে নিতে হবে বলে দেওয়া হয়, প্রসবের আগে ও পরে কি করতে হবে সেগুলোও বলে দেওয়া হয়। বাল্যবিবাহ মানে এক ধরনের অন্যায় আচরণ এবং তা বন্ধ করতে হবে কিভাবে, তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে এই কথাগুলো বলা হয়। উক্ত অনুষ্ঠান শুনে অনেকেই বাল্যবিবাহ বন্ধ করেছে।
1: শামীম শরীফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান শুনে কিভাবে উপকৃত হচ্ছেন তা লিখে জানিয়েছেন। এছাড়া জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠানেই আপনি কাজের ফাঁকে বা খাওয়ার সময় শুনে থাকেন, এর জন্য কৃতজ্ঞতা। নিয়মিত থাকবেন এই সেলের সাথে।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন। এক আকাশ ভালোবাসা জানিয়ে বলেছেন, অনেক শ্রোতাবন্ধু আগের নাটকগুলো শুনতে চায়, কারণ যারা পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো ভালোবাসে মঙ্গলবার এলেই তাদের সবার মন চায় নাটক শুনতে, তাই নতুন করে নাটক প্রচারের ব্যবস্থা গ্রহণ করুন।
1: শ্রোতা বন্ধু ওয়াসিউর রহমান মিন্টু, আপনি ধারাবাহিক নাটক প্রচারের বিষয়ে অনুরোধ করেছেন, আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, চিঠির জন্য ধন্যবাদ।
0: চিঠি লিখেছেন জেসমিন মুক্তাগাছা ময়মনসিং থেকে। আপনার দীর্ঘ চিঠি থেকে উল্লেখযোগ্য অংশ পড়ছি। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে যতবারই শুনেছি চোখ জলে ভিজেছে। বাল্যবিবাহের উপর সজীব দত্তের প্রতিবেদন আমাকে লিখতে প্রেরণা জুগিয়েছে। তারপরে আপনি চিঠিতে খুব সুন্দর করে লিখেছেন বাল্যবিবাহ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি, মতামত, এবং লিখেছেন তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটা কি গ্রাম পর্যায়ে করা যায় না, যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় আমার গ্রামের অসচেতন মানুষগুলো একটু হলেও সচেতনতা বোধ নিজের মধ্যে জাগ্রত করতে পারবে। এতটা সম্ভব যদি নাও হয় তাহলে প্রাইমারি স্কুল পর্যায়ে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি করার অনুরোধ জানাচ্ছি। সজীব দত্তর জন্য রইল শুভকামনা। শুভকামনা সকল বেতারের কলাকুশলীদের।
1: জেসমিন, আপনাকে অনেক অনেক শুভকামনা। আপনি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান সম্পর্কে বিশেষ করে মতামত জানিয়েছেন এবং এটি গ্রাম পর্যায়ে আয়োজনের জন্য বলেছেন। আপনার অনুরোধটি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি তারা এই বিষয়ে বিবেচনা করবেন।
0: এবার ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন মোবারক হোসেন ফণী সাগরদিঘি টাঙ্গাইল থেকে। আপনার ইমেলে আপনি লিখেছেন, যুব সমাজের সদস্যদের মাঝে অনেকভাবেই অনেক সময় আমরা লক্ষ্য করি বাল্যবিবাহ, বহুবিবাহ বা নেশার মতো খারাপ প্রবণতা ঢুকে পড়ে। বাংলাদেশ বেতারে জনসংখ্যা

0: আপনাদের নাটিকা শুনে বর্তমানে গর্ভবতী মা বোনেরা নানা সমস্যার সমাধান এখন ঘরে বসে নিজেরাই করতে পারছে। সুখের ঠিকানায় শুনতে পেলাম নবজাতকের যত্ন। আপনাদের সুখের ঠিকানায় আলোচনা শুনে তারা নবজাতকের যত্ন কিভাবে নিতে হয় এখন সহসাই সেই কাজটি তারা করতে পারবে, এমন যুগোপযোগী অনুষ্ঠান উপহার দিয়ে আসছেন আপনারা। কুসংস্কারচ্ছন্ন সমাজের অনেকটাই অংশে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল আলোর দিশারি হয়ে কাজ করছে। সচেতনতা আর জ্ঞানের আরেক নাম জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান।
1: অনেক অনেক ধন্যবাদ মোবারক হোসেন ফনি, আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন আয়োজন থেকে শ্রোতারা কিভাবে আলোর ঠিকানা খুঁজে পেতে পারে তা উল্লেখ করেছেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি শ্রোতারা অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ মেনে নিজেদের জীবনে কাজে লাগিয়ে সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, জানিয়ে দিই আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল পাঠাতে চান তাদের জন্য জানিয়ে দিই আমাদের ইমেলের ঠিকানাটি, betarphnc1207@gmail.com। আমি আবার বলছি, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। ইমেল থেকে পড়ছি আবারও, বোঁচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন মোহাম্মদ মেহেদি হাসান। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আমি একজন নিয়মিত শ্রোতা। এই অনুষ্ঠান প্রচারে জনসচেতনতা বৃদ্ধি করে সুস্থ, ছোট ও সুখী পরিবার গড়তে ভূমিকা রাখা হচ্ছে। এই সেল নিয়মিত নাটক, গান ও কথিকার মাধ্যমে মা ও শিশুর পরিচর্যা ও সুস্থ থাকার নানা তথ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ বেতারের অন্যান্য ইউনিট থেকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সেই ছোট্টবেলা থেকে এসএলএর অনুষ্ঠানের সাথে যুক্ত আছি এবং এখনও এই ধারাবাহিকতা এখনও বজায় রেখেছি। আশা করি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল ভবিষ্যতে আরও মানসম্মত, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করে আমাদেরকে সমৃদ্ধ করবে। পরিশেষে ধন্যবাদ জানাই জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে জড়িত সবাইকে।
1: মেহেদি আহসান, আপনি ছোটবেলা থেকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা শ্রোতারা যেন ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন, সে কারণে জনসংখ্যা, স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়। আশা করি সবাই জেনে বুঝে মেনে চলবেন, ভালো থাকবেন।
0: বন্ধুরা, এবারে জানিয়ে দেব এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে, লিখেছেন মোহাম্মদ আক্তারুজ্জামান নান্দাইল ময়মনসিংহ থেকে।
1: ময়মনসিংহের শ্রোতা বন্ধু মোহাম্মদ আক্তারুজ্জামান, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন। ছোট ইমেল তবে সুন্দর কথায় সাজানো আপনার ইমেলটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে। আমরা পড়ছি আপনার ইমেল থেকেই।
0: প্রিয় ডাকবাক্স, তোমাকে যখন শুনতে পাই তখন খুঁজি না জানালার নির্মল বাতাস, আমার হৃদয় আন্দোলিত হয়। হয়তো সে কারণেই তোমাকে শুনতে এত ভালো লাগে আমার। আমি তো তোমার অতলে হারাতে চাই, মনের সুপ্ত বাসনাগুলো সেই অতলেই পূরণ হবে, ভেসে যেতে চাই সেই অসীম সুখের ভেলায়। আমি অপেক্ষায় থাকি প্রতি রবিবার তোমার আশায়। আমি মনে করি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান যেন জীবনের এক একটি অংশ। ভালো থাকার জন্য যেমন শিক্ষা, বস্ত্র, বাসস্থান ও পুষ্টিকর খাবার প্রয়োজন, তেমনি ভালো উপদেশ, পরামর্শেরও প্রয়োজন। আর এই সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের পুরো পরিবার। আমার সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। আমি একা এই অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছি তা নয়, আমার পরিবার, বাড়ি ও আশেপাশের সকলেই উপকৃত হচ্ছে। এমন সুন্দর শিক্ষণীয় অনুষ্ঠানকে সবসময় শুনব এবং মনে রাখব।
1: শ্রোতা বন্ধু মোহাম্মদ আক্তারুজ্জামান, আপনি চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান ডাকবাক্সর কথা যেমন বলেছেন বেশ আবেগময় ভাষায়, তেমনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারেন, আপনি কিভাবে উপকৃত হচ্ছেন তাও লিখেছেন বেশ যৌক্তিক ভাষায়। আপনার ইমেলটি আমাদের ভালো লেগেছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একই সাথে আমাদের প্রত্যাশা শ্রোতারা নিয়মিত শুনবেন, সবাই ভালো থাকবেন।
0: দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন মেহেদি হাসান মামুন। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি পরিবেশনা এখনও মানুষের জন্য সুশিক্ষা, চিকিৎসা ও নানাবিধ পরামর্শের বাহক। গ্রাম থেকে শহর সবখানে বিস্তৃত এই সেলটি, উপকার পাচ্ছে না এমন এরিয়া খুঁজে পাওয়া যাবে না। তাই তো আমি যেখানেই যাই সেখানেই পুষ্টি সেলের

0: কথা মানুষকে বলি, আরো বলি সচেতন হতে রেডিও শুনতে। আর বেতার যারা শোনে তারা নিশ্চয়ই বিভিন্ন বিষয়বলি সম্পর্কে সচেতন, কেননা বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রতিদিন মানুষকে সচেতন করে তুলছে। এজন্য ধন্যবাদ সংশ্লিষ্ট শাখার সকলের প্রতি।
1: আপনাকেও ধন্যবাদ মেহেদি হাসান মামুন। আমাদের সকল আয়োজন শ্রোতাদের জন্য একটাই প্রত্যাশা, যেন শ্রোতারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তাই শ্রোতারা উপকৃত হলে আমাদের অনুষ্ঠান প্রচারের উদ্দেশ্য সফল হয়। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
0: পাংশা রাজবাড়ী থেকে ইমেল করেছেন মোহাম্মদ আব্দুর রহমান। আপনি লিখেছেন, আমি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো নিয়মিত শুনে থাকি। এই সেল থেকে জীবন নির্ভর তথ্য শ্রোতাদের কাছে সহজে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করে, তাই শ্রোতা হিসেবে আমরা কৃতজ্ঞ।
1: আব্দুর রহমান, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেল করেছেন দীপক চক্রবর্তী। আপনি লিখেছেন, সত্যি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠান আমরা মন দিয়ে শুনে থাকি, তাই অনেক কিছু জানতে পারি।
1: দীপক চক্রবর্তী, আপনি দূরবর্তী জেলা পঞ্চগড়ের একজন শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শোনেন, মতামত জানিয়ে লিখেও থাকেন নিয়মিত। আপনার ইমেলটি পেয়ে আমাদের ভালো লাগলো, অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
0: ফরহাদ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে, আপনার ইমেলে আপনি লিখেছেন, গত 17 আগস্ট তারিখে সুখী সংসার অনুষ্ঠানে গুণীজনের কথা ও বেতার কার্টুন আমার মন ছুঁয়ে গেছে। বিশেষ করে বেতার কার্টুনের বিষয়টি ছিল যুগোপযোগী, যা শুনে অনেক কিছুই জানতে পারলাম।
1: ধন্যবাদ ফরহাদ হোসেন টুটুল, আমাদের অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে, আপনি 12 আগস্ট এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে সাপ্তাহিক নাটক শুনেছেন এবং নাটকে যেসব শিল্পীরা অভিনয় করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। নাটকটি আপনার কাছে অনেক ভালো লেগেছে।
1: 12 আগস্ট তারিখে প্রচারিত নাটকটি ভালো লাগার কথা জেনে আমরা আনন্দিত। আপনার শুভেচ্ছা আমরা শিল্পীদেরকে পৌঁছে দেব।
0: তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে আশরাফুজ্জামান মিয়া, আপনি লিখেছেন, 12 আগস্ট প্রচারিত সুখী ঠিকানা অনুষ্ঠানে স্বাস্থ্য কেন্দ্রের সেবাগ্রহীতা ও স্বাস্থ্য সেবা কর্মীদের সাক্ষাৎকার শুনে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা বিষয়ে বিস্তারিত জেনেছি। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ।
1: আশরাফুজ্জামান মিয়া, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুখের ঠিকানা অনুষ্ঠানটি শুনেছেন এবং ভালো লাগার কথা আমাদেরকে জানিয়েছেন।
0: আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আপনি লিখেছেন, 15 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে খাদ্যাভ্যাসের সাথে চোখের রোগের সম্পর্ক, এই বিষয়ে অনেক সচেতনতামূলক তথ্য জানতে পেরেছি। ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আপনি লিখেছেন, 16 আগস্ট প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে অপরিকল্পিত গর্ভধারণ ও মাতৃমৃত্যু রোধে সচেতনতা শিরোনামে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি।
1: আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন, আপনারা দুজন 15 এবং 16 আগস্ট তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠানটি শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন। আপনাদের ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের অন্যান্য আয়োজন শুনে মতামত জানানোর জন্য অনুরোধ করছি।
0: বন্ধুরা, এবারে চলে যাই প্রাপ্তি স্বীকারের পালায়। আরো যারা ইমেল করেছিলেন, মোসাম্মদ মাকসুদা খাতুন নাচোল চাঁপাইনবাবগঞ্জ থেকে, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে, এবং আব্দুল ওহাব প্রধান সম্রাট বগুড়া থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আজ হাতে আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে। তবে আবারও কথা হবে আগামী সপ্তাহে একই সময়ে ডাকবাক্স অনুষ্ঠানে আপনাদের চিঠি এবং ইমেইল নিয়ে। সে পর্যন্ত নিয়মিত থাকবেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, বাংলাদেশ বেতারের সাথে।
0: প্রিয় শ্রোতা, আমরা জানি আপনারা সকলে সচেতন জীবনযাপন করেন এবং সেই সাথে নিশ্চয়ই আপনাদের বাড়ির আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। বিশেষ করে এই বর্ষা মৌসুম যতদিন চলতে থাকে, জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয় এবং এডিস মশা থেকে ছড়ায় ডেঙ্গু রোগ। ডেঙ্গু ছাড়াও মশাবাহিত আরও অনেক রোগ আছে, চিকুনগুনিয়ার মতো বা ম্যালেরিয়া, যেগুলো আমাদের জন্য হুমকি স্বরূপ। আর তাই বাড়ির আশেপাশে পরিবেশ পরিচ্ছন্ন রেখে আমরা যদি নিজেদেরকে নিরাপদ রাখতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই এই সামান্য পদক্ষেপটুকু অবশ্যই নিব। আপনার বাড়ির পাশে পরিষ্কার থাকলে আপনার প্রতিবেশী যিনি আছেন তিনিও উদ্বুদ্ধ হবেন তার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে। আর এভাবেই একটি মহল্লা, একটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে এবং ধীরে ধীরে দেশের সবার মাঝেই এই প্রবণতা বৃদ্ধি পাবে। আসুন আমরা সচেতন জীবনযাপন করি, ঘরের বাইরে বা ঘরের ভিতরে নিরাপদ এবং সুস্থ থাকি প্রতি মুহূর্তে।

সকলকে শুভকামনা জানিয়ে আজকে ডাকবাক্স এখানেই শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 সিরিজ ড্র করেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী এজন্য নৌ ও বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং নতুন নৌ প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন ADSI এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন। তারেক রহমান বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার ACOC পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ACOC-র ডিজিটাল লার্জ ডিসপ্লের সাহায্যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান কর্তৃক শত্রু বিমানসমূহকে বাধা প্রদান ও চট্টগ্রাম থেকে আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ড্রোনের লাইভ ফিডের মাধ্যমে হেলিকপ্টার থেকে সেনা অবতরণ অবলোকন করেন। এরপর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং এর বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী কোয়াডকপ্টারের উড্ডয়ন অবলোকন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় এ ধরনের আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান এবং ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান। বৃহস্পতিবার শপথ গ্রহণের পর রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রীর প্রথম কর্মদিবসের পরিচিতি সভা। সভায় আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,
3: বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আমরা আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি, ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, এটাই আমাদের দরকার।
2: বিগত সরকারের সময়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, নানা বাধা ও নিয়ন্ত্রণের মধ্যেও দেশের অনিয়ম, ব্যর্থতা ও নির্যাতনের খবর জনগণের সামনে তুলে ধরেছে সংবাদ মাধ্যম।
3: সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল, বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাস কে আমি রাখবো কি রাখবো না।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে, সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যে কোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতি করবে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সরকার আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী দিনে কৃষি পণ্যই হবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য। তিনি আজ রাজধানীতে অ্যাকোয়াকালচার নলেজ ডে 2026 অনুষ্ঠানে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতের সঙ্গে জড়িত, তাই এই দুটি খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও টেকসই হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পত্তি রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আজ রাজধানীর সোবহানবাগে দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন। বিশ্বে কারিগরির শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জনগণকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হবে। তিনি আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিমানকে গড়ে তুলতে কাজ অব্যাহত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি আজ রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাপ এবং অক্সফর্ম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটে 10 বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের প্রায় 10 বছর পূর্তি শুধু ফিরে দেখার সময় নয়, বরং নতুন করে উদ্যোগ নেওয়া ও জবাবদিহি নিশ্চিত করার সময়। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য উল্লেখ করে শামা ওবায়দ ইসলাম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক পছন্দ নয়, এটি একমাত্র টেকসই পথ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি আজ বরিশালে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন। আগামী 8ই ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হবে চলতি বছরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুরিয়া বৃত্তি পরীক্ষা, শেষ হবে 15ই ডিসেম্বর। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 8ই ডিসেম্বর বাংলা, 10ই ডিসেম্বর ইংরেজি, 13ই ডিসেম্বর গণিত এবং 15ই ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 82। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে 839 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামির উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হওয়া সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আজ প্রদর্শিত হয় কালজয়ী 2টি সিনেমা, নবাব সিরাজউদ্দৌলা ও 13 নম্বর ফেকো উস্তাগার লেন। এই উৎসবের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসার পাশাপাশি দর্শকরা সিনেমা হলমুখী হবেন বলে প্রত্যাশা শিল্পী, কলাকুশলী ও সুধীজনদের। আরো শুনুন প্রতিবেদনে।
5: বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা।
6: 1757 সালে পলাশীর প্রান্তরে 200 বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রটি কেবল একটি সিনেমাই নয়, এটি দেশের মানুষের কাছে ইতিহাসের বাস্তব চিত্রায়ন হিসেবে বিবেচিত। রাজধানীর মধুমিতা সিনেমা হলে শনিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন রোববার বিকেল 3টায় প্রদর্শিত হয় কালজয়ী এই চলচ্চিত্র। সন্ধ্যা 6টায় দেখানো হয় 13 নং ফেকু উস্তাগার লেন। ঢাকা শহরের 416 বছর উদযাপন উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 নামে শুরু হওয়া উৎসবে কালজয়ী 13টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসব শুরু হয় বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ প্রদর্শনীর মধ্য দিয়ে। ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আনার পাশাপাশি দর্শকদের সিনেমা হলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা শিল্পী, কলাকুশলী ও সুধীজনদের। যেমনটি বলছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ও কিংবদন্তি অভিনেত্রী নূতন।
7: আমাদের মধ্যে যেন হৃদয়তা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সেই আগের জায়গায় পৌঁছতে পারবে।
8: আজকে তরুণ প্রজন্মের অংশগ্রহণ আমি বেশি করে চাবো। আজকে তরুণ প্রজন্ম এরাই ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দেবে। একজন ভালো চলচ্চিত্রকার হবে, একজন ভালো নায়ক নায়িকা হবে, একজন ভালো গল্প লেখক লেখিকা হবে, কাজে তাদেরকে এগিয়ে আসতে হবে।
6: উৎসবের তৃতীয় দিন সোমবার বিকেল 3টায় জহির রায়হানের জীবন থেকে নেয়া এবং সন্ধ্যা জেলায় নান্টু ঘটক প্রদর্শিত হবে। আগামী 28 আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে প্রদর্শিত সিনেমাগুলো বিনামূল্যে দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। সাংবিধানিক পরিবর্তনের পর কাজাখস্তানে আজ একটি নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কাজাখস্তানের প্রায় 2 কোটি মানুষের মধ্যে 1,26,00,000 ভোটার রয়েছেন। সরকার অনুমোদিত শুধুমাত্র 7টি রাজনৈতিক দলকে এই নির্বাচনে প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কাজাখস্তান মার্চ মাসে একটি নতুন সংবিধান গ্রহণ করে, সে অনুযায়ী সংসদের উচ্চকক্ষ সিনেট বিলুপ্ত করে একটি নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করে। দেশটির কর্তৃপক্ষ বলছে এই পরিবর্তনগুলো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে। থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে দেশটির বিদ্রোহ পীড়িত দক্ষিণাঞ্চল জুড়ে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে 50টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ ও আগ্নেয় বোমা হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানায় গতরাতে দক্ষিণাঞ্চলের সীমান্ত প্রদেশগুলোতে এসব হামলা চালানো হয়। অধিকাংশ হামলায় নারাথিওয়াত প্রদেশে এবং বাকিগুলো পার্শ্ববর্তী ইয়ালা ও পাত্তানি প্রদেশে চালানো হয় বলে জানা গেছে। জাপানের রাজধানী টোকিও মেট্রোপলিটন এলাকা সহ দেশটির পূর্বাঞ্চলে আজ মাঝারি মাত্রার এক ভূমিকম্পের আঘাতে কমপক্ষে 37 জন আহত হয়েছেন। জাপান আবহাওয়া সংস্থা জানায় ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল 5.9 এবং এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চল ইবারাকি অঞ্চলের প্রায় 70 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে টোকিও সঙ্গে নারিতা বিমানবন্দরে যাতায়াতকারী এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি স্থানীয় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। খেলার খবর। ক্রিকেট। ম্যাকেয়ে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ইনিংস 51 রানে পরাজিত হয়েছে। ফলে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র হল। তবে এই সিরিজে পারফরমেন্সের ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপে গিয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। এর আগে 2024 সালে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচ টেস্ট সিরিজ 2-0 জিতে 7ম স্থান অধিকার করেছিল টাইগাররা। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 95 রান করে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 210 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95, অস্ট্রেলিয়া 210। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 সিরিজ ড্র করেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। দ্বীপ জেলা ভোলা দেশের একমাত্র জেলা যেটি মূল ভূখণ্ডের সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত নয়, কেননা তেতুলিয়া নদী একে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে।
11: নদীবেষ্টিত হওয়ায় ভোলার মানুষ দেশের অন্য অংশের সঙ্গে যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভর করছে। এটি একদিকে যেমন সময় সাপেক্ষ, তেমনি ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রেও অবহেলিত থেকে পিছিয়ে পড়ছে এ জেলার মানুষ। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলাম হিন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বৈঠকে যত দ্রুত সম্ভব এ উদ্যোগ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারেক রহমান। সংবাদ সূত্রে জানানো হয়, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশাল সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশালের রহমতপুর থেকে হিজলাম হিন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত সড়ক রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন যোগ্যতা দ্রুত যাচাই করা হবে। উল্লেখ্য, বরিশাল বিভাগের পূর্ব অংশ ভোলা জেলা। তেঁতুলিয়া নদী একে মূল ভূখণ্ড থেকে আলাদা করায় প্রায় 3,400 বর্গ কিলোমিটারের আয়তন এবং প্রায় 20,37,000 জনসংখ্যার জেলা ভোলার সঙ্গে বরিশালের সরাসরি স্থল যোগাযোগের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে ভোলা যাওয়ার একমাত্র উপায় হচ্ছে নদীপথ। নদীপথে বরিশাল থেকে ভোলার ভেতুরিয়া যেতে লঞ্চে প্রায় 2 ঘণ্টা এবং স্পিডবোটে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। ভেদুরিয়া থেকে ভোলা সদর উপজেলায় যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। বরিশালের লাহারহাট ফেরিঘাট থেকেও লঞ্চে ভেদুরিয়া যাওয়া যায়। এই ঘাট থেকে ভোলার ইলিশঘাট পর্যন্ত একটি ফেরি চলাচল করে। ভোলা থেকে যাত্রী ও পণ্য পরিবহন নৌকা ও লঞ্চের উপর নির্ভরশীল, যা এ জেলার আর্থসামাজিক উন্নয়নে প্রভাব ফেলছে। এখন সরকারের নির্ধারিত প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটি কমবে। ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নির্বাচনী অঙ্গীকারে দেশের যোগাযোগ ও পরিবহন খাতের উন্নয়নে একটি সমন্বিত, আধুনিক ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়নের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই আওতায় দেশের যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করতে একটি সুবিন্যস্ত জাতীয় এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে ভোলাকে দেশের অবিচ্ছিন্ন সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোলা জেলা মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত হলে দ্বীপটির দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতা দূর হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে এবং মানুষের যাতায়াত দ্রুত ও সহজ হবে। ধীরগতির নৌপথের উপর নির্ভরশীল না হয়ে ভোলাবাসী রোগী ও জরুরি সেবা নিতে দ্রুত দেশের অন্য অংশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শিক্ষা ও চিকিৎসা সেবা সহজলভ্য হবে। কৃষিপণ্য ও মাছ সহজে ও কম খরচে দেশের অন্য স্থানে পাঠানো যাবে। পর্যটকরা ভোলা ভ্রমণে আগ্রহী হবেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর হিসাবে ভোলার গ্যাস ক্ষেত্রগুলো থেকে যে বিপুল পরিমাণ গ্যাস মজুদ আছে তা দিয়ে জেলায় পুরোদমে শিল্পায়ন হওয়ার পরও উদ্বৃত্ত গ্যাস সড়ক নেটওয়ার্ক ধরে পাইপলাইনের মাধ্যমে দেশের অন্য অংশে নেওয়া সম্ভব হবে। সড়ক যোগাযোগের সুবিধা নিয়ে শিল্প উদ্যোক্তারাও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ভোলা জেলায় শিল্পায়নে এগিয়ে আসবেন। এতে জেলায় নতুন কর্মসংস্থান তৈরি হবে। এইভাবে গ্যাসের সুবিধা কাজে লাগিয়ে ভোলায় শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি ইপিজেড ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে। এর মাধ্যমে যেমন ভোলার অর্থনৈতিক অবস্থা বদলে যাবে, গোটা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনীতিও সমৃদ্ধ হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটের মাধ্যমে ভোলার সঙ্গে বরিশালে সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ খুবই ইতিবাচক ও সময় উপযোগী। এই রুটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে এটি সবচেয়ে কার্যকর বিকল্প পথ হয়ে উঠবে এবং এই সড়ক নেটওয়ার্ক বাস্তবায়িত হলে ভোলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও যাতায়াতের ভোগান্তির অবসান ঘটবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং FM 90 মেগাহার্সে। আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে প্রথমে গিয়েছেন অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুল হাকিম টলস্টয়, সুরকার মিল্টন খন্দকার।

স্টুডিও রেকর্ডে আপনারা শুনছেন দেশের গান। এবারে গানটি শিল্পী জিনিয়া জাফরিন লইপা, গানটির কথাগুলো সাজিয়েছেন গৌরপদ বসু, শুরু করেছেন রুহেল খন্দকার।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: শরৎ এসেছে বর্ষার শেষে, হিমেল পরশে নিয়ে ধরণী সেজেছে নতুন সাজেতে বর্ষা বিদায় দিয়ে। আকাশের মেঘ কালো রং মুছে এখন সাদায় ভরা, ভেসে চলে সে যে এক এক মনে আজ মনটা উদাস করা।
1: শরতের এই মনোরম সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে কাছের দূরের সকল শ্রোতবন্ধুকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উত্তরণ।
0: প্রিয় বন্ধুরা, সপ্তাহখানেক হয় বর্ষাকন্যা অশ্রু সজল চোখে বিদায় নিয়েছে বাংলার প্রকৃতি থেকে। হঠাৎ এক পশলা বৃষ্টি, পুনরায় ভাদ্রের সূর্যের উজ্জ্বল কড়ারোদের স্পর্শ ভাদ্রের প্রকৃতিকে মোহময় করে তুলেছে।
1: শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে তুলেছে রূপময়। গাছপালার পত্রপল্লবে গুচ্ছ গুচ্ছ অন্ধকার ফিকে হয়ে আসতেই পাকপাখালির দল মহা কলরবে ডানা মেলে উড়ে চলে নীল আকাশে।
0: আকাশের উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মতো উড়ে যায় পাখির ঝাঁক, শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা মেঘের দল।
1: প্রিয় বন্ধুরা, ভদ্রের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ব বিচিত্রা।
0: ব্যতিক্রম ছাড়া প্রায় প্রতিটি সরকারি বেসরকারি অফিসেই কম বেশি চা কফি পানের ব্যবস্থা থাকে। দিনে খুব বেশি চা কফি পান করে না ফেললে সচরাচর এই বিষয়ে অফিস থেকে কর্মীদের কিন্তু তেমন কিছু বলা হয় না। কিন্তু চীনের আনহুই প্রদেশে ঘটেছে এক বিরল ঘটনা। সেখানকার একটি প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর দুই কর্মীকে অফিসে যত কাপ চা পান করেছেন তার বিল পরিশোধ করতে হয়েছে। ওই দুই কর্মী জানতেন তাদের অফিসে বিনামূল্যে চা পান করানো হয়, কিন্তু চাকরি ছাড়ার পর অফিসের বস তাদের কাছ থেকে অফিসে থাকতে তারা যত কাপ চা পান করেছেন তার মূল্য পুরোটাই পরিশোধ করতে বলেন। চার টাকা আদায়ের জন্য রীতিমতো আইনি চিঠিও দেওয়া হয় ওই দুই কর্মীকে। সেই চিঠি পেয়ে কর্মীরা স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন। টাকার অঙ্কটাও নেহাত কম নয়। কর্মীরা গুনে গুনে ১৭,০০০ ইউয়ান প্রতিষ্ঠানটিকে পরিশোধ করেন। নিজেদের পক্ষে কোনো আইনি ব্যবস্থা নেননি ওই দুই কর্মী, তবে ঘটনাটি তারা ফলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
1: আধুনিক যুগে শহরের মানুষ অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করে, এর অবশ্য অনেক বাস্তব কারণও রয়েছে। শহরে গ্রামের মতো অত ব্যবহারযোগ্য ভূমি নেই, থাকলেও তার মূল্য অত্যন্ত চড়া, তাই ফ্ল্যাটে বসবাসই সুলভ। তবে কখনো কখনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের মূল্য ভূমির মূল্যকেও ছাড়িয়ে যায়। সম্প্রতি ইউরোপের ক্ষুদ্র দেশ মোনাকোতে একটি অ্যাপার্টমেন্টের বিক্রি হয়েছে ৫৫,৪০,০০০ ডলারে। ইউক্রেনের শীর্ষ ধনী ব্যক্তি রিনাত আখমেথভ এর মালিকাধীন প্রতিষ্ঠান সিস্টেম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এমন আকাশচুম্বী মূল্যের অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছে। বিশালাকার এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটটির আয়তন ২৬,৯০০ বর্গফুটের বেশি। এতে কক্ষ রয়েছে ২১টি, বহুতল ভবনের উপরের দিকে ৫টি তলায় নির্মিত। এই ফ্ল্যাটের প্রতিটি বারান্দা ও প্রতিটি টেরাস থেকে ভূমধ্যসাগরের নীল জলরাশির প্যানোরামিক ভিউ দেখা যায়। বিশ্ববিচিত্রা শেষ হলো।

0: দুরন্তপনার জন্য বন্ধুরা তাকে সনি বলে ডাকত। মহল্লায় দুর্নাম ছিল বখাটে। দুষ্টু ছেলে হিসেবে বন্ধুদের আড্ডায় বা মাঠে কোথাও মারামারিতে অবধারিত ছিল তার অংশগ্রহণ।
1: আল পাচিনো নামের এই ছেলেটি মাঝে মধ্যে স্কুলে যেত। আমেরিকায় অভিবাসী ইতালীয় দম্পতি সালভেতর পাচিনো ও রোজের ঘরে জন্ম হল আল পাচিনোর। 2 বছর বয়সেই মা বাবার বিচ্ছেদ দেখেন আল পাচিনো।
0: ভেঙে যাওয়া পরিবারের সন্তানদের যেমন অনেক সময় নানা বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়, বাবা মা দুজনের সঙ্গে সম্পর্ক বজায় থাকলেও আল পাচিনোকেও ভেঙে যাওয়া পরিবারের সব যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। পরবর্তী জীবনে আল পাচিনো বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা ও পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
1: মার্কিনের অভিনেতা ও পরিচালক 1940 সালের 25 এপ্রিল নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। পুরো নাম আলফ্রেডো জেমস আল পাচিনো।
0: জনপ্রিয় সিনেমা সিরিজ গডফাদারের মতো চলচ্চিত্র অভিনয় করে তিনি পৌঁছে যান খ্যাতির শিখরে।
1: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে মার্কিন অভিনয়শিল্পী ও পরিচালক আল পাচিনোর বর্ণাঢ্য জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তারেক।
2: আল পাচিনো অভিনয়ের ভাষায় এক নীরব বিস্ফোরণ। চলচ্চিত্রের পর্দায় এমন কিছু মুখ থাকে যাদের উপস্থিতি সংলাপের চেয়েও বেশি কথা বলে। আল পাচিনো সেই বিরল শিল্পীদের একজন যার চোখের দৃষ্টি, কণ্ঠের ওঠানামা এবং নীরবতার ভেতর লুকিয়ে থাকা আবেগ দর্শকের হৃদয়ে স্থায়ী দাগ কেটে যায়। তিনি কেবল একজন অভিনেতা নন, তিনি অভিনয় শিল্পের এক জীবন্ত অভিধান।
3: You need people like me. Let's say that's the bad guy.
2: 1940 সালের 25 এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ইস্ট হার্লেমে জন্ম নেওয়া আলফ্রেডো জেমস পাচিনোর জীবন শুরু হয়েছিল সাধারণ মানুষের ভিড়ে। ইতালীয় অভিবাসী পরিবারে জন্ম নেওয়া এই শিশুটি বড় হয় দারিদ্র, একাকিত্ব এবং সংগ্রামের মধ্য দিয়ে। শৈশব থেকেই তাঁর জীবনে স্থায়িত্বের অভাব ছিল, কিন্তু সেই অনিশ্চয়তার মাঝেই জন্ম নেয় অভিনয়ের প্রতি তার এক অদম্য আকর্ষণ। বিদ্যালয়ের পাঠ্য বইয়ের চেয়ে মঞ্চের আলো তাঁর কাছে বেশি জীবন্ত মনে হতো, তাই প্রচলিত শিক্ষার পথ ছেড়ে তিনি বেছে নেন অভিনয়ের কঠিন ও অনিশ্চিত পথ। মঞ্চ থেকে পর্দায় উত্তরণ, আল পাচিনোর অভিনয় জীবনের ভিত্তি গড়ে ওঠে থিয়েটারে। অ্যাক্টরস স্টুডিওতে লি স্ট্রাসবার্গের কাছে মেথড অ্যাক্টিং শেখার সময় তিনি উপলব্ধি করেন অভিনয় মানে কেবল চরিত্রেই ঢুকে যাওয়া নয়, বরং চরিত্র হয়ে ওঠা। মঞ্চে তার অভিনয় ছিল সংযত অথচ তীক্ষ্ণ, আবেগপ্রবণ এবং সংযমী। আল পাচিনো প্রথমে মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার পরিচয় দেন। ব্রডওয়ে ও অফ ব্রডওয়ে নাটকে তার অভিনয় সমালোচকদের নজর কাড়ে। এই মঞ্চ অনুশীলনের পরিণত রূপ দেখা যায় তার প্রথম দিকের চলচ্চিত্রগুলোতে, যেখানে তিনি চরিত্রকে পর্দায় নয় বাস্তব জীবনের মানুষ হিসেবে উপস্থিত করেন। 1969 সালে তার প্রথম উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে দ্য প্যানিক ইন নিডল পার্ক। সেখানে একজন মাদকাসক্ত যুবকের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।
3: 1972 সালে
2: মুক্তিপ্রাপ্ত দ্য গডফাদার চলচ্চিত্রে মাইকেল কর্লিওনে চরিত্রটি আল পাচিনোর অভিনয় জীবনের মাইল ফলক। এই চরিত্রের রূপান্তর একজন নিরীহ যুবক থেকে নিষ্ঠুর মাফিয়া নেতায় পরিণত হওয়া চলচ্চিত্র ইতিহাসে অভিনয়ের এক অতুলনীয় অধ্যায়। এখানে আল পাচিনো প্রমাণ করেন অভিনয় কখনো উচ্চকণ্ঠে নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী। আল পাচিনোর অভিনয়ের বড় শক্তি হচ্ছে তার চরিত্র বাছাই। তিনি প্রায়শই এমন মানুষদের রূপায়ণ করেন যারা সমাজের আলো আঁধারের সীমান্তে দাঁড়িয়ে থাকে, আইনের রক্ষক হয়েও অপরাধী, প্রেমিক হয়েও সহিংস, আদর্শবাদী হয়েও ক্ষমতালোভী। স্কারফেস, সারফিকো, ডগ ডে আফটারনুন, সেন্ট অফ এ ওম্যান কিংবা হিট, প্রতিটি ছবিতে তিনি মানব মনের জটিলতা, দ্বন্দ্ব ও দুর্বলতাকে নির্মোহভাবে তুলে ধরেছেন। তার অভিনয়ে নায়ক কিংবা খলনায়কের সীমানা স্পষ্ট নয়, বরং মানুষটাই মুখ্য। দীর্ঘদিন অসাধারণ অভিনয় করেও অস্কার না পাওয়া যেন আল পাচিনোর ভাগ্যলেখনেই ছিল। অবশেষে ১৯৯৩ সালে সেন্ট অফ এ উইমেন চলচ্চিত্রে অন্ধ কর্নেল ফ্র্যাঙ্ক স্লেট চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কার জয় করেন।
3: I've been around, you know. There was a time I could see, and I have seen. Boys like these, younger than these, their arms torn out, their legs ripped off. But there is nothing like the sight of an amputated spirit. There is no prosthetic for that.
2: এই পুরস্কার ছিল কেবল একটি প্রতীক, তার প্রকৃত অর্জন দর্শকের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকা। ব্যক্তিগত জীবনে আল পাচিনো বরাবরই নিভৃতচারী। বিয়ের বন্ধনে আবদ্ধ না হয়েও তিনি শিল্প, সাহিত্য ও থিয়েটারের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। খ্যাতির ঝলকানির চেয়েও তাঁর কাছে অভিনয়ের সাধনাই বেশি গুরুত্বপূর্ণ। বয়সের ভার তাঁর কণ্ঠে ছাপ ফেললেও অভিনয়ের তেজ আজও অটুট। আল পাচিনো এমন এক শিল্পী যিনি প্রমাণ করেছেন অভিনয় মানেই কেবল অভিনয় নয়, এটি এক ধরনের আত্মানুসন্ধান। তাঁর চরিত্রগুলো আমাদের দেখায় মানুষের ভেতরের আলো ও অন্ধকারের সহাবস্থান। তাই আল পাচিনো কেবল একজন অভিনেতা নন, তিনি চলচ্চিত্র ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়, এক নীরব বিস্ফোরণ যা সময়ের সঙ্গে আরও গভীর হয়ে ওঠে। তিনি সেই বিরল অভিনেতা।

0: বিখ্যাত লিটল ওম্যান উপন্যাসটি মার্স পরিবারের চার বোন মেগ, জো, বেথ ও অ্যামির শৈশব থেকে পূর্ণ নারীতে পরিণত হওয়ার গল্প বলে।
1: মেগ সবার বড়, তিনি মার্জিত ঐতিহ্যবাহী জীবন পছন্দ করেন। জো দ্বিতীয় বোন, তিনি স্বাধীনচেতা, বিদ্রোহী ও উচ্চাকাঙ্ক্ষী লেখক।
0: তৃতীয় বোন বেথ শান্ত ও সঙ্গীতপ্রিয় এবং অত্যন্ত দয়ালু। ছোট বোন অ্যামি শিল্পী হতে ইচ্ছুক এবং কিছুটা বিলাসপ্রিয়। চার বোনের বিচক্ষণ ও আদর্শবাদী মা মার্মি।
1: আমেরিকান গৃহযুদ্ধের পটভূমিতে রচিত এই উপন্যাসে মার্চ পরিবারের সংগ্রাম, পারস্পরিক ভালোবাসা, ব্যক্তিগত স্বপ্ন এবং আত্মত্যাগের সুন্দর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থপরিচিতি পর্বে লুইজা মে অ্যালকট এর বিখ্যাত লিটল ওম্যান উপন্যাসটি সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক মাসরুর শাহিদ সেন।
2: আজ যে বইয়ের পাতা উল্টাবো আপনাদের সাথে, তা 150 বছরের পুরনো এক উপন্যাস, আর এর চরিত্রটা থাকত আমাদের থেকে প্রায় 8,000 মাইল দূরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। তবু আমরা বলতে পারি না এই গল্প পুরনো বা এই গল্প দূরের, বরং এর চরিত্ররা যেন এখনকার, এইখানে আমাদের ঘরে বা বাড়ির পাশে বা গ্রামে বা খবরের পাতায়, এমন চারটি মেয়ে আর তাদের নিরন্তর বেড়ে ওঠা আমাদের খুব পরিচিত। অনেকেই হয়তো আজ করতে পেরেছেন আমি কোন উপন্যাসের কথা বলছি, লিটল উইমেন। অনেকেই পড়ে থাকবেন বা চাইলে পড়ে ফেলতে পারেন, কারণ মার্কিন লেখক লুইসা মে ওলকটের এই উপন্যাস বাংলা অনুবাদে পাওয়া যায়। শিরোনাম অনুবাদ না করে লিটল ওম্যান হিসেবেই সচরাচর থাকে। লিটলের জুৎসই অনুবাদ পাওয়া একটু ঝক্কির, তবে উপন্যাসের নাম হতে পারে সাধারণ মেয়েরা, কিংবা হতে পারে চার মেয়ে বা চার বোন, কারণ এই উপন্যাস চার বোনকে নিয়ে, তাদের সংগ্রাম, তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা, তাদের বেড়ে ওঠার গল্প। ওলকট শুরুতে অবশ্য মেয়েদের নিয়ে উপন্যাস লিখতে চান নাই, তাঁর আগ্রহ ছিল ছেলেদের নিয়ে গল্প লেখার, কিন্তু প্রকাশকের তাগিদ, এমন উপন্যাসের নাকি পাঠক চাহিদা আছে, তাই ওলকট উপন্যাসখানা লিখতে শুরু করেন। রসদ নিলেন তাঁর নিজের আর তাঁর তিন বোনের বেড়ে ওঠার জীবন থেকে, ভাগ্যিস লিখেছিলেন। প্রকাশ হওয়ার সাথে সাথে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই বই। অনেকটা চার্লস ডিকেন্সের আদলে লেখা এই উপন্যাস কোন রাজকন্যা বা মহাসুন্দরীর গাথা নয়। উপন্যাসের চার বোন ধনী নয়, তারা নিখুঁত সুন্দর নয়, তারা ধোয়া তুলসী পাতা নয়, তারা বাস্তব, যেমন ধোয়া ওঠা ভাতের পাতিল, টকবক করে ফোটা, ঠিকঠাক পরিচর্যা পেলে তৈরি হবে ঝরঝরে প্রাণ, নইলে হয়তো পাতিলের কানা উপচে গড়িয়ে করবে একাকার। বলছিলাম চার বোনের কথা, যাদেরকে ভালোবেসে পাঠকেরা ডাকে মার্চ সিস্টার্স বলে। না, তারা সবাই মার্চ মাসে জন্মায়নি, তাদের পদবি মার্চ। লিটল ওম্যান ওই চার বোনের গল্প, মেগ, জো, বেথ আর অ্যামি। উপন্যাস যখন খোলে দেশে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে, তখন গৃহযুদ্ধ চলে। বাবা যুদ্ধে, মা একা সামলাচ্ছেন তার সংসার, চার মেয়ে। প্রধান চরিত্র যে, সে জো মার্চ। জো চায় পড়াশোনা করতে, ঘুরে বেড়াতে, লেখক হতে। সে রাগী আর জেদি বটে, একটু ছন্ন ছাড়া, তবে গভীরভাবে মানবিক। সে বিয়ে করবে বটে, তবে বিয়েকেই জীবনের একমাত্র লক্ষ্য সে ভাবে না। সমাজও তাই তাকে কেমন কেমন চোখে দেখে, এমন তো আমাদের চারপাশে আছে আজও। সমাজ বলে মেয়েদের এত পড়ে কি হবে, এর মুখোমুখি দাঁড়িয়ে মেয়েটি বলে আমি আগে নিজের পায়ে দাঁড়াবো। তেমনটি করতে গিয়ে জো ভুল করে, ভেঙে পড়ে, ফের উঠে দাঁড়ায়। সে বলে আমি ঝড়কে ভয় করি না, কারণ আমি শিখছি কিভাবে ঝড় ঝঞ্ঝায় নৌকা চালাতে হয়। জো যদি স্বাধীন চেতা তো মেগ মার্চ, মানে বড় বোন, সে গোছালো আর দায়িত্ববোধ সম্পন্ন। সে সংসার চায়, চায় বিয়ে করতে, থির হতে, থিতু হতে, গুছিয়ে বাঁচতে। সেজো বোন বেথ একদম চুপচাপ, নিজের জন্য ভাবে না, অন্যের ভালোর জন্য তার যত ভাবনা। বেথের জীবনই খুব বেশি সুখের হয় না। লাজুক স্নিগ্ধ এই মেয়েটি যখন অসুখে ভুগে মৃত্যুর সাথে লড়ছে, পুরো পরিবার যেন বুঝল এই মেয়েটি আর থাকবে না, তাই তার জন্য তারা আলাদা একটা ঘর করে দেয়। এ যেন পারিবারিক স্বীকৃতি, তুমি তোমার কথা বলতে চাও নাই, কিন্তু তোমার গল্প জরুরি। বেথের উল্টো হলো এমি, সবার ছোট বোন। সে নিজের চাওয়া পাওয়া বোঝে আর তা ঠিক ঠিক বুঝে নিতে চায়। সে শিল্প চর্চায় আগ্রহী, নিজের সৌন্দর্য নিয়ে সচেতন, যোগাযোগ রাখতে চায় পদস্থ মানুষের সাথে, কারণ তার সামাজিক অবস্থান আর স্বীকৃতি চাই। 350 পৃষ্ঠা লিটল ওম্যান এই চার বোনের গড়ে বেড়ে ওঠার কাহিনী। কেউ কেউ একে নারীবাদী ভাবতে পারেন, কেউ ভাবতে পারেন বিপ্লবী, তবে উপন্যাস মূলত নারীর আত্মনির্ভরতার গল্প। কোনো একরৈখিক দর্শনের উপর দাঁড়িয়ে নেই এই বই। এ বই নারীর বেড়ে ওঠার পথে পরিবার আর নিজের ভূমিকাকে নাকচ

0: করে না, পরিবার বা বিয়ের ভূমিকাকে গুরুত্ব দেয়। বরং এই উপন্যাস দেখায় কিভাবে পরিবার আর বিয়ে নারীকে সমৃদ্ধি যোগান দেয়। যেমন ওই চার বোনের মা বাবা সংসার পরিচালনায় সমান সমান দায়িত্ব নেন, কিংবা বিয়ে প্রসঙ্গে ওই চার বোনের মা বলেন, ভালোবাসার স্বাধীনতা একসঙ্গে চলতে পারে, সেই রানী হয়ে লাভ কি, যার মর্যাদা নেই নিজেরই পরিবারে। আমি বরং চাই তুমি গরিবের স্ত্রী হও, কিন্তু তোমায় যেন সে ভালোবাসে আর সম্মান করে। মায়ের কথাই হয়তো এক মন্ত্র যা আজকের জন্য প্রযোজ্য, বিয়ে করো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। শেষ করি শেষের পর থেকে, লিটল উইমেন উপন্যাসের দোর্দণ্ড জনপ্রিয়তা আর পাঠকের উত্তুঙ্গ কৌতূহলের কারণে ওলকটের দ্বিতীয় কিস্তি লিখে ফেললেন। প্রকাশিত হল পরের বছরই 1869 সালে, নাম গুড ভাইবস। সে গল্প হয়তো হবে আরেকদিন।
1: উত্তরণ প্রিয় বন্ধুরা শুনছিলেন গ্রন্থ পরিচিতি পর্ব। 1971 সালে জানুয়ারি মাস, স্বাধিকার আন্দোলন তখনও তুঙ্গে ওঠেনি। 17 জানুয়ারি মুক্তি পায় মিষ্টি প্রেমের এক সিনেমা, স্মৃতিটুকু থাক।
2: ছবিটা পরিচালনা করেন আলমগীর কুমকুম। প্রধান দুটি চরিত্রের অভিনয় করেন রাজ্জাক ও কবরী। ছবির সঙ্গীত পরিচালনা করেন আলম খান।
1: স্মৃতিটুকু থাক চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান, মন তো ছোঁয়া যাবে না। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শরৎ প্রকৃতিকে অপরূপ রূপে সাজিয়ে দেয়, যার আবেশে অতি সাধারণ মানুষও ভাবাবেগে আপ্লুত হয়।
1: শরৎ অবসাদগ্রস্ত মনেও নতুন প্রেরণার সঞ্চার করে। তাই তো আমরা প্রকৃতিকে দেখি শরতের অপরূপ রঙের খেলা, শরতে প্রাণবন্ত রূপ নিয়ে হেসে ওঠে গ্রাম বাংলার বিস্তৃত দিগন্ত।
0: শরৎ শুভ্রতার ঋতু, শরৎ মন উদাস হওয়ার ঋতু। উত্তরণ শ্রোতাদের মন ভালো থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম
0: এবং আমি কে এম শোয়েব, সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: সপ্তাহ পরিক্রমায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে যথাসময়ে হাজির হয়েছি আমি সুরাইয়া সুলতানা,
1: আমি এস এম আসাদুজ্জামান। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন।
0: প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতে শোনাব জন্ম ছায়াছবির গান, শিল্পী মনির খান ও বেবী নাজনীন।
1: শুনতে চেয়েছেন চিলাইগাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ এবং লিজা আক্তার।
0: দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম।
1: দক্ষিণ পিরিজপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও আলেয়া সুলতানা।
0: লালগোলা শ্রীপুর পাবনা সদর পাবনা থেকে আব্দুল খালিক পলাশ ও কোহিনুর আক্তার লিপি।
1: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম।
0: ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জান মিয়া হোসেন, সাথে আছে নুরনাহার সাইরি সামিয়া সায়েম।
1: ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা।
0: বোলপুর শান্তিনিকেতন বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে শেখ রাজীব।
1: চলুন বন্ধুরা শুনে আসি।

0: আজমপুর উলিপুর কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ, ওনায়েজ আহমেদ, গাবগাছি চন্দনগাছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে ওয়াসির রহমান মিন্টু, সাথে আছে সজীব সোমাইয়া, শিরিন শিলা,
1: শীতলকুচি কুচবিহার ভারত থেকে শহীদুল ইসলাম, শহর গোপিনপুর ঘাটাইল টাঙ্গাইল থেকে মাসুম মাহমুদ পরশ, ফারহানা জেরিন, মাহমুদা আক্তার মিতু, আসাদ ফাহাদ, নাসির হোসেন,
0: বগাজানবাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, সিমরান বিশ্বাস, মিলন কুমার মণ্ডল, সীমা মণ্ডল, এসআর চালা সাগরদিঘি ঘাটাইল টাঙ্গল থেকে রানুপালা, বাদল বর্মন, সিমরান বিশ্বাস, পেখম রায়,
1: আরও রয়েছেন লোহাকুচি কালীগঞ্জ লালমনিহাট থেকে কেশব চন্দ্র রায় এবং কল্পনা রানী রায়। আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন রাখাল রাজা ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর।

0: এবারে শোনাব মাস্টার সামুরাই, এছে আছে গান শিল্পী রুনা লাইলা ও এন্ড্রকিশোর।
1: শুনতে চেয়েছেন আপনারা উত্তর মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন্নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম, মোসাম্মদ মুন্নি খাতুন,
0: ভেন্ডারবাড়ি উলিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম ও ফারুক,
1: গোংরা চাপড়া নদিয়া ভারত থেকে রামন শেখ, রেহানা শেখ,
0: মোহাম্মদ তারিক তারিফ হাসান, এবং সেই সাথে রয়েছেন বেনুঘাট দিঘির পাড় রংপুর থেকে সেলিম রাজ, ইথুন ইমন বাবু, রিপন বাবু, সেলিনা আক্তার এবং রুমি খাতুন।
1: আপনাদের সবার পছন্দ কিছু কিছু ভালোবাসা, এমনও তো হয়।

0: এবারে স্বপ্নের নায়ক ছাঁচিপের গান শিল্পী আগুন ও সালমা জাহান।
1: শুনতে চেয়েছেন শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, আধার দিঘি বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ সোহেল রানা। সোহেল সাথে আছেন রায়হান, সবুজ, আবির, রফিকুল, শেখ ফরিদ ও দীপক চক্রবর্তী।
0: তুলন্ড থামেশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া, ঘোড়াদার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমদ শিপুন, আফিয়া খানম জুলি।
1: আরও রয়েছেন মাগুরা ফুলের ঘাট, কিশোরগঞ্জ নীলফামারি থেকে আমাদের বন্ধু নামকুই জুলি খাতুন।
0: আচ্ছা,
1: যাই হোক, বন্ধু লিখেছেন রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাব থেকে, নামটা আমরা মিস করে গেছি। তো চলুন বন্ধুরা আপনাদের পছন্দের শিল্পী গানটি শুনে আসি।

0: হলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব দিশা, মঞ্জুরুল ইসলাম মিন্টু, কেবল কৃষ্ণ জুম্মাহাট হলিপুর কুড়িগ্রাম থেকে।
1: পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালন, শামিমা সাদিয়া মরিয়ম সীমার, ডাক্তার টোকন, পরাগ মুন, রজনী, জবা, টিউলি, কাকুলি, ঝন্টু, চাঁদনী, জান্নাতি ও কথা।
0: পীরগাছা রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু, মোসাম্মদ মাহমুদা পারভিন, মোহনা, চর, হাতিভাঙা কাঠারবিল, দেওয়ানগঞ্জ, জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন।
1: শুনতে চেয়েছেন মিস ডায়না ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও তপন চৌধুরী।

0: এবারে গানটি শুনতে চেয়েছেন জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম সানা ও আজিজ খান, মাকারকুল ছনকা, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল। সাথে রয়েছেন হাফিজুর রহমান সাইমন, আপনি আছেন কবুলিবাড়ি, বাসুরিয়া, বাসুরিয়া বাজার, সরিষা বাড়ি, জামালপুর থেকে
1: মহির খারুয়া, গফরগাঁও, ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন ও মিসেস সোমা শরীফ, ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজল হোসেন, উত্তর কেরুয়া, রায়পুর, লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ কবির, মাইমুনা আক্তার হাসি, সাফওয়ান ও মারোয়ান।
0: বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে নাইম ও মামুন, দেল্লা, পংবাইজোড়া, নাগরপুর, টাঙ্গাইল থেকে আরজিনা, আমিনুর রহমান, মুশফিকা, নওরিন ফাতেমা, তিশা, মেহেদী, কামাল, ইসমাইল, আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মোহাইমিনুর রহমান, নীরব আহমেদ, শুকুর খান ও আমিনুর রহমান।
1: শেখপাড়া, সোনাপুর, বাগাতিপাড়া, নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ এবং মোহাম্মদ শাহাদ শাফি।

এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। শুনছেন বলো না ভালোবাসা ছায়াছবির গান, শিল্পী কনক চাপা ও ইন্দ্রকিশোরের কণ্ঠে।

0: শুনছেন অনুরোধের আসন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা। এবারে শোনাব আনন্দ শ্রুচ্ছবির গান, শিল্পেন্দ্র কিশোর ও সালমা জাহান।
1: রানীবন্দর, চিড়িবন্দর, দিনাজপুর থেকে শুনতে চেয়েছেন বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস এবং সৈকত কুমার দাস। সখীপুর টাঙ্গাইল থেকে মিনহাজ উদ্দিন, ফারহানা এবং মিতু মাসুম।
0: চলুন শুনি আপনাদের পছন্দের গানটি।

0: এবারে গরিবের বৌ ছাচবির গান শিল্পী রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন ডুমুরিয়া খুলনা থেকে মোহাম্মদ কাশিম সর্দার, বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে মোহাম্মদ লুৎফুর জোয়ারদার, মোংলা বাগেরহাট থেকে সেতু কুমারী হালদার।

0: এবারে গানটি শুনতে চেয়েছেন শ্রী দীপক চক্রবর্তী, আপনি সাথে রয়েছেন শ্রী বিথি চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চক্রবর্তী, শ্রী দীপক কুমার শর্মা, হাজরাডাঙ্গা, সুন্দরদীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে।
1: আর আছেন রোশন আর লাবণী, শঙ্কর দিয়া গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া থেকে। সাথে আছে সোহেল রানার হৃদয় মুগ্ধ স্নিগ্ধ, রাজকন্যা স্নেহা ও রেহানা খাতুন।
0: শুনতে চেয়েছেন কে আমার বাবা, এছাড়া ছবির গান একসাথে গিয়েছেন খালিদ হাসান মিলু ও ডলি সায়ন্তনী।

0: এবারে দুই জীবন ছাড়ছে ওর গান, শিল্পী এন্ড্রু কিশোর, রুনা লায়লা। শুনতে চেয়েছেন আপনারা
1: কর্ণসূতি কামারখন্দ সিরাজগঞ্জ থেকে আদিল হাসান খান, তাকিফ, তানিশা, তাকিয়া ও পারুল।
0: আছেন তারাগঞ্জ রংপুর থেকে এইচ এম মাজেদুল ইসলাম, উম্মে সালমা, মোহাম্মদ মুহিদ আল হাসান এবং মোহাম্মদ নাইম আল হাসান।

0: এবারে এর জ্যোতির লড়াই ছায়াছবির গান শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন অর্জুন চন্দ্রশীল। আপনার সাথে রয়েছেন, আপনি লিখেছেন, পাঁচ নম্বর পূর্ব গুপ্তি বাজার ফরিদগঞ্জ চাঁদপুর থেকে। সাথে আছেন পূজারানী শীল ঋতু, পন্না রানী শীল, কাজল মেম্বার, নাজমা মুক্তারবাগ, সাজেদা, মুক্তা ইসলাম, আমজাদ সর্দার, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ সোহাগ ব্যাপারী।

0: দিল্লাপং বাইজরা নাগরপুর টাঙ্গাইল থেকে আর সিনা আমিনুর রহমান, মুশফিকা নরিন ফাতেমা, তিশা মেহেদি, কামাল ইসমাইল, আব্দুল আলী, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মোহাইমিনুর রহমান, নীরব আহমেদ, শুকুর খান।
1: মোহাম্মদ নাসিরুদ্দিন শরীফ আপনি লিখেছেন পূর্ব ইজদায়ের শান্তিবাগ রোড ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। শুনতে চেয়েছেন অপরাধী ছায়াছবির গান,
0: শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই। তবে যাবার আগে আরও একবার জানিয়ে দিতে চাই অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা। অনুরোধের আসর নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইল ঠিকানা bpnibedon2018@outlook.com।
1: নিবেদন গ্রন্থনায় ছিলেন দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতা ছিলেন মোহাম্মদ রাসেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবার আপনাদের পছন্দের গান শোনাতে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ।

প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অল্প কিছুক্ষণ পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে হাসিনা পারভীন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে এ নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহ উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং নতুন নৌপ্রধান হিসেবে নিযুক্ত হয় তাকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় এ ধরনের আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফরজানার সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা জাহেদুর রহমান উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি আজ রাজধানীতে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ এবং অক্সফাম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটের 10 বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে একথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের অবদানের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব না। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। করা হয়েছে। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথ পাথে অনুষ্ঠানে সাহাবিদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ সম্পর্কে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম অমরশির শুনবেন সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঠি আমার। সৈনিক ব্যাধির জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক রেবেকা। এবারে FM এর অনুষ্ঠান, FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার, আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6:00 পর্যন্ত সারাদেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আশুগঞ্জে 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি, বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:37, অস্ত যাবে সন্ধ্যে 6:24। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্সে, FM 102 ও FM 90 মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: আজ আমরা শুনলাম সূরা ইউনুসের ৩১ এবং ৩২ আয়াত, যার অর্থ হচ্ছে, আপনি বলুন, কে তোমাদেরকে রিজিক দান করেন আসমান ও জমিন থেকে, অথবা তিনি কে যার কর্তৃত্বাধীন শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি, এবং কে বের করেন জীবিতকে মৃত থেকে, আর কে বের করেন মৃতকে জীবিত থেকে, এবং কে যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করেন? তখন তারা অবশ্যই বলবে, আল্লাহ। আপনি বলুন, তবু কি তোমরা সতর্ক হবে না? সুতরাং তিনিই আল্লাহ তোমাদের প্রকৃত রব, সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহী ছাড়া আর কি থাকে? সুতরাং কোথায় তোমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে?
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের নিশুতীয় অধিবেশন শুরু হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা।

0: অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজ এ। আজকের নিশ্রুতির অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি সজীব দত্ত
1: এবং আমি মোহাম্মদ শহীদুল্লাহ।
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাসেল আহমেদ ও SM আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মেহেদী হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের নিশুতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে। প্রথমে রাত ১২টায় শুনবেন বাংলা সংবাদ, ১২:০৫ ইংরেজি সংবাদ, ১২:১০ শুনবেন দেশের গান, ১২:১৫ নিশুতির নাটক, ১১:১৫ বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, ১১:৪০ রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, ১২:০০ আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান, ১২:৫০ শুনবেন নজরুল সঙ্গীত, ২:৫৫ আবহাওয়া বার্তা ও দিনের অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিলাম আমাদের আজকের নিশুতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি ফাতুমা শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং নতুন নৌপ্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় এ ধরনের আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ, বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকশ দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি আজ রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব এবং অক্সফাম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটের ১০ বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের অবদানের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ আবুল হোসেন। Prime Minister Tariq Rahman has asked the members of Navy and Air Force selection boards to consider professional competence and merit while promoting officers, keeping political ideology and personal preference aside. He said this while inaugurating the Navy and Air Force Selection Board 2026 at the Air Force headquarters today. The board will consider eligible officers of the Bangladesh Navy holding the ranks of Captain, Commander and Lieutenant Commander, and officers of the Bangladesh Air Force holding the ranks of Group Captain, Wing Commander and Squadron Leader for promoting to the next ranks. The Prime Minister added that professional skills, leadership qualities, discipline, integrity, loyalty and overall suitability for appointment should be given priority in evaluating officers for promotion. He said Bangladesh Navy and Air Force, alongside safeguarding the country's independence and sovereignty, have been making crucial contributions to the maintaining internal peace, discipline and stability and assisting the civil administration in tackling disasters. Tariq Rahman thanked the chiefs and all members of the two forces for their contributions and sacrifices in serving the country. Before opening the selection board, Tariq Rahman adorned Chief of Naval Staff Kundukar Misbah-ul-Azim with the Admiral rank badge and congratulated him on his appointment as the new Navy Chief. The Prime Minister later inspected several important operational installations of Bangladesh Air Force. President Mirza Fakhrul Islam Alamgir has held his first official engagements at Bongobhabon. Earlier, a smart contingent of the horse-mounted team of Bangladesh police welcomed the president on his arrival at Bongobhabon this morning. A smartly turned-out President Guard Regiment PGR contingent gave him a guard of honor as part of the welcoming ceremony. The president then proceeded to his office and signed official documents. Newly appointed Information Broadcasting Minister Andalib Rahman has called upon the heads of different departments under his ministry to work in coordination to ensure transparency and accountability. He made the call at an introductory meeting with the officials and employees of the ministry at the Secretariat today. The Information Broadcasting Minister said the government's main goal is to ensure an environment of free and open journalism by breaking the culture of control that was imposed during the tenure of fallen government. Andalib Rahman said it is the moral responsibility of the government to project correct information to the people about government activities. At the meeting, State Minister for Information Broadcasting Yasir Khan Chaudhry stressed the speedy implementation of the plans adopted by the ministry and its departments. Newly appointed Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan has said local government elections will be held as per constitutional rules. He said this while exchanging greetings and views with heads of various organizations and departments under his ministry and media personnel at the Secretariat today. The minister said the present government will not hold elections like the ones held during the fallen government. He said BNP does not believe in the politics of revenge and the government is genuinely moving forward to restore democratic system. State Minister for Foreign Affairs Shamma Ubaid Islam has said resolving the protracted Rohingya crisis is a political and moral responsibility that the international community must collectively bear, stressing that Bangladesh cannot be left alone to bear the burden. She was addressing a dialogue titled Rohingya Crisis Entering 10 Years from Humanitarian Response to Sustainable Solutions, jointly organized by the Diplomatic Correspondence Association Bangladesh DCAP and Oxfam in the capital today. terming the 10th anniversary of Rohingya crisis mark a moment for reflection, reckoning, and most importantly, a renewed action. The state minister warned against allowing another decade to pass without a sustainable solution. Dhaka Meteorological Office says a low pressure area has formed over Northwest Bay and the adjoining coastal area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal area of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local coastline signal number 3, repeat local coastline signal number 3. All fishing boats and trawlers of North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary south southeasterly gusts to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Patuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sillery. Reports in these areas are to high caution signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: Bangladesh Petar Dhaka. Shrotobondhura apnara amader nishoti odibeshon shunchen. এখন শুনবেন দেশের গান, শিল্পী মোহাম্মদ রাশিদুদ্দিন ও সালমা জাহান, গীতিকার কাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন কাজী দেলওয়ার হোসেন।

দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান, বাংলাদেশ বেতার ঢাকা, নিশুতি অধিবেশন শুনছেন। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের আজকের নাটক

0: কাল রাতে স্বপ্ন দেখেছি, আমি যেন আবার ম্যান্ডারলে গিয়েছি। ম্যান্ডারলে আমাদের সেই নিভৃত শান্তিনিকেতন, কালের কঠিন শাসনেও তার সুষমা ও নিরালা পরিবেশ আজও এতটুকু ম্লান হয়নি। অজস্র চাঁদের আলো প্রকৃতির মায়াজাল রচনা করেছে, চারদিক আলোয় আলোকময়। লাইব্রেরি ঘরের দরজা আধখোলা রয়েছে, টেবিলের উপর একগুচ্ছ গোলাপের পাশে পড়ে রয়েছে আমার রুমালটি, ছাইদানে কয়েকটি পোড়া সিগারেটের টুকরো। সহসা সুনীল আকাশের পরিপূর্ণ চাঁদের গায়ে একখণ্ড কালো মেঘ এসে পড়ল কোথা থেকে কে জানে। আমার অবাধ কল্পনার সব আলো এক নিমেষে গেল নিভে। আবার সেই প্রাণহীন পুরী প্রেতাত্মার মতো রইল দাঁড়িয়ে, মুখর অতীত স্তব্ধ হয়ে গেল। এ যেন এক সমাধি, আমাদের দুঃখ বেদনা দুর্ভোগ ভয় সব কিছুর চির সমাধি। ম্যান্ডারলের ফেলে আসা জীবনে আমি কিংবা ম্যাক্সিম কেউ যে আর ফিরে যেতে পারবো না তা জানি, তবুও তো সে জীবনকে ভুলতে পারি না। ফিরে ফিরে সেই সব স্মৃতি মনকে দোলা দিয়ে যায়। মিসেস ভ্যান হপারের সেক্রেটারি হিসেবে মন্টি কার্লো সেই বিখ্যাত রেস্তোরাঁয় প্রথম চোখাচোখি হয় ম্যান্ডারলের মালিক ম্যাক্স ডি উইন্টারের সঙ্গে। সেদিন কেমন যেন অসুস্থ দেখাচ্ছিল তাকে, লোকে বলাবলি করছিল স্ত্রীর মৃত্যুর পর থেকেই উনি এমন হয়ে গেছেন। মিসেস ভ্যান হপারের সূত্রেই ম্যাক্স ডি উইন্টারের সঙ্গে আমার পরিচয়, পরিচয় থেকে ঘনিষ্ঠতা, আর এই ঘনিষ্ঠতাই মিসেস ভ্যান হপারের সেক্রেটারি থেকে মিসেস ডি উইন্টারে আমার উত্তরণ। এরপর শুরু হল মন্টি কার্লো থেকে স্বপ্নের ম্যান্ডারলে, আমার জীবনের আর এক অধ্যায়।
1: আজকের নাটক রেবেকা, কাহিনী দাফন দ্য মারিয়ার, বেতার রূপ আলিয়া ফেরদৌসি, প্রযোজনা কাজী জাকির হাসান, নাট্যানুষ্ঠান রেবেকা।
2: পূবমহল কি সাজানো শেষ হয়েছে ফার্থ?
3: জি স্যার।
2: কেমন হয়েছে?
3: খুব সুন্দর হয়েছে স্যার।
0: কোনো পরিবর্তন করা হয়েছে নাকি?
2: তেমন কিছু নয়, পূবমহলের ঘরগুলোকে আর একবার নতুন করে সাজানো হলো। আমরা ওদিকটাতে থাকবো ঠিক করেছি, ভারী সুন্দর মহলটা, সামনেই গোলাপ বাগান।

0: আপনার যখন সময় হবে তখনই তো আসবেন।
1: ও,
0: এটি আপনাদের শোবার ঘর। নিচে গোলাপ বাগানে বেড়াতে হলে ডান দিকের দরজা খুললেই সিঁড়ি পাবেন। এই ঘর থেকে বাগানে যাবার ওটাই একমাত্র পথ।
1: এখান থেকে সমুদ্র দেখা যায় না?
0: না,
1: সমুদ্র যে আমি বড় ভালোবাসি। আচ্ছা, আমরা থাকবো বলেই বুঝি এদিকটা নতুন করে সাজানো হয়েছে?
0: হ্যাঁ।
1: আগে কি রকম ছিল?
0: সম্পূর্ণ অন্যরকম। মিস্টার ডিউইন্টার আগে এই মহলটা তেমন পছন্দ করতেন না, বেশি ব্যবহারও হতো না এদিকটা। মাঝে মাঝে অতিথিকেও এলে খুলে দেয়া হতো, কিন্তু এবার মিস্টার ডিউইন্টার তার চিঠিতে নির্দেশ দিয়েছেন আপনার থাকবার ব্যবস্থা যেন এই মহলেই করা হয়।
1: তাহলে এটা তার শোবার ঘর নয়?
0: না, এদিকটা তিনি কোনোদিনই ব্যবহার করেননি।
1: ও,
0: এলিস আপনার জিনিসপত্র খুলে গুছিয়ে রেখেছে। আপনার নিজের পরিচারিকা না আসা পর্যন্ত এলিসি আপনার সব কাজ করবে।
1: আমার তো কোনো পরিচারিকা নেই, এলিসি আমার সব কাজ করবে।
0: সে ব্যবস্থা তো কোনোদিন চলতে পারে না। আপনিও নিশ্চয়ই জানেন, আপনার মতো পদমর্যাদায় নিজের একজন পরিচারিকা না হলে কত অশোভন হবে।
1: যদি দরকার মনে করেন আপনি সে ব্যবস্থা করবেন। কোনো মেয়েকে একটু শিখিয়ে নিলেই চলবে মনে হয়।
0: আপনি বললেই তা হবে।
1: বোধহয় এ বাড়িতে আপনিই সবচেয়ে পুরনো লোক।
0: না, সবচেয়ে পুরনো ফার্থ। মিস্টার ডিউইন্টার যখন খুব ছোট ছিলেন ফার্থ তখনই এসেছিল এ বাড়িতে।
1: তাহলে ফার্থের পরেই বুঝি আপনি এসেছেন?
0: ঠিক পরে নয়।
1: তাহলে
0: প্রথম মিসেস ডিউইন্টার যখন নতুন বিয়ে হয়ে ম্যান্ডারলে আসেন, আমিও সেই সময় তার সঙ্গে এখানে আসি।
1: মিসেস ডানভার্স,
0: বলুন।
1: এতদিন আমি একেবারে অন্য ধরনের জীবন যাপন করেছি। এখানকার জীবন আমার কাছে সম্পূর্ণ নূতন অভিজ্ঞতা। তাই গৃহস্থলীর সব দায়িত্ব আমি আপনার উপরই ছেড়ে দিতে চাচ্ছি। আপনি কি বলেন?
0: আশা করি আপনার পছন্দ মতো কাজ করতে পারবো। এক বছরের উপর হতে চলল এবারের সব দায়িত্ব আমার উপর। মিস্টার ডিউইন্টারও এই বিষয়ে কোনো দিন কোনো অভিযোগ করেননি। অবশ্য মিসেস ডিউইন্টার বেঁচে থাকতে এখানকার সব ব্যবস্থাই ছিল অন্যরকম। তখন প্রায় প্রতিদিনই আনন্দ উৎসব লেগে থাকত। তাঁর নির্দেশ মতো আমি শুধু কাজই করে যেতাম।
1: আমিও আপনার উপরই সব ছেড়ে দিচ্ছি।
0: আপনার জন্য এখন আমি আর কি করতে পারি?
1: কিচ্ছু করতে হবে না।
0: কখনো কোনো অসুবিধা বোধ করলে আমাকে খবর দেবেন।
1: আচ্ছা,
2: সব ঠিক আছে তো? তোমার পছন্দ হয়েছে?
1: চমৎকার।
2: আমি গোলাপ বাগান বড় ভালোবাসি। মনে পড়ে খুব ছেলেবেলায় মায়ের সাথে ওই বাগানে কত বেড়িয়েছি। এই ঘরের শান্ত পরিবেশে যেন একটা শান্তির স্পর্শ পাই। কেউ বুঝতেই পারবে না যে এখান থেকে মাত্র 5 মিনিটের ব্যবধানে সমুদ্র রয়েছে। মিসেস ডানভার্সকে তোমার কেমন লাগলো?
1: একটু গম্ভীর আর দাম্ভিক প্রকৃতির মনে হলো। সে হয়তো ভেবেছিল আমি তার কাজে বাধা দেব।
2: তাহলেও সে কিছু মনে করতো না? তার চরিত্র সত্যি একটু অদ্ভুত। এই জন্য কোনোদিন তোমার কোনো অসুবিধার সৃষ্টি করলে তাকে বিদায় করে দেব। এখন এসো, তোমাকে ম্যান্ডারলে দেখাবো।
1: সে কি এর মধ্যে সকালের নাস্তা শেষ করে ফেলেছ?
2: কিছু মনে করো না মারিয়ার, আমার অনেক কাজ রয়েছে বলে এত সকালে উঠেছি। ম্যান্ডারলে দেখাশোনার কাজ এত বেশি জমে গেছে যে সারাদিন কাজ করলেও তা ফুরবে না। ওই যে খাবার আলমিরার তাকে তোমার জন্য কফি চা খাবার সব গরম গরম সাজানো রয়েছে। তোমার যা খুশি নিয়ে খাও। সকালবেলার খাবার তোমাকে নিজেই নিয়ে খেতে হবে, এই এখানকার রীতি।
1: ঠিক আছে, সে তুমি ভেবো না।
2: আমাদের অনেক ভাগ্য যে আমাদের আত্মীয় স্বজন বেশি নেই। থাকবার মধ্যে রয়েছে শুধু একটি বোন আর এক ফুপু। বোনের নাম বিয়েট্রিস, অনেক দূরে থাকে বলেই তার সাথেও বড় একটা দেখাশোনা হবে না তোমার। আজ দুপুরে সেখানেই খাবে।
1: আজ?
2: হ্যাঁ, আজই আসবে। কিন্তু আমার যে এক্ষুনি ফ্র্যাঙ্ক রলের সাথে দেখা না করলেই নয়, অনেকদিন এখানে না থাকায় এত কাজ জমে আছে কি বলবো। ও হ্যাঁ, ক্রলেও আজ দুপুরে আমাদের সাথে খাবে। এই সময়টুকু একা একা থাকতে তোমার কষ্ট হবে না তো?
1: না।
2: কোথায় লুকিয়েছিলে?

0: তো এত চিন্তিত হয়ে পড়েছিলাম যে এক্ষুনি চারধারে লোক পাঠাতাম তোমাকে খুঁজে আনতে।
1: আমি দুঃখিত।
0: এদিকে এসো, পরিচয় করে দিই, এই হলো আমার বোন বিয়েট্রিস, বিয়েট্রিসের স্বামী গাইলস, আর ইনি হলেন আমার এজেন্ট ফ্র্যাঙ্ক রলে।
1: এসো ভাই, আমার কাছে এসে বসো। ম্যাক্সিমের কাছে শুনলাম তোমরা মাত্র কাল এসেছো, আমি তা জানতাম না। জানলে কিন্তু এত শীঘ্রই তোমাদের বিরক্ত করতে আসতাম না। ম্যান্ডারোলে কেমন লাগছে?
2: সব জায়গা এখনো ঘুরে দেখিনি, তবে জায়গাটা খুব সুন্দর বুঝতে পেরেছি।
1: ম্যাক্সিমের চেহারা এখন তো একটু ভালোই মনে হচ্ছে, সেই উদ্ভ্রান্ত দৃষ্টি এখন আর নেই। এটা আমাদের ভাগ্য বলতে হবে। অবশ্য এজন্যে তোমাকেই আমাদের ধন্যবাদ জানানো উচিত।
0: আমি সবসময় ভালো আছি, এ জীবনে কখনো আমার কিছু হয়নি। গাইলসের মতো মোটা না হলেই বুঝি তোমার চোখে সকলকে অসুস্থ মনে হয়।
1: সবকিছুকে এড়িয়ে চলা যায়, কে না জানে। মাত্র 6 মাস আগে তোমার শরীর কিরকম ভেঙে গিয়েছিল, সে সময় তোমাকে দেখে আমি চমকে উঠেছিলাম। তখন মনে হয়েছিল আর বুঝি কোনো দিন তোমার শরীর সারবে না।
2: আপনারা এখান থেকে কত দূরে থাকেন?
1: প্রায় 50 মাইল। ওখানটা শিকারের ভারী উপযুক্ত জায়গা। তুমি আমাদের কাছে এসে কয়েকদিন থাকো না ভাই, গাইলস তোমাকে ঘোড়াই করে নিয়ে যাবে।
2: ছোটবেলায় ঘোড়ায় চড়তে শিখেছিলাম, এখন ভুলে গিয়েছি।
1: আবার শেখো, এদেশে ঘোড়ায় চড়তে না জানলে চলতেই পারবে না। ম্যাক্সিমের কাছে শুনলাম তুমি নাকি আঁকতে জানো, এটা খুব ভালো অভ্যেস। কিন্তু তাতে তো তোমার কোনো ব্যায়াম হবে না, এ হলো গিয়ে বর্ষার দিনে সময় কাটাবার একটা ভালো উপায়।
0: তোমার মতো এত বাইরে থাকতে আমরা মোটেই ভালোবাসি না, বুঝলে।
1: সবাই বেশ ভালো করেই জানে তুমি কত বড় কুনো। ম্যান্ডেরলের বাগানের ওদিকে এক পাও তুমি বেড়াতে যাও না, তা কি আর আমরা জানি না মনে করো?
2: আমি বেড়াতে খুব ভালোবাসি, মনে হয় ম্যান্ডেরলের বনে বাগানে সাগর বেলায় পায়ে হেঁটে হেঁটে বেড়াতে কোনো দিন আমার এতটুকু ক্লান্তি আসবে না।
3: স্যার, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসুন।
1: তোমরা বসো গিয়ে, আমরা আসছি। কিছু মনে করো না মারিয়ার, একটা প্রশ্ন করব তোমাকে। আমি যা ধারণা করেছিলাম তুমি তার থেকে অনেক ছেলে মানুষ। ম্যাক্সিম তোমার বয়স যা বলেছে, আমার তো মনে হয় তোমার বয়স তার চেয়েও কম। আচ্ছা মারিয়ার, তুমি কি সত্যিই তাকে ভালোবাসো?
2: জি।
1: থাক, উত্তর দিতে হবে না। তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি, খুব বিরক্ত করছি তোমাকে, কিছু মনে করো না ভাই। আমরা 2 ভাই বোন দেখা হলেই কেবল ঝগড়া করি, কিন্তু জানো আমি তাকে বড় ভালোবাসি। তার পরিবর্তনে আমরা তোমার উপর খুশি হয়েছি। গেল বছর ম্যাক্সিমের জন্য আমরা বড় ভাবনায় পড়েছিলাম, তুমি নিশ্চয়ই সব ঘটনা জানো।
2: তার অতীতের কোনো কথা আমি কখনো জানতে চাইনি, সেও আমায় কখনো বলেনি।
1: ও, আমরা 2 ভাই বোন একরকম নই, তা তো বুঝতেই পারছ। আমাদের স্বভাব ও চালচলনে অনেক ব্যবধান। আমি বড় স্পষ্টবাদী, যা ভাববো মুখের উপর বলে দেব, কোনো কথা মনে মধ্যে চেপে রাখতে পারি না। ম্যাক্সিম কিন্তু একেবারে অন্যরকম, খুব চাপা আর শান্ত প্রকৃতির। তার মনের খবর জানা একেবারে অসম্ভব। আমি একটুতে হঠাৎ রেগে উঠি, কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার সে রাগ ভালো হয়ে যায়, কিচ্ছু মনে থাকে না। কিন্তু ম্যাক্সিম বছরে 1 কি 2 বার রাগ করবে, তখন সে হয় এক ভীষণ মানুষ। যাক সেসব কথা। মিসেস ডানভার্সকে তোমার কেমন লাগছে?
2: কেমন যেন অদ্ভুত লাগে তার ব্যবহার।
1: ডানভার্স একটু হিংসুটে, সে কিছুতেই তোমাকে এখানে সহ্য করতে পারছে না।
2: তার সহ্য না করার কারণ?
1: ম্যাক্সিম তোমাকে কিছুই বলেনি তাহলে?
2: কি বলবে?
1: রেবেকাকে সন্দেহের মতো ভালোবাসত, শ্রদ্ধা করতো অদ্ভুতভাবে।
2: হো,
1: আমি যা ভেবেছিলাম তুমি তার একেবারে উল্টো। সত্যি তুমি রেবেকার সম্পূর্ণ বিপরীত।

0: বিয়েট্রিসকে তোমার কেমন লাগলো?
1: খুব ভালো।
0: খাবার পর বাইরে এসে সে তোমাকে কি যেন বললো মনে হলো?
1: তেমন কিছু নয়, আমি তখন বেশি কথা বলেছি তাকে মিসেস ভ্যান হপারের কথা, তোমার আমার প্রথম দেখা হবার কথা বলছিলাম। সে শুধু বলেছে আমার সম্বন্ধে সে যা ভেবেছিল আমি নাকি তার উল্টো।
0: কি ভেবেছিল সে?
1: বর্তমান সমাজের অতি আধুনিকা একটি রঙিন প্রজাপতি।
0: বি মাঝে মাঝে একেবারে বোকার মতো কথা বলে।
1: আচ্ছা, আমার চুল তোমার ভালো লাগে?
0: হঠাৎ এ প্রশ্ন কেন?
1: এমনি
0: এমনি আশ্চর্য তো।
2: ও পথে নয়, জেসপার চলে আয়।
1: জেসপার ও পথে যাচ্ছে কেন?
0: বোধহয় এটাই ওর অভ্যেস, জানো, এই পথ আমাদের উপত্যকার দিকে নিয়ে যাবে, যার কথা তোমাকে অনেকবার বলেছি। এক্ষুনি অ্যাজেলিয়ার গন্ধ পাবে, বৃষ্টি পড়লেও তার গন্ধ ঠিক ভেসে আসবেই। ওই যে ওদিকে তাকিয়ে দেখো, পাহাড়ের গা বেয়ে ছোট্ট একটি ঝর্ণা কেমন তরতর করে নেমে গেছে। পাশে ক্ষীণ পথরেখাটির দুপাশ দিয়ে অ্যাজেলিয়া রডোডেনড্রন গাছেরা কেমন সারি সারি দাঁড়িয়ে রয়েছে। একে আমরা হ্যাপি ভ্যালি বলি। এই জায়গাটি হলো ম্যান্ডারেলের অন্তঃস্থল।
1: জেসপার আসছে না কেন?
0: ভয় পেও না, ওটা সাগরে পড়ে যায়নি।
1: না যাক, তবু একটু ডেকেই দেখো না।
2: জেসপার, জেসপার কোথায় গেলি? এদিকে আয়।
1: শুনছো, ওই পথেই তো গেছে, আমি দেখে আসি।
0: ফিরে এসো, কুকুরটা নিজেই ফিরে আসতে পারবে।
1: হয়তো পড়ে গেছে, বেচারাকে নিয়ে আসি। ওই শোনো, আমাকে যেতেই হবে। আচ্ছা, সাগরের ঢেউ ওকে ভাসিয়ে নিয়ে যাবে না তো?
2: বলছি তো না, ওর কিছু হয়নি, পথ চিনে ও ঠিকই ফিরে আসতে পারবে। তুমি চলে এসো।
1: তুমি বরং একটু দাঁড়াও, আমি ওকে নিয়েই আসছি। আসতে দেরি হলো বলে রাগ করেছ? আমি কি করব, জেসপারের জন্যই তো এমন হলো। ও সাগর পাড়ে একটি লোককে দেখে চিৎকার করছিল। ওই লোকটিকে তুমি জানো?
0: বেন, ওর বাবা ম্যান্ডারলে দারোয়ান ছিল। দড়ি পেলে কোথায়?
1: সাগর পাড়ের কুটিরে।
0: দরজা খোলা ছিল?
1: হ্যাঁ, ঠেলতেই দরজা খুলে গেল।
0: দরজা তো বন্ধ থাকবার কথা, কেন খোলা ছিল? দরজা খোলা আছে সে কথা কি বেন তোমাকে বলেছে?
1: না, আমি তাকে যা জিজ্ঞেস করেছি সে কিছুই বুঝতে পারেনি বলে মনে হলো।
0: হ্যাঁ, মাঝে মাঝে সে কেমন যেন হয়ে যায়, আবার ইচ্ছে করলে বেশ চালাকের মতো কথা বলতে পারে। হয়তো দিনের মধ্যে কতবার সেই কুটিরে যায়।
1: কিন্তু আমার তো তা মনে হলো না, ঘরের ভেতরটা একেবারে পরিত্যক্ত মনে হলো। সে কি, তুমি অত তাড়াতাড়ি পা চালাচ্ছ কেন? আমরা যে তোমার সাথে পা ফেলতে পারছি না।
0: জেসপারকে খুঁজতে সমুদ্রের ধারে তুমি না গেলেও পারতে, কেন তুমি ওর পেছন পেছন গেলে?
1: আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ঢেউয়ের ধাক্কায় বুঝি বা ও পড়ে গেছে।
0: সে আশঙ্কা থাকলে আমি কি ওকে ফেলে চলে আসতাম? বারবার বললাম ওদিকে যেও না, তবু তুমি গেলে। এখন আবার অভিযোগ করছো?
1: আমি অভিযোগ করছি না, ভেবেছিলাম তুমিও আমার সঙ্গে আসবে।
0: বজ্জাত কুকুরটার পেছনে দৌড়ে হয়রান হব আমি?
1: আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেও তো কম হয়রান হওনি, ওটা তোমার একটা ছল মাত্র।
0: ছল? আমি ছল করবো কেন?
1: জানি না।
0: যদি নাই জানো তাহলে ছল কথাটার উপর এত জোর দিলে কেন?
1: আমার সঙ্গে ওদিকে তুমি যেতে চাওনি তাই?
0: এ কথা কেন ভাবলে?
1: আমি তা কেমন করে জানব? আমি কি মানুষের মনের কথা জানতে পারি? শুধু অনুভব করতে পেরেছি তুমি ওদিকে যেতে চাওনি, সে তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি।
0: আমার মুখ দেখে তুমি কি বুঝেছো?
1: তুমি যেতে চাও না, সেই অনিচ্ছাতেই তোমার মুখে ফুটে উঠেছিল।
0: হ্যাঁ, আমি ওই অভিশপ্ত কুটিরের ধারে কাছেও যেতে চাই না। আমার মতো তোমার অবস্থা হলে তুমিও যেতে চাইতে না, যাবার চিন্তাও করতে না।
3: কোথাও বেড়াতে গিয়েছিলেন বুঝি?
1: হ্যাঁ, বিশপের বাড়ি গিয়েছিলাম, তার স্ত্রীর সঙ্গে আলাপ হল। বিশপ পত্নী জানতে চেয়েছেন আমরা ম্যান্ডারলের ফ্যান্সি ড্রেস বলের প্রবর্তন করব কিনা। আচ্ছা ফ্র্যাঙ্ক, আমি তো এ বিষয়ে কিছু জানি না।
3: ম্যান্ডারলের এই নাচের আয়োজন একটা বাৎসরিক অনুষ্ঠানের মতোই ছিল, এখানকার প্রত্যেকে এই উৎসবে আসত, এমনকি লন্ডন থেকেও লোকজন এসে এই অনুষ্ঠানে যোগ দিতেন।
1: তাহলে তার ব্যবস্থা করতেও তো অনেক সময় আর পরিশ্রমের দরকার হতো।
3: হ্যাঁ,
1: রেবেকায় কি সব ব্যবস্থা করত?
3: আমাদের সকলকেই পরিশ্রম করতে হতো।
1: আবার সে আয়োজন হলে আমি তো আপনাদের কোনো সাহায্যে আসতে পারবো না, আমার যে সে গুণ নেই।
3: আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি যেমন আছেন তেমনি থাকবেন, শুধু নিজের সাজটা মন দিয়ে করলেই হবে।
1: আমার মনে হয় তাও আমি ভালো করে পারবো না।
3: পারবেন না কে বলেছে, নিশ্চয়ই পারবেন। ভালো কথা। ম্যান্ড্রেলে কেমন লাগছে আপনার?
1: খুব ভালো। বেলাভূমি যেদিকে বাঁধ আছে সেদিকে কাল বেড়াতে গিয়েছিলাম। জেসপারকে বাঁধবার জন্য দড়ি খুঁজতে একটি কুটিরের ভেতরে গিয়েছিলাম। দেখলাম সেখানকার সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ওসব যাতে নষ্ট না হয়ে যায় তার কোনো ব্যবস্থা করা হয়নি কেন?
3: কিছু করার দরকার হলে ম্যাক্স আমায় বলতো।
1: ওখানকার সব জিনিসই কি রেবেকার?
3: হ্যাঁ,
1: সে বুঝিয়ে কুটিরটি ব্যবহার করত। বেশ সাজানো গোছানো ঘরখানি। দূর থেকে ভেবেছিলাম বুঝিবা ওটা একটা বোট হাউস।
3: আগে তাই ছিল।
1: তারপর
3: সে আসবাবপত্র দিয়ে মনের মতো করে ঘরখানিকে সাজিয়ে নিয়েছিল।
1: ওই কুটিরে কি সে প্রায়ই যেত?
3: হ্যাঁ, চাঁদনি রাতে পিকনিক আরো কত কি আনন্দ উৎসব লেগেই থাকতো ওই কুটিরে।
1: চাঁদনি রাতে পিকনিক? বা বেশ মজা তো। আপনি গিয়েছিলেন কখনো?
3: দুবার।
1: সেখানে একটি বয়া বাঁধা রয়েছে কেন?
3: নৌকো নোঙর করার জন্য।
1: কার নৌকো?
3: তাঁর।
1: ও, সে নৌকোর কি হলো? ডুবে যাবার সময় সেই নৌকোতে কি সে ছিল?
3: হ্যাঁ, উল্টে গিয়ে নৌকো ডুবে যায়। ঢেউয়ের আঘাতে সেই নৌকো থেকে সে ছিটকে পড়ে গিয়েছিল।
1: তাকে উদ্ধার করার জন্য কেউ তার কাছে যেতে পারেনি?
3: দুর্ঘটনার কথা কেউ জানতো না। সে যে সাগরে গেছে তাও না।
1: বাড়ির আর সবাই নিশ্চয়ই জানতো যে সে গেছে?
3: না, ওরকম একা একা সে প্রায় চলে যেত। গভীর রাত্রে সাগর থেকে ফিরে সেই কুটিরেই ঘুমিয়ে পড়ত।
1: ভয় করত না?
3: জানি না।
1: দুর্ঘটনার কতক্ষণ পর তাকে পাওয়া গিয়েছিল?
3: প্রায় দুমাস পর।
1: কোথায় পাওয়া গেল?
3: চ্যানেল থেকে 40 মাইল দূরে এক কম্বের কাছে।
1: দুমাস পর কি তাকে চেনা গেল?
3: ম্যাক্সিম তাকে শনাক্ত করতে গিয়েছিল।
1: সেসব দিনের কথা মনে করতে আপনাদের ভালো লাগে না বুঝি। আমি শুধু ভাবছিলাম ওই কুটিরের জিনিসপত্রগুলো কোনো রকমে রক্ষা করা যায় কিনা। আপনি কি ভাবছেন বুঝতে পারছি। আপনাকে কেন আজ এত প্রশ্ন করলাম তার কারণ বোধহয় বুঝতে পারছেন না। হয়তো ভাবছেন কৌতূহল মেটাবার জন্যই আমি অভদ্রভাবে একের পর এক প্রশ্ন করে চলেছি। বিশ্বাস করুন, তা ঠিক নয়। ম্যান্ডারলের জীবনে মাঝে মাঝে আমাকে বড় বিশ্রী অবস্থায় পড়তে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন আমার জীবন এখানকার পরিবেশের উপযুক্ত হবার মতো করে গড়ে ওঠেনি। এখানকার সকলেই আমার দিকে অবাক হয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। আমি জানি তাদের সে দৃষ্টির অর্থ। তারা ভাবে ম্যাক্সিম কেন একে বিয়ে করল, কি দেখল সে এই অতি সাধারণ মেয়েটির মধ্যে। আমিও তখন অবাক হয়ে ভাবি, আমার মনেও দ্বিধা জাগে, কেমন একটা অশান্তি বোধ করি এই ভেবে, কেন কেন আমি তাকে বিয়ে করতে রাজি হলাম? আমি তো তার উপযুক্ত নই। আমরা নিশ্চয়ই সুখী হব না। এখানকার সবাই আমাকে দেখে ভাবছে সেই একই ভাবনা, রেবেকার চেয়ে আমি আমি অন্যরকম।
3: মিসেস ডিউইন্টে, দয়া করে ওসব ভাববেন না। অন্যেরা কিভাবে জানি না, তবে আমার নিজের কথা বলছি, ম্যাক্সিম আপনাকে বিয়ে করায় আমি কি যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তার জীবন এবার বদলে যাবে। আমি জানি আপনি তাকে সুখী করতে পারবেন। আপনার মতো মেয়েকে বিয়ে করা সত্যিই খুব ভাগ্যের কথা। আপনার মতো সহজ সুন্দর মেয়ে সব দিক দিয়েই ম্যান্ডারেলের উপযুক্ত। এখানে আপনার বিরুদ্ধে সমালোচনা যেই করে থাক না কেন, তারা খুব অন্যায় করেছে। আমি তো কাউকে কিছু বলতে শুনিনি, কিন্তু ভবিষ্যতে শুনলে এমন ব্যবস্থাই করব যাতে তার কেউ উচ্চারণ করতে না পারে।
1: সেটা আপনার উদার মনের পরিচয়, কিন্তু আমি তো জানি এখানে আমি কত বেমানান।
3: অনুরোধ করছি এমন করে বলবেন না।
1: যা সত্যি তাই বলছি।
3: দেখুন, আমি অবিবাহিত, মেয়েদের কথা বিশেষ জানিও না, কিন্তু তবু বলছি আপনার মধ্যে আমি যে সহজ সরলতা, শালীনতা, বিনয় এবং মনের নির্মল মাধুর্যের সন্ধান পেয়েছি তার মূল্য যে কোনো পুরুষের কাছে, যে কোনো স্বামীর কাছে অক্ষয় সম্পদ। জগতের সমস্ত সৌন্দর্য চাতুর্য একত্র হলেও তার কাছে তা তুচ্ছ।
1: রেবেকারও নিশ্চয়ই সেসব গুণ ছিল। তার অদ্ভুত জনপ্রিয়তা দেখেই তা বোঝা যায়।
3: আমার মনে হয় আপনি এসব ভাবেন জানলে ম্যাক্সিম খুব ব্যথা পাবে মনে, চিন্তিত হবে।
1: এসব কথা কি আপনি তাকে বলবেন?
3: না, আমি তাকে খুব ভালো করে জানি মিসেস ডিউইন্টার। আপনি অতীতের কথা ভেবে এত কষ্ট পাচ্ছেন জানলে সে খুব আঘাত পাবে। বিশ্বাস করুন আমায়, এখন সে বেশ সুখে আছে। আপনার অল্প বয়স, সহজ সুন্দর মন তাকে আবার বাঁচিয়ে তুলেছে। ম্যান্ডারেলের অতীতের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, সেসব কথা নিঃশেষে ভুলে যান। এই আমার একান্ত অনুরোধ মিসেস ডিউইন্টার, ভুলে যান যেমন করে ম্যাক্সিম এবং আমরা সবাই ভুলে গেছি। সেসব দিনের চিন্তাও ম্যাক্সিমের কাছে মৃত্যুর সমান। অতীতকে নিঃশেষে মন থেকে মুছে ফেলবার জন্যে আপনার সাহায্যই তার একান্ত প্রয়োজন, এবং আমার বিশ্বাস আপনি তা পারবেন।
1: আপনাকে আর একটি প্রশ্ন করব, ঠিক জবাব দেবেন তো?
3: এমন কোনো প্রশ্ন করবেন না যার উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব।
1: না, সেরকম প্রশ্ন নয়।
3: বেশ, জিজ্ঞেস করুন।
1: রেবেকা কি খুব সুন্দরী ছিল?
3: হ্যাঁ, জীবনে ওরকম সুন্দরী আমি আর দেখিনি।
4: আপনি কি খুব অসুস্থ বোধ করছেন?
1: কে? ও, মিসেস ডানভার্স।
4: কি হয়েছে আপনার?
1: কই, কিছু হয়নি তো। জানালার শার্সিগুলো খোলা রয়েছে দেখে বন্ধ করে দিতে এসেছিলাম।
4: আমি বন্ধ করে দিচ্ছি। কই, শার্সি তো বন্ধই রয়েছে দেখতে পাচ্ছি। আসলে ঘরখানা আপনি দেখতে এসেছিলেন, এ কথাটা আমাকে আগে কেন বলেননি? তাহলে ভালো করে আমি সব দেখিয়ে দিতাম। আসুন, আপনাকে সব দেখাচ্ছি। আমি জানি অনেকদিন থেকেই পশ্চিম মহলের এই ঘরখানি দেখবার স্বাদ হয়েছে আপনার, কিন্তু লজ্জায় কিছু বলতে পারেননি। ঘরখানি ভারী সুন্দর, তাই না? এমন সুন্দর ঘর আপনি কি আর কোথাও দেখেছেন? দেখেননি? এই দেখুন তার বিছানা, কি সুন্দর, তাই না? এই সোনালি রঙের আচ্ছাদনটি তার বড় প্রিয় ছিল, তাই আমি এটা দিয়েই তার বিছানা ঢেকে রাখি। এই দেখুন তার রাত্রিবাস, এটা একবার দেখুন। মৃত্যুর আগে শেষবারের মতো এই পোশাকটি তিনি পরেছিলেন। আবারও একটু ধরে দেখুন, দেখুন না কত নরম আর হালকা তার রাত্রিবাস, ড্রেসিং গাউন, এমনকি স্লিপার জোড়াও আমি ঠিক সেই শেষ রাত্রির মতো সাজিয়ে রেখেছি। কিন্তু তিনি আর ফিরে এলেন না। আমি তার সব কাজ করে দিতাম, তাকে পোশাক পরিয়ে দিতাম, একের পর এক কত পরিচারিকা তার জন্য ঠিক করেছি, কিন্তু কাউকেই তার মনে ধরত না আমাকে ছাড়া। আপনার চাইতে তিনি অনেক লম্বা ছিলেন। কি অপরূপ ছিল তার দেহের গঠন! এই যে তার স্লিপার, তার পাদুখানি কত ছোট ছিল, হাতে নিয়ে দেখুন, দেখুন না। ওই বিছানায় শুয়ে থাকলে তার তুন্নির দেহখানিকে কত ছোট্ট একটুখানি মনে হতো। একরাশ কালো চুলের মধ্যে সুন্দর মুখখানি কি অপরূপই না দেখাত। তার চুলের ব্রাশ দেখেছেন? ঠিক যেমনটি তিনি ব্যবহার করতেন তেমনটি রেখে দিয়েছি। আমি রোজ সন্ধেবেলা তার চুল আঁচড়ে দিতাম। এই যে এই পোশাকটি দেখছেন, একবার বড়দিনে মিস্টার ডিউইন্টার এটি তাকে উপহার দিয়েছিলেন। এই ভেলভেটের পোশাকে তাকে অপূর্ব দেখাত। নিন, গালে ছুঁয়ে দেখুন, কি নরম, তাই না? সুগন্ধ এখনো পাওয়া যাচ্ছে, কি বলেন? তিনি ঘরে ঢুকলে আমি অনেক দূর থেকে বুঝতে পেতাম তাঁর অঙ্গের মৃদু সৌরভে ঘর ভরে যেত। শেষ সময় তার পরনে ছিল ঢিলে ঢালা পাজামা আর শার্ট। অনেক দিন পর তাকে পাওয়া যায় বলে দেহে কোনো আবরণ ছিল না। এখন বুঝতে পারলেন তো কেন মিস্টার ডিউইন্টার এই মহল আর ব্যবহার করেন না? এখানে আসতে মন চাইলে আমাকে একটু জানাবেন, আমি ছাড়া আর কেউ এই মহলে আসে না, কোনো পরিচারিকাকে ঢুকতে দিই না। এই সুন্দর সাজানো ঘরে বসে থাকলে আপনারও মনে হবে তিনি চিরদিনের জন্য চলে যাননি, কোথাও বুঝি বেড়াতে গেছেন, এখনই ফিরে এলেন বলে। এই বারান্দা দিয়ে হাঁটলে মাঝে মাঝে কি মনে হয় জানেন? মনে হয় তিনি বুঝি আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন। তার লঘু পায়ের মৃদু শব্দ, সিঁড়ি দিয়ে নাপার সময় তার পোশাকের খসখস শব্দ আমি আজও শুনতে পাই। আমরা দুজনাই যে কথা বলছি, আপনার কি মনে হচ্ছে না তিনি আমাদের দেখছেন? মাঝে মাঝে আমার মনে হয় তিনি এখানে এসে মিস্টার টিউইন্টার এবং আপনাকে লক্ষ্য করছে।
1: চুপ করুন, চুপ করুন আপনি, আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আচ্ছা ফ্র্যাঙ্ক, ফ্যান্সি ড্রেস বল সম্বন্ধে আপনার কি মত?
3: আমার আবার মতামত কি, ম্যাক্সিমের কোনো আপত্তি নেই, সেইটাই যথেষ্ট।
1: মত না দিয়ে তার তো কোনো উপায় ছিল না। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় এখানকার সকলেই ম্যান্ডারলের এই বিশেষ উৎসবটির জন্য ব্যাকুল আগ্রহে দিন গুনছে?
3: হ্যাঁ, সে কথা সত্যি। তাছাড়া লেডি ক্রোয়ান যে বললেন আপনার সম্মানার্থে একটা কিছু করা দরকার, তাতে কিন্তু আমি তার সাথে একমত।
1: আমি তা চাই না, আমার বিয়েতেও তো কোনো জাঁকজমক হয় না।
3: তাতে কি হয়েছে, উৎসব মুখর ম্যান্ডারলে সত্যিই অপূর্ব, দেখবেন আপনারও খুব ভালো লাগবে। কিছুই করতে হবে না আপনাকে, শুধু অতিথিদের অভ্যর্থনা করবেন। আচ্ছা, আপনার সঙ্গে আমি নাচবার অনুমতি পাব তো?
1: যতবার খুশি আপনি আমার সঙ্গে নাচবেন ম্যাক্সিম, আর আপনি ছাড়া আমি অন্য কারোর সঙ্গে নাচলে তো?
3: না না না, তাহলে ব্যাপারটা বড় বিশ্রী দেখাবে, সবাই খুব মনক্ষুণ্ণ হবে। আপনি আপনি অন্যদেরও নিরাশ করবেন না।
1: লেডি ক্রোয়ান বললেন আমাকে গ্রাম্য মেষপালিকার বেশে ভালো মানাবে, আপনি কি বলেন?
3: হ্যাঁ, সেই সাজে আপনাকে সত্যি খুব সুন্দর মানাবে। হাসছেন যে,
0: কি হলো, এত হাসছো কেন?
3: উনি বলছেন লেডি ক্রোয়ানের কথা মতো গ্রাম্য মেষপালিকার সাজে ওনাকে নাকি খুব ভালো মানাবে।
0: ছেড়ে দাও লেডি ক্রোয়ানের কথা, তার কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? এই উৎসবের আয়োজন করতে হলে যে পরিশ্রম করতে হয় তার শতাংশের এক অংশ তাকে করতে হলে তিনি এতটা উৎসাহ কখনো দেখাতেন কিনা সন্দেহ। তা কত লোককে নিমন্ত্রণ করতে হবে ফ্র্যাঙ্ক?
3: নিমন্ত্রিতের তালিকা অফিসেই আছে, কোনো অসুবিধা হবে না।
0: এই উৎসবে তুমি কি সাজবে মারিয়ার?
1: এখন তোমাদের তা বলবো কেন?
0: মুখে কালি ঝুলি মেখে বাঁদরের মতো অদ্ভুত সাজ না সাজলেই হলো।
1: আমার সাজ সম্পর্কে শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা কেউ কিছু জানতে পারবে না, তবে দেখে নিও তোমাদের দুজনাকে কেমন অবাক করে দেয়। সাজটা কেমন মানিয়েছে ক্ল্যারিস? মিস্টার ডি উইন্টার আমাকে চিনতে পারবেন তো?
5: কে? আমি বিয়েট্রিস, এখন ভেতরে এসো না। আর কত দেরি, তোমাকে দেখতে এসেছি।
1: না না, এসো না লক্ষ্মীজি, তোমরা নিচে অপেক্ষা করো, আমি একটু পরেই আসছি।
5: বেশি দেরি করো না, আমরা সবাই অধীর হয়ে আছি তোমাকে দেখবো বলে।
1: দৌড় খোলো ক্ল্যারিস, আমি নিচে যাবো।

0: এতক্ষণ ও কি করছে বলতো ফ্র্যাঙ্ক? এখনই যে সবাই এসে পড়বে।
1: ওই তো।
0: এ কি, এ তুমি কি করলে মারিয়ার? এ সাজ তুমি পেলে কি করে?
2: চিত্রশালার ছবি দেখে করেছি। কেন, কি হয়েছে, কি করেছি আমি? তোমরা কেউ কিছু বলছো না কেন?
0: ওপরে গিয়ে পোশাক বদলে এসো। দাঁড়িয়ে আছো কেন? যাও।
2: মারিয়া, এমন কেন হলো বলো? তুমি,
3: তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম একটা মারাত্মক ভুল হয়ে গেছে। তুমি কিছুই জানতে না, আর জানবি বা কেমন করে?
2: কি জানবো, কি বলছো তুমি?
3: গেলবার উৎসবে রেবিকা ওই সাজ করেছিল, কিন্তু সেসব তো তোমার জানবার কথা নয়।
2: না না, আমার জানা উচিত ছিল।
3: না, সেদিক থেকে তোমার এতটুকু দোষ নেই। তবে এই অপ্রত্যাশিত ব্যাপারে আমরা সবাই খুব অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, সে কথা সত্যি। এরকম অদ্ভুত যোগাযোগ যে হতে পারে আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। আর ম্যাক্সিম
2: থামলে কেন বলো?
3: ম্যাক্সিম ভেবেছিল তুমি বুঝি ইচ্ছে করেই সব জেনে শুনে কাজ করেছো তাকে অবাক করে দেবে বলে। আমি বলেছি তুমি জেনে শুনে কাজ করতেই পারো না, এটা নেহাতে একটা আকস্মিক দুর্ঘটনা।
2: কিন্তু আমার বোঝা উচিত ছিল, দোষ আমারই।
3: এসব কি ভাবছো তুমি? তাকে বুঝিয়ে বললেই সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি অধিকার ব্যবস্থা সব ঠিক করে এসেছি। ফ্র্যাঙ্ক আর গার্লস তাদের বলবে সাজ পছন্দ হয়নি বলে তোমার মন খারাপ হয়েছে। না, তাড়াতাড়ি নীল পোশাকটা পরে নাও তো, সুন্দর মানাবে তোমাকে।
2: আমি যাব না।
3: তোমাকে যেতেই হবে, কথা রাখো লক্ষ্মী বোন আমার।
2: না, আমি যেতে পারবো না। যা ঘটে গেল তারপর আমার আর যাওয়া চলে না। এমুক আমি আর তাদের দেখাতে পারবো না।
3: কেউ কিচ্ছু জানে না আমরা কজনা ছাড়া, আর কেউ জানতেও পারবে না কোনো।
2: আমাকে ক্ষমা করো,
3: সবাই এসে গেছে, এখন তুমি না গেলে কি ভাববেন তারা? আমি বা কি বলবো তাদের?
2: আমি না গেলে কোনো ক্ষতি হবে না, তারা কেউ আমাকে চেনে না।
3: ম্যাক্সিমের কথাও কি তুমি ভাবছো না? তার কথা ভেবেই না হয় মনকে শক্ত করো, চলো।
2: না, তুমি যাও।

0: হ্যালো,
1: হ্যালো, আমি ফ্র্যাঙ্ক রলে কথা বলছি। কি হয়েছে মিসেস ডিউইন্টার?
0: ম্যাক্সিম কোথায়?
1: তাকে তো আমি দেখিনি।
0: আপনার ওখানে যায়নি?
1: না,
0: কাল রাতে সে শুতেও আসেনি। কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়?
1: ঠিক বলতে পারছি না, হয়তো সমুদ্রের দিকে বেড়াতে গেছে।
0: কিন্তু তার সাথে যে আমার এখনই দেখা হওয়া দরকার। কালকের ব্যাপারটা তাকে বুঝিয়ে বলতে হবে। সে ভেবেছে আমি সব জেনে শুনে ইচ্ছে করেই অমন ব্যাপার করেছি।
1: না না, এইসব আপনি কি ভাবছেন?
0: আপনি তো তার সে সময়কার দৃষ্টি দেখেননি, আমার মতো করে তার পাশে দাঁড়িয়ে থেকে সারাক্ষণ তাকে লক্ষ্য করেননি, একটি কথাও সে বলেনি, একবার ফিরেও তাকায়নি সে আমার দিকে।
1: আমি তাকে ভালো করে চিনি মিসেস ডিউইন্টার।
0: তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যা ঘটে গেছে তার কখনো ফেরানো যাবে না। হয়তো অমন হয়ে ভালোই হলো, অনেক আগেই আমার সব জানা উচিত ছিল। এই ঘটনা তা আমায় স্পষ্ট করে বুঝিয়ে দিল।
1: কি বলছেন আপনি?
0: ম্যাক্সিম আজও রেবেকাকেই ভালোবাসে, আমাকে সে কোনো দিনই ভালোবাসতে পারবে না। এখন নিশ্চয়ই আপনি আমার মনের অবস্থা, আমার অনুভূতি কিছুটা আঁচ করতে পারছেন।
1: আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে মিসেস ডিউইন্টার, আমি এক্ষুনি আসছি। শুনুন মিসেস ডিউইন্টার, ছেড়ে দিয়েছে।
0: মিসেস ডানভার্স,
2: বলুন।
0: আপনাকে কেন ডেকেছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই?
2: না,
0: এতদিন যা চেয়েছিলেন সে অভিলাষ আপনার পূর্ণ হয়েছে, এখন সুখী হয়েছেন তো?
2: এত অল্পতেই আমি সুখী হয়েছি এ কথা আপনি ভাবলেন কি করে?
0: তার মানে?
2: আপনি কেন এখানে এসেছেন? ম্যান্ডারলে তো আপনাকে চায়নি, আপনি না আসা পর্যন্ত আমরা বেশ ছিলাম, কেন এলেন আপনি?
0: ভুলে যাচ্ছেন, আমি মিস্টার ডিউইন্টারকে ভালোবাসি, আমি তার স্ত্রী।
2: না, সত্যি যদি ভালোবাসতেন তাহলে তাকে বিয়ে করতেন না। প্রথম থেকেই আপনাকে আমি ঘৃণা করি।
0: এমন কথা বলার স্পর্ধা আপনি কোথায় পেলেন? কাল আপনিই তো আমাকে ওই পোশাক পরতে বাধ্য করেছিলেন। আপনি না বললে আমি স্বপ্নেও অমন সাজের কথা ভাবতে পারতাম না। মিস্টার ডিউইন্টারকে আঘাত করার জন্যে, দুঃখ দেবার জন্যেই আপনার এই জঘন্য ষড়যন্ত্র। কিন্তু কেন?
2: তিনি দুঃখ পেলে আমার কি? আমার কথা কি তিনি একবারও ভেবেছেন যে আমি তার মনের দিকে চাইব? মিসেস ডিউইন্টারের স্থান অধিকার করে আপনি তারই জিনিস ব্যবহার করছেন, স্পর্শ করছেন, দেখে আমার কেমন লাগে সে কথা তিনি একবারও ভেবেছেন? তার বসবার ঘরে লিখবার টেবিলের সামনে বসে তারই কলম দিয়ে আপনি লিখছেন। ম্যান্ডারলে আসা অবধি বাড়ির যে ফোনে তিনি তার জীবনের কত কথা আমাকে বলতেন, সেই ফোনে আপনিও যখন কথা বলেন তখন আমার সমস্ত অন্তর জ্বলে পুড়ে যায়। আমি সইতে পারি না, কিছুতেই সইতে পারি না।
0: আমাকে কেন এসব কথা বলছেন? আমি কিচ্ছু জানতে চাই না।
2: তার অদ্ভুত সাহস ছিল। মাত্র 16 বছর বয়সে তিনি তার বাবার সবচেয়ে তেজি বদ্রাগী ঘোড়া একা সামলাতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত তার পরাজয় হল মানুষের কাছে নয়, ওই সাগরের কাছে। সাগর তাকে ক্রাশ করে নিল, পরাজিত করল তাকে।
0: আপনি সুস্থ নন, ঘরে গিয়ে বিশ্রাম করুন।
2: না, যাব না। ও, ম্যান্ডারলের কর্তি আমাকে ঘরে যাবার আদেশ করছেন। তারপর? তারপর কি হবে? মিস্টার ডিউইন্টারের কাছে দৌড়ে গিয়ে বুঝি আমার বিরুদ্ধে নালিশ করবেন? সেদিন যেমন মিস্টার জ্যাকের আসার কথা জানিয়েছিলেন, আজও তাই করবেন? আমি কি আর তা জানি না?
0: সে কথা আমি বলিনি।
2: মিথ্যে কথা, আপনি ছাড়া আর কে বলবে? সে কথা আর কেউ জানে না। সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আপনাদের দুজনাকে আমি উচিত শিক্ষা দেব। মনে প্রাণে কামনা করছি তিনি যেন আরো কষ্ট পান, আরো কষ্ট, আরো কষ্ট।
0: করুন, চুপ করুন আপনি।
2: আপনি কোনো দিন তাঁর সমান হতে পারবেন না, পারবেন না তাঁর স্থান অধিকার করতে। তাঁর অসামান্য ব্যক্তিত্ব আর সৌন্দর্য নিয়ে আজও তিনি ম্যান্ডারলের সর্বময়ী কর্তি, আজও তিনি মিসেস ডিউইন্টার। আপনি কে? কেউ নন। আপনি এখানে একেবারে অবাঞ্ছিত, এখানে আপনাকে কেউ চায় না, কেউ ভালোবাসে না। তাহলে কেন, কেন আপনি তার অধিকার তাকে ছেড়ে দিচ্ছেন না, কেন চলে যাচ্ছেন না?
0: চুপ করুন। একা এই লাইব্রেরি ঘরে বসে কি করছো?
3: কে? ও, মারিয়ার, বসো।
0: আমি সব শুনেছি, কিন্তু তুমি তো একা নও, আমিও তোমার সঙ্গে সব দুঃখ ভাগ করে নেব। একদিনের মধ্যে আমি অনেক বড় হয়ে গেছি, অনেক অভিজ্ঞ হয়েছি, তুমি আর আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। তুমি আমায় ক্ষমা করেছো তো?
3: ক্ষমা? কেন, কি করেছো তুমি?
0: কাল রাতের কথা বলছি, তুমি ভেবেছো আমি ইচ্ছে করে অমন করেছিলাম না?
3: কাল তোমার উপর রাগ করেছিলাম সে কথা আমি ভুলে গিয়েছি।
0: আমরা আবার নতুন করে জীবন শুরু করব। আমাকে তুমি ভালোবাসতে পারবে না জানি, সে অসম্ভব দাবিও আমি করব না কখনো। শুধু আমাকে তোমার বন্ধু, তোমার সমব্যথী হবার অধিকারটুকু দাও, আর কিছুই চাই না আমি।
3: বড্ড দেরি হয়ে গেছে মারিয়ার, নতুন করে জীবন শুরু করে সুখী হবার ক্ষীণ আশাটুকু আর নেই।
0: এসব কি বলছো তুমি?
3: হ্যাঁ, যা ঘটবার তাই ঘটে গেছে।
0: কি ঘটেছে, কি বলছো?
3: আমার মনের মধ্যে যে আশঙ্কা বাসা বেঁধেছিল, যে দুঃস্বপ্ন রাত দিন আমাকে অনুসরণ করেছে, তাই বলেছে। তোমার আমার জীবন সুখের জন্য নয়, আমাদের দুজনের জীবনই বড় অভিশপ্ত। একটা চরম সর্বনাশের আশঙ্কাকে বুকের মধ্যে পুড়ে রেখে দিন রাত আমি যে অসহ্য জ্বালা ভোগ করেছি, তোমায় তা বোঝাবো কেমন করে? এমনি করে তোমাকে আমার বুকে জড়িয়ে ধরতে পারিনি এতদিন, যেন মৃত্যুর আগে তার সে চোখের দৃষ্টি আজও আমি ভুলতে পারি না, আর তার ঠোঁটের কোণে ইঙ্গিত ভরা সেই তিক্ত মৃদু হাসির একটুখানি ছিলিক। সে জানত একদিন এমন সর্বনাশ করবে, সে জানত একদিন তারই জয় হবে।
0: এসব কি বলছো তুমি? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না।
3: গতকাল ঝড়ে পড়ে যে জাহাজটা ডুবে গিয়েছিল, সেটা খুঁজতে গিয়ে ডুবুরির একটা অদ্ভুত বস্তু আবিষ্কার করেছে। সে বস্তু রেবেকার ডুবে যাওয়া সেই নৌকো।
0: আমি তা জানি, ক্যাপ্টেন শার্লে আমাকে সব বলেছেন। নৌকুর মধ্যে নাকি একটা কঙ্কাল পাওয়া গেছে, তুমি কি সেই কঙ্কালের কথা ভেবেই এত অস্থির হয়েছ?
3: হ্যাঁ।
0: রেবেকার সঙ্গে সেদিন আর কে ছিল, এখন সেটাই খুঁজে বের করতে হবে, তাই না?
3: না না, তা নয়, ও তুমি বুঝবে না।
0: কিন্তু আমি যে তোমার সব দুশ্চিন্তার সমান অংশীদার হতে চাই, বলো, আমাকে সব খুলে বলো।
3: রেবেকা সেদিন একাই ছিল।
0: কি বলছো?
3: কেবিনের মেঝেতে যে কঙ্কাল পাওয়া গেছে সেটা রেবেকার।
0: কি বলছো তুমি?
3: যাকে সমাধি দেয়া হয়েছে সে রেবেকা নয়, অজানা অজ্ঞাত একটি মেয়ের দেহ সেটা। আসলে সেদিন কোনো দুর্ঘটনাই ঘটেনি, রেবেকা ডুবে যায়নি, আমি তাকে হত্যা করেছি। আমি তাকে সেই সাগর পাড়ের সেই কুটিরে গুলি করে হত্যা করেছি, তারপর তার দেহ নৌকোর কেবিনে রেখে দরজা জানলা বন্ধ করে সেই নৌকো সাগরের মধ্যে নিয়ে গিয়ে ডুবিয়ে দিয়েছি। ওই কঙ্কাল রেবেকার, আর কারো নয়। শোনো, আমার চোখের দিকে তাকাও, এখনো কি আমাকে ভালোবাসো? বলো বলো।
0: আমার জীবনের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসি।
3: না, আমাকে তুমি আর ভালোবাসতে পারো না।
0: এখন এখন আর আমরা দুজন দুজনাকে হারাতে পারি না। আমাদের দুজনার মাঝে আর কোনো ছায়া নেই, কোনো গোপনতা নেই। আমাদের দুজনার জীবন এক হয়ে মিশে গেছে। এসো এসো, আমার কাছ থেকে এত দূরে সরে থেকো না, এসো।
3: না, আর সময় নেই। কয়েক ঘন্টা বা কয়েক দিনের মেয়াদ হয়তো, যা ঘটে গেল তারপর দুজনের কাছাকাছি হয়ে কি লাভ? তারা তাকে খুঁজে পেয়েছে।
0: তাতে কি হয়েছে, কি করবে তারা?
3: কেবিনের সবকিছু প্রমাণ করবে যে কঙ্কালটি রেবেকার। তারপর তারপর যাকে রেবেকা বলে সমাধি দেয়া হয়েছে তার কথা তাদের মনে পড়বে।
0: তাহলে তাহলে এখন আমরা কি করব, কি বলবো?
3: জানি না জানি না, আমি কিচ্ছু জানি না।
0: এই ঘটনার কথা কি আর কেউ জানে?
3: শুধু তুমি আর আমি।
0: ফ্র্যাঙ্ক
3: কি করে জানবে? সেই দুর্যোগের রাতে আমি ছাড়া আর কেউ বাইরে ছিল না। সেই অভিশপ্ত দিন থেকে কাল পর্যন্ত প্রতিটি মুহূর্ত আমাকে অভিনয় করতে হয়েছে। ম্যান্ডারেলের প্রতিটি লোকের সঙ্গে শোকের ভান করে আমাকে অভিনয় করতে হয়েছে। ডানভার্সকে বিদায় করে দেবো ভাবতেও বিদায় করে দিতে পারিনি, পাছে সে কিছু সন্দেহ করে সেই ভয়ে। শুধু ফ্র্যাঙ্ক তার আন্তরিক ভালোবাসা নিয়ে বন্ধুর মতো ভাইয়ের মতো আমার পাশে পাশে থেকেছে, আমাকে লক্ষ্য করেছে। যেদিন তুমি জেসপারের পেছন পেছন সেই কুটিরের দিকে গিয়েছিলে, সেই দিনই ঘরে বসে তোমাকে সব বলতে যাব, এমন সময় ফার্দ খাবার নিয়ে ঘরে ঢুকলো, তোমাকে আর কিছু বলা হলো না।
0: কেন বললে না? তাহলে তো আমাদের দুজনের মাঝে এতখানি ব্যবধানের প্রাচীর গড়ে উঠতে পারত না।
3: ভেবেছি আমাকে বিয়ে করে তুমি সুখী হওনি, তোমার চেয়ে বয়সে আমি অনেক বড়, হয়তো তাই তোমার সাথে ভুলে আমাকে ভাবতে পারছো না।
0: রেবেকাকে তুমি এখনো ভালোবাসো জেনে কেমন করে আমি তোমার ভালোবাসা চাইবো বলো? তুমি যখনই আমাকে স্পর্শ করতে আমি ভাবতাম বুঝিবা রেবেকার সঙ্গে তুমি আমার তুলনা করছো। আমি তোমার পাশে থাকলেও তুমি তারই কথা ভাবছো। রেবেকাই দিন রাত তোমার সমস্ত মন জুড়ে ছিল, বলো বলো ঠিক বলেছি কিনা?
3: না, মিথ্যে মিথ্যে কথা, সব মিথ্যে। তুমি ভেবেছো আমি রেবেকাকে ভালোবাসি, তাকে হত্যা করার মূলে কি তার প্রতি আমার ভালোবাসা? শোনো, আমি তাকে ঘৃণা করতাম, প্রাণ ভরে ঘৃণা করতাম। আমরা কেউ কাউকে ভালোবাসিনি, এক মুহূর্তের জন্যও সুখী হইনি। মানুষকে আপন করার অদ্ভুত ক্ষমতা ছিল তার। তাকে বিয়ে করবার পর সবাই বলত আমার মতো ভাগ্যবান পুরুষ জগতে আর নেই। রূপে গুণে চাল চলনে সে ছিল সত্যি অতুলনীয়। মনে পড়ে মন্টে কার্লোর সেই পাহাড়ে তোমাকে একদিন বেড়াতে নিয়ে গিয়েছিলাম। সেদিন পুরনো স্মৃতি মনে করে কয়েকটি মুহূর্ত আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম। সেখানে সেখানে রেবেকা হাসতে হাসতে আমাকে সেদিন তার জীবনের সব নোংরা কাহিনী শোনাল। এই জীবনে আর কাউকে সেসব কথা বলতে পারবো না। তখনই বুঝতে পারলাম আমি কি সর্বনাশ করেছি, কাকে বিয়ে করেছি। সৌন্দর্য আর বংশমর্যাদার বিচিত্র সমাবেশ বটে।
0: কি হলো তোমার?
3: সেখানেই বসে সেদিন সে আমার সঙ্গে কয়েকটি শর্ত করল, বলল
4: আমি তোমার ম্যান্ডারলের সমস্ত দায়িত্ব নিলাম। তোমার ম্যান্ডারলেকে আমি সকল দেশের সেরা অপূর্ব সুন্দর দর্শনীয় করে তুলব। নানা দেশ থেকে দর্শকরা আসবে, ম্যান্ডারলে দেখে তাদের জীবন সার্থক করবে। তারা বলবে সমস্ত ইংল্যান্ডে আমাদের মতো ভাগ্যবান সুখী আদর্শ দম্পতি আর একটিও নেই। কেমন মজা, তাই না?
3: কোনো কথা না বলেই লক্ষ্য করতে লাগলাম তার কথা বলার ভঙ্গি, অদ্ভুত সেই হাসি। সে জানত আমি তার স্বার্থে রাজি হব। তার জীবনের যে সব জঘন্য কাহিনী সে আমাকে বলেছে, সে সব কথা জীবন গেলেও কারো কাছে প্রকাশ করে হেউ হতে পারবো না তা সে বুঝেছিল। আমার অহংকার আত্মসম্মান সবার উপরে তা সে জানত। জানত বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে উপস্থিত হয়ে আমি আমার পরিবারের মর্যাদা ম্যান্ডেরেলের ঐতিহ্যকে সবার কাছে ছোট করতে পারবো না কোনোদিন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যে ছলনার প্রবঞ্চনাকে পাথেয় করে আমরা দিন কাটাতে লাগলাম। আমি তার সমস্ত অনাচার সহ্য করলাম শুধু ম্যান্ডেরেলের কথা ভেবে। কিন্তু তারপর একটু একটু করে সে বেপরোয়া হতে লাগলো, বন্ধুদের এখানে আমন্ত্রণ করে আনতে লাগল, সাগর পাড়ের কুটিরেই মাঝে মাঝে আনন্দ উৎসব করতে আরম্ভ করল। তার দুঃসম্পর্কের এক ভাই আমার অনুপস্থিতিতে এখানে আসতে লাগলো, তার নাম জ্যাক ফ্যাবেল।
0: আমি তাকে চিনি, তুমি যেদিন লন্ডনে গিয়েছিলে সেদিন সে এসেছিল।
3: ফ্র্যাঙ্ক সে কথা আমায় বলেছে, কিন্তু কথাটা আমি তোমার মুখে শুনব বলে আশা করেছিলাম।
0: আমি ইচ্ছে করেই সে কথা তোমাকে বলিনি।
3: লোকটি ছিল অত্যন্ত জঘন্য প্রকৃতির, অতীত জীবনে তার অনেক কুকীর্তি ছিল। অমন বাজে লোকের দূষিত স্পর্শে রেবেকা তার সঙ্গে কুটিরে রাত কাটাতে আরম্ভ করল। বাড়িতে বলে যেত নৌকো করে সাগরে বেড়াতে যাচ্ছে, রাতে আর ফিরবে না। আমি তাকে আর একবার সাবধান করে দিলাম, বললাম ফ্যাবেলকে ম্যান্ডেরেলের ত্রিসীমানায় কোথাও দেখলে আমি তাকে গুলি করে মারব। কিন্তু অন্যবারের মতো এবারও সে আমার কথা গ্রাহ্য করল না। সেই লোকটা প্রায় আসতে লাগল। তারপর একদিন সে লন্ডনে চলে গেল, কিন্তু সেদিনই আবার সে ফিরে এলো। সে রাত্রে আমি ফ্র্যাঙ্কের সঙ্গে তার ঘরে খাওয়া সেরে সেখানে বসে কাজ করছিলাম। রাত 10:30 বাড়ি ফিরে দেখলাম তার স্কার্ফ দস্তানা হল ঘরের চেয়ারে পড়ে আছে। এত তাড়াতাড়ি ফিরে এলো কেন ভেবে অবাক হলাম। বসবার ঘরে গিয়েও তাকে দেখতে পেলাম না। বুঝলাম সেই আবার সেই কুঠিরে গেছে। এত বড় কেলেঙ্কারি আর যেন সহ্য করতে পারবো না বলে মনে হলো। ভালো হোক মন্দ হোক একটা মীমাংসা আজ আমাকে করতেই হবে। বন্দুক হাতে বাগানের মধ্য দিয়ে বনপথ ধরে সোজা সেই কুটিরের দিকে এগুতে লাগলাম। দূর থেকে জানালা দিয়ে আলোর রেখা দেখতে পেলাম। ভেতরে ঢুকে আশ্চর্য হয়ে দেখি রেবেকা একাই শুয়ে আছে। তাকে খুব অসুস্থ আর ক্লান্ত দেখাচ্ছে, চেহারার মধ্যে কেমন যেন অস্বাভাবিকতা। আমি ফেবেলের কথা বলতে আরম্ভ করলাম। আমাদের দুজনের এই নারকীয় মিথ্যা প্রবঞ্চনার জীবন আর চলতে পারে না। তুমি লন্ডনে যথেচ্ছে যার করতে পারো, যে কোনো লোকের সঙ্গে থাকতে পারো, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু এখানে সব চলবে না। আজ আমি শেষবারের মতো বলে দিচ্ছি।
4: আর আর আমার যদি এখানেই যথেচ্ছাচার করতে ভালো লাগে তাহলে?
3: তোমার জঘন্য ঘৃণিত প্রস্তাবের শর্ত আমি রেখেছি, কিন্তু তুমি তা রাখুনি। ভেবেছ আমার ম্যান্ডেলাকে নরকে পরিণত করতে পারো তোমার খেয়াল খুশি মতো, তাই না? অনেক সহ্য করেছি কিন্তু আর নয়, এত বড় অনাচারের আজই শেষ।
4: তোমার কথাই সত্যি ম্যাক্স, এতদিনকার পুরনো জীবনের আজই শেষ হবে। আমার জীবনের নতুন অধ্যায় আজ থেকে শুরু হবে ম্যাক্স। কিন্তু ভেবে দেখেছ কি, আমার বিরুদ্ধে আইন আদালত করা তোমার পক্ষে কত কঠিন। বিবাহ বিচ্ছেদের মামলা করতে হলে আমার বিরুদ্ধে তোমার কি প্রমাণ আছে বলো? তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি চাকর বাকরেরা মনে প্রাণে বিশ্বাস করে আমাদের বিবাহ সার্থক হয়েছে। আমরা আদর্শ দম্পতি, তাই না? আমি জানি ম্যাক্স, আমার বিরুদ্ধে কেউ একটি কথাও বলবে না।
3: কেন? ফ্র্যাঙ্ক বিয়েট্রিস তারা বলবে।
4: ফ্র্যাঙ্ক কি বলবে? তার অভিযোগের উপযুক্ত প্রতিবাদ করবার মতো বুদ্ধি আমার আছে। আর বিয়েট্রিস, ক্ষণিক মোহের ভুলে যে স্বামী দুর্বলতা প্রকাশ করে ফেলে, আদালতে দাঁড়িয়ে তাকে লোকচক্ষে হেয় করবে বিয়েট্রিস। না ম্যাক্স, না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগই তুমি দাঁড় করাতে পারবে না, শত চেষ্টা করলেও না। ভুলে যাচ্ছ কেন? ডানভার্স আদালতে দাঁড়িয়ে আমার সপক্ষে কি না বলতে পারে? তারপর আর সবাই তার পদাঙ্ক অনুসরণ করবে? তাদের এত বড় বিশ্বাসকে ভাঙতে পারো এমন কি প্রমাণ তোমার হাতে আছে ম্যাক্স? আমাদের দুজনের অভিনয় কি খুব সার্থক আর নিখুঁত হয়নি? পরস্পরকে ভালোবাসার অভিনয়ে সত্যি আমরা অপূর্ব করেছি, কি বলো? এখন আমার একটি ছেলে হলে আমি বা অন্য কেউ কি করে প্রমাণ করবে যে সে ছেলে তোমারই ছেলে নয়? তোমারই নাম নিয়ে সে ম্যান্ডারলেতে দিন দিন বড় হয়ে উঠবে, তখন তখন তুমি কি করবে ম্যাক্স? কিছুই করতে পারবে না। তোমার প্রিয় ম্যান্ডারলের জন্য একজন উত্তরাধিকারী তুমি নিশ্চয়ই মনে মনে কামনা করছো। আমার ছেলেকে ওই বাদাম গাছের তলায় দোলনায় দুলতে দেখলে, আঙ্গিনায় খেলতে দেখলে, হ্যাপি ভ্যালিতে প্রজাপতির পেছন পেছন ছুটতে দেখলে তোমার কত ভালো লাগবে, তাই না? তোমারই চোখের সামনে সে বেড়ে উঠবে। তোমার মৃত্যুর পর ম্যান্ডারলে হবে আইনত তারই, একথা ভেবে তোমার বুক আনন্দে উত্তেজনায় এখনই কি ফুলে উঠছে না ম্যাক্স? হ্যাঁ, একটু আগেই তোমাকে বলছিলাম না আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, এখন বুঝতে পারছো তো কেন ও কথা বলেছিলাম? দেখবে সবাই এই খবরে কত খুশি হবে, তারা বলবে আমরা এই সুখবর পাবার আশাতেই তো ছিলাম মিসেস ডি উইন্টার। আমি আদর্শ স্ত্রী ছিলাম, এখন আদর্শ মা হব। তারা কেউ এ জীবনে বুঝতেও পারবে না, জানতেও পারবে না।

আমার দিকে একদৃষ্টে তাকিয়ে সে তেমনি মৃদু মৃদু হাসছিল। যখন তাকে মারলাম তখনও সে হাসছিল। আমি তাকে বুকে গুলি করলাম, সে প্রথমে পড়ে যায়নি। আমার দিকে তাকিয়ে তেমনি মৃদু হেসে চোখ দুটি বড় বড় করে অপলক তাকিয়ে থেকে তারপর মেঝেই লুটিয়ে পড়ল। তারপর আমি তাকে নৌকোয় বয়ে নিয়ে গেলাম। তখন রাত প্রায় ১২টা, ঘন অন্ধকার, চারিদিকে তার উপর ঝোড়ো হাওয়ার দাপাদাপি। তাকে নৌকোর কেবিনের মেঝেতে শুয়ে দিলাম। তারপর নৌকোর পেছনে ডিঙি নিয়ে স্রোতের উল্টো দিকে নৌকো বেয়ে সাগরের মাঝে পাড়ি জমালাম। প্রবল স্রোতের টানে আর দমকা হাওয়ার দাপটে নৌকো অনেক কষ্টে একটু একটু করে এগোতে লাগল। ঝাপটা হাওয়ায় পাল ছিঁড়ে গেল। কেবিনের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়ে একটা বড় পেরেক দিয়ে নৌকোর তক্তায় তিনটে গর্ত করে কেবিনের দুটো ছিপি খুলে দিলাম। হু হু করে জল আসতে লাগলো। তারপর ডিঙিতে উঠে নৌকোটাকে ছেড়ে দিলাম। আস্তে আস্তে নৌকোটো ডুবে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই বুদবুদের মতো সাগরের অতলে মিলিয়ে গেল। নৌকোটা বেশি দূরে নিয়ে যেতে পারেনি বলেই আজ এই অঘটন ঘটল। ওহ, কি ভুলই না করেছি! সেই মৃত দেহটি শনাক্ত করার সময় আমার বারবার এই অমঙ্গল আশঙ্কাই হচ্ছিল। আমি জানতাম এ শুধু শেষ দিনের জন্যই অপেক্ষা করা। জানতাম রেবেকাই শেষ পর্যন্ত জয়ী হবে। তোমাকে পেয়েও আমার জীবনের অভিশাপ খুঁজল না। তোমাকে গভীরভাবে ভালোবেসেও আমার সুখ হল না মারিয়ার। রেবেকা জানত শেষ অবধি তারই জয় হবে। অন্তিম মুহূর্তে তার সেই বিচিত্র হাসি আমি আমরণ ভুলতে পারব না।

রেবেকা নাটকের অভিনয় শুনলেন। কাহিনী দাফন দ্য মেরিয়ার, বেতার রূপ আলেয়া ফেরদাউসি, অভিনয়াংশে ফ্রাঙ্ক ক্রলে, আব্দুল মালেক খান, মিসেস বিয়েট্রিস হোসনে আরা, মিসেস ডানভার্স নাজমা আনোয়ার, রেবেকা নূরি হাফজা, ফাত সরকার মমতাজ উদ্দিন, মারিয়ার আলিয়া ফেরদৌসি এবং ম্যাক্স ডি উইন্টারের চরিত্রে মজহারুল ইসলাম। শব্দ সংযোজনা কাজী ইসহাক, প্রযোজনা করেছেন কাজী জাকির হাসান।

বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। বর্ণালীর প্রথম গানটির শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার জেবুন্নেসা জামাল, সুরকার করিম শাহাবুদ্দিন। এর পরের গান শিল্পী লাকি আকন্দ, গীতিকার এস এম হেদায়েত, সুরকার শিল্পী নিজেই। এর পরের গান শিল্পী জিনাত রেহানা, গীতিকার আবু হায়দার সাজিদুর রহমান, সুরকার আজাদ রহমান। চলুন গান তিনটি শুনি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালীতে আধুনিক গান। এবারের শিল্পী সমরজিৎ রায়, গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার অশোক কুমার সরকার। পরের গানটি শুনবেন মিতালী মুখার্জির কণ্ঠে, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলাউদ্দিন আলী। চলুন

মনির খানের কণ্ঠে গানটি শুনলেন। গীতিকার ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান, সুরকার এ জে আজাদ, এ কে আজাদ মিন্টু। এই গানটির সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। এবারে শোনাব মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। প্রথম গানটির শিল্পী সুবীর নন্দী, শুনবেন দেশের গান, গীতিকার জসীম রায়হান, সুরকার অজিত রায়। এরপরে শুনবেন পল্লী গীতি, শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলুন গান দুটি শুনি।

শ্রোতা বন্ধুরা, নিশ্রুতি অনুষ্ঠানে আপনারা শুনছেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। এবারে শুনবেন মনের মতো মানুষ পাইলাম না ছায়াছবির গান। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন মাহাতিম, সাকি ও খেয়া। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শায়লা ইমাম কান্তা।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, আর এরই সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিশ্চিত অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথমেই শোনাব দেশের গান, শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রাবিতা সাবাহ।

ইংরেজি গান শুনলেন, শিল্পী ছিলেন শাকিরা। শুনছেন দেশ বিদেশের রকমেরই গান। এবার শুনবেন হাসন রাজার গান, শিল্পী আশা খান। এরপরে শুনবেন দক্ষিণ কোরিয়ান গান, শিল্পী লি সিওং চুল।

লালন গীতি শুনলেন, শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক। এবারে শুনবেন বরবাদ ছায়া ছবির গান। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। এরপরে শুনবেন একটি আরবি গান, শিল্পী নজওয়া করম।

শাহ আব্দুল করিমের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল। এবারে শুনলেন রাধারমণ দত্তের গান, শিল্পী শাহনাজ বেলি। এরপরে শুনবেন এটি রাশিয়ান গান, শিল্পী কেটিয়া লেল।

ব্যান্ড সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন পার্থ বড়ুয়া। আর এর সাথে শেষ হল আকাশভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথ পাথে অনুষ্ঠানে সাহাবিদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7টা 45 মিনিটে।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন দিলরুবা আনাম। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আজিজ আল কাউসার। পথ ও পাথে অনুষ্ঠানে সাহাবিদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান তর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান শোগড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6টা 5 মিনিটে। সন্ধে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10টা 30 মিনিটে। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে, এফএম 102 মেগাহার্জে ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিশুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা, সকাল ৬টা।
1: আজ সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৪শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ।
0: সুন্দরের সকালে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি রইল আমাদের প্রাণডালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০, এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, সৈয়দা মনোয়ারা বেগম, সৈয়দা শাহান আরা চৌধুরী ও মুহাম্মদ জসিমউদ্দিন। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাসেল আহমেদ ও এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান।
3: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের ৩৮ আয়াত থেকে ৪০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন আরি আজিজ আল কাউসার।

بلى وعدا عليه حقا بلى وعدا عليه حقا